0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাইলের 35 আয়াত থেকে 39 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়, এটাই উত্তম এবং এর পরিণামও শুভ। তুমি এমন কোন বিষয়ের পেছনে পড়ো না যার জ্ঞান তোমার নেই, নিশ্চয়ই কান চোখ হৃদয় এসব কিছুর প্রতিটি সম্পর্কেই জিজ্ঞেস করা হবে। তুমি পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না, তুমি তো কখনই জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনোই তুমি পর্বতসম হতে পারবে না। এসবের মধ্যে যা মন্দ তা আপনার রবের কাছে অপছন্দনীয়, এটা ওই হেকমতের অন্তর্ভুক্ত যা আপনাকে আপনার রব ওহির মাধ্যমে দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো মায়াবুদ সাব্যস্ত করো না, করলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পরোপকারে ইসলামের নির্দেশনা, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পার্থিব দুনিয়ায় মানুষ মানুষের সহযোগী, বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়াবে, এমনটাই দাবি ইসলামের ও মানবতার। ইসলামে পরোপকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়ামা আদরাকা মা আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة।
3: তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি? এটা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে আহার দেওয়া ইতিম আত্মীয়কে বা দরিদ্রে নিষ্পেষিত নিঃস্ব ব্যক্তিকে, এরপরই সে হবে ইমানদারদের অন্তর্ভুক্ত। সূরায়ে বালাদ আয়াত 12-17। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সৎ কাজ করার ফলে অপমৃত্যু থেকে সুরক্ষা মিলে এবং অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। গোপনে দান করলে রবের কুরুদ নিভে যায় এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষায় হায়াত বৃদ্ধি পায়। সহিহুত তারগিব হাদিস 890। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক মুসলিম অন্য মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট থেকে একটি কষ্ট দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। বুখারী শরীফ হাদিস 2442। অপর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার, তাই পরোপকারের চেতনায় কোনো শ্রেণীভেদ নেই। বড় ছোট, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, মুসলিম অমুসলিম, এসব ব্যবধানের ঊর্ধ্বে উঠে ইসলামের শান্তি ও সৌহার্দ্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। পরোপকারের জন্য সাহাবীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। এক হাদিসে যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের সময় আমাদেরকে দান সাদাকা করার নির্দেশ দিয়েছেন। সৌভাগ্যক্রমে ওই সময় আমার সম্পদও ছিল। আমি মনে মনে বললাম, যদি আমি কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করে যেতে পারি তাহলে আজই সেই সুবর্ণ সুযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পরিবার পরিজনদের জন্য তুমি কি রেখে এসেছ? আমি বললাম, এর সমপরিমাণ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো সম্পদ নিয়ে এলেন। তিনি বললেন, হে আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছ? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তার রসুলকেই রেখে এসেছি। আমি মনে মনে বললাম, আমি কখনো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে পারবো না। সুনানে তিরমিজি হাদিস 3675। সব সৃষ্টি আল্লাহ পাকের, সৃষ্টির বিশাল পরিবেশ আল্লাহর রহমতের সেতু বন্ধন এবং পরিবার স্বরূপ। আল্লাহ একটি অন্যটির প্রয়োজনেই সৃষ্টি করেছেন, একজনকে অন্যজনের প্রয়োজনেই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাই আসুন আমরা সকলে পরোপকারী হই, অপরের বিপদে তার পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরোপকার করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পরোপকারে ইসলামের নির্দেশনা। এ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন তাপস সরকার।
2: ওঙ্গে পার্থায় প্রতিপদিতাম ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসন গতিতাম প্রণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়নীম অম্বত্তাম অনুসন্ধান থামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। হে জননী ভগবদ্গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক রচিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থক্য উপলক্ষ করে সম্মকর বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপাণী ভগবতী তোমাকে আমি মনে মনে ধ্যান করছি। বসুদেব সুতং দেবং কংসন্দমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। বসুদেবের পুত্র কংস চান্দ্রদিত্যের বিনাশকারী দেবকী পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তমান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। মুখং করতি বাসলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যদে কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপাবু বাকে বাসাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। শান্ত আকারম ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশ্যম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগাভিধানগম্যম বন্দে বিষ্ণু ভবহর সর্বলোকে একনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী শ্রী লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনতকে প্রণাম করি। ওম তৎসত শ্রীমৎ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে ইষু কদাচন কর্মফল হিতধর্মতে সঙ্গস্থ কর্মণি। কর্ম কখনো ত্যাজ্য নহে, কর্মেই তোমার অধিকার, তবে কোনো কর্মেই ফলাকাঙ্ক্ষা থাকবে না, ফল লাভের লক্ষ্য না করিয়াই কর্ম করিতে হইবে, কিছুতেই অকর্ম বা কর্ম পরিত্যাগের চিন্তা করাও চলিবে না। অতএব তুমি কর্মফলে হেতু হইও না, আবার কর্ম থেকেও যেন তোমার প্রবৃত্তি না হয়। বিহায় কামান ইয়াহ সর্বান পুমং সরিতে নিঃস্পৃহ নির্মম নিরহংকার ও স্বশান্তিমতি কচ্ছতি। যে সমস্ত মানুষ সমস্ত কামনা বাসনা পরিহার করিয়া নিঃস্পৃহ নিরহংকার ও মমতাশূন্য হইয়া সংসারে বিচরণ করেন, তিনি শান্তি লাভ করেন। যিনি মনোবিলাসের কোনো বস্তুটি কামনা করেন না, যাহার শরীর

0: যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধনাং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীচি গীতা মাহাত্ম, গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারমত্তমম, গীতামে জ্ঞানমত্তগ্রং, গীতামে জ্ঞানম্বয়ম, গীতামে সুত্তমং স্থানং, গীতামে পরমং পদম, গীতামে পরমং গুচ্ছং, গীতামে পরমগুরু, গীতাশ্রয়ে তিষ্ঠামি, গীতামে পরমং গৃহম, গীতা জ্ঞান সমস্থিত তিলকং পালয়মহম, গীতামে পরম বিদ্যা ব্রহ্মরূপ নসংশয়া অর্ধমতা হরণিত্যা মনির্বাচ্য পদত্তিকা, গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শিন পাণ্ডব, কীর্তনা সর্বপাপানি বিলং জানি তৎক্ষণাৎ, গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি ঘেনি অর্ধমতা সীতানন্দ ভগ্নভ্রান্তি আসিনী বেদত্রী পরনন্দা তত্ত্বাত্ম জ্ঞানমঞ্জরী ইত্যাত্তানি জপ নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধং লব নিত্যং তদন্তে পরমংস্পদম। ওং এ শান্তি, ওং এ শান্তি, ওং এ শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন তাপস সরকার।
2: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৪৯ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০২ মেগাহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজ।

0: জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম অবশ্যের সকাল 7:45 শুনতে পাবেন।
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসু গড়ি ছোট পরিবার শুনবেন বিকেল 4:05।
1: ইংরেজি ভাষা শিখার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল 5:40।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05।
0: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30।
0: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত 10:05।
1: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন শুনবেন রাত 10:30।

0: FM 102 MHz ও FM 106 MHz এ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: জানেন দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: সবশেষ এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান
1: এফএম 90 মেগাহার্টজ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আলো ফুটল কি পূবের আকাশে, গানটির গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান, শিল্পী হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী।

0: ভোরের গানটি শুনলেন, গিয়েছেন সৈয়দ আব্দুল হাদি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
2: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এবারে নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক, প্রথম গান কেউ ভোলে না কেউ ভোলে।

নজরুল সঙ্গীত শুনছেন সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে। এবারে চেয়েও না শোনোয় না আর চেয়েও না এই গানটি।

0: সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই আমরা এর প্রতিরোধ করতে পারি। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং কোথাও পানি জমতে দেবেন না। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা,
2: এখন শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকায় একসাথে। গ্রন্থন উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
3: প্রিয় শ্রোতা, আমরা জানি ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তা মারাত্মক হয়ে যাচ্ছে, মৃত্যুর কারণও হচ্ছে। আমাদের সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গুতে সচিকিৎসা নয়। ডেঙ্গুতে কোনো অবস্থাতেই নিজে নিজে বা নিজের বুদ্ধিতে ওষুধ সেবন করা যাবে না, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখন সকলেই জানি ডেঙ্গু হলে হঠাৎ করে জ্বর আসে, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, ব্রাশ করার সময় দেখা যায় রক্ত পড়ছে। এইসব লক্ষণ দেখা গেলে একজন ডাক্তারের কাছে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে হঠাৎ করেই। কখনো কখনো এটা সাধারণ জ্বরের চেয়ে অনেক বেশি গুরুতর হয়ে ওঠে, আর ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন। যে কোনো রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো উপায়। এডিস মশার কামড় থেকে বাঁচতে সম্পূর্ণ শরীর ঢাকা থাকে এমন পোশাক পরা যেতে পারে এবং মশারি টাঙিয়ে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। সাথে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, আপনার চারপাশ পরিষ্কার রাখা। এই মশা জমে থাকা পানিতে ডিম পারে, তাই ঘরের চারপাশে, বাগান বা ব্যালকনিতে যে কোনো ধরনের জমে থাকা পানি রাখবেন না। ফুলের টব, পুরনো বালতি, ডাবের খোসা সবকিছু ফেলে দিন এবং বা যেটা আপনার প্রয়োজনীয় সেটি ঢেকে রাখুন। একটু সতর্কতাই আমাদেরকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে পারে। যদি আপনার বা আপনার পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হন, তখন আপনি কি করবেন? রোগীর বিশ্রামের ব্যবস্থা করুন। রোগীকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে 5-7 দিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন শুরু করতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। এছাড়া বাড়িতে তরল জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ান। ডাবের পানি, স্যালাইন এই ধরনের খাবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেঙ্গুতে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি শূন্যতা হয় এবং এটি পরবর্তীতে ডেঙ্গুকে জটিল করে তোলে। এছাড়া কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত আমরা কোনো ধরনের ওষুধ খাবো না, বিশেষ করে ব্যথানাশক ওষুধ। ব্যথা হচ্ছে বলেই ডেঙ্গুতে কিন্তু অন্যান্য যে স্বাভাবিক আমরা যে সাধারণত ব্যথার যে ওষুধগুলো খেয়ে থাকি সেগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন কোনো রোগী যদি দেখেন হঠাৎ করে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করছেন, যদি পেটে ব্যথা বা বমি হতে থাকে, যদি শ্বাসকষ্ট দেখা দেয় বা অস্থির হয়ে যান অথবা অজ্ঞান হয়ে পড়ছেন, তবে বুঝবেন তাঁর ডেঙ্গু রোগ জটিলতার দিকে আগাচ্ছে। এগুলো জীবনের জন্য হুমকি হতে পারে, তাই দেরি না করে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন এই পর্যায়ে শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, আমাদের দেশে অনেক সময় আমরা দেখি যে কোনো রোগের চিকিৎসায় আমরা ডাক্তারের কাছে না গিয়ে পাড়াপড়শি বা মহল্লার পরামর্শে অথবা ইন্টারনেট থেকে, আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, তার কথা শুনে নিজের ওষুধ সেবন করতে থাকি। এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ প্রতিটি রোগীর রোগ আলাদা, তার শরীর আলাদা, তার লক্ষণ আলাদা, এবং কার কোন রোগ গুরুতর হবে তা কোনোভাবেই একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। চিকিৎসক রোগীর পরীক্ষা নিরীক্ষা করে তার জন্য যেটি সবচেয়ে ভালো সে অনুযায়ী পথ্য ঠিক করে দেন। তাই যদি আপনি একজন ডাক্তার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। আমাদের সমাজে অনেকে বিশ্বাস করেন এই তো একটি জ্বর, নিজে নিজেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় হালকা ডেঙ্গু নিজে নিজেই সেরে যায়, কিন্তু অনেক সময় তা জটিল হয়ে ওঠে। তাই জ্বর হলেই যদি আপনার সন্দেহ হয় এটি ডেঙ্গু, তাহলে সরাসরি ডাক্তারের কাছে যান, এটিই সবচেয়ে ভালো। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছে, স্কুল কমিউনিটি সব জায়গায় সচেতনতা ক্যাম্পেইন চলছে, মশা দমনের জন্য অভিযান চলছে, কিন্তু সবচেয়ে জরুরি হলো আমরা যদি নিজেরা সচেতন না হই, যদি সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ না নিই, তাহলে এই ডেঙ্গু রোগের ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারব না। প্রিয় শ্রোতা, মনে রাখবেন ডেঙ্গু আক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হবে, নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না। এরপরে মশা প্রতিরোধে, কারণ প্রতিরোধী সর্বোত্তম উপায়। মশা প্রতিরোধের জন্য নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, খোলা স্থানে বা পাত্রে কোথাও পানি জমতে দেবেন না। দিনের বেলায় যদি বাইরে বের হন, অবশ্যই সম্পূর্ণ ঢাকা থাকে এমন পোশাক পরিধান করতে পারেন, সাথে মসকুইটো রেপেলেন্টও ব্যবহার করা যেতে পারে। আগে আমরা মনে করতাম ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলায় কামড়ায়, কিন্তু আসলে তা নয়। এখন আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাচ্ছি ডেঙ্গু সন্ধ্যায় রাতেও কামড়াতে পারে, কারণ আপনার ঘরেই সে অবস্থান করছে। তাই মশারি ছাড়া কোনোভাবেই দিনের কোনো সময়ই ঘুমানো যাবে না। এছাড়া ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে সরাসরি চিকিৎসকের কাছে যান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন। এইভাবেই যদি আমরা সচেতন থাকি, তাহলে ডেঙ্গু থেকে নিজেদের বাঁচাতে পারব, নিজের দেশকে বাঁচাতে পারব। ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা, এর সমাধান তাই সকলে মিলেই করতে হবে। আসুন ডেঙ্গু ঠেকাই একসাথে। এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারে নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা, এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, মাসির গিটের গর্ত ইত্যাদি জমা থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সবুজ শ্যামল এই বাংলাদেশ। এদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। এই কৃষির উন্নয়নের ধারা অব্যাহত না থাকলে দেশ হয়ে পড়বে অচল। আধুনিকতার ছোঁয়ায় বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন আধুনিক কৃষি। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। শরৎ ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্রকৃতি সাজে নানা বৈচিত্র্যময়তায়। আধুনিক কৃষি সময়ের সাথে সাথে ফলন ঘটাচ্ছে নতুন নতুন ফসলের। প্রিয় শ্রোতা, এবারে আমার বাংলা পর্বে শুনবেন এ সময়ে কৃষি কাজে করণীয় নিয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। যে বিষয়ে আজ আমরা কথা বলবো এ সময়ে কৃষিকাজে করণীয়, আর এই বিষয়ে বলবার জন্য আমাদের সাথে আয়োজনে যুক্ত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি। আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে, বর্তমান সময়ে কৃষিকাজের গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন।
2: ইংরেজি মধ্য সেপ্টেম্বর থেকে মাসের যে সময়টা, এটি হলো আশ্বিন মাস। আশ্বিন মাসে আবহাওয়ার পরিবর্তন আসে এবং আগাম শীতকালীন সবজি উৎপাদনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। আশ্বিন মাসে প্রধান কৃষিকাজ হিসাবে রোপা আমন ধানের ইউরিয়া সারের উপরি প্রয়োগ করা দরকার, আগাম শীতকালীন সবজি চারা রোপণ করা দরকার এবং সবজির বিভিন্ন পরিচর্যাও করা দরকার।
1: আশ্বিন মাসে রোপা আমন ধানে করণীয় কি সে বিষয়ে একটু বলবেন।
2: আশ্বিন মাসে এই সময়টাই প্রায় ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগের সময় এসে গেছে এবং সাধারণত রোপা আমন ধানের বয়স 40-50 দিন হলে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগ করা হয়। আর সার দেওয়ার আগে আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং জমিতে সিপসিপে পরিমাণ পানি রাখতে হবে। সেক্ষেত্রে সম্প্রসেসের ব্যবস্থা করতে হবে। সম্প্রসেসটা আমরা পিতা পাইপের সাহায্যে দিতে পারি, তাহলে অনেকটা টাকার সাশ্রয় হবে। এই সময় শীষ কাটা লেদা পোকার আমন ধানের জমিতে আক্রমণ করতে পারে। এছাড়া আশ্বিন মাসে মাজরা পোকা, পামরি পোকা, চঙ্গি পোকা, গলমাছি পোকার আক্রমণটাও কিন্তু হতে পারে, তাই নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। এছাড়া রোগের ভিতরে খোল পোড়া রোগ হতে পারে, পাতা দাগ পোড়া রোগও দেখা দিতে পারে।
1: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, আশ্বিন মাসে বিনা চাষে ফসল চাষ করতে করণীয় কি কি?
2: মাঠ থেকে বন্যার পানি নেমে জমি চাষে যদি উপযুক্ত সময় না থাকে, তাহলে আমাদেরকে বিনা চাষে ভুট্টা, গম, আলু, সরিষা, মাসকলাই বা অন্যান্য ডাল ফসল, লাল শাক, পালং শাক, ডাটার শাক বিনা চাষে লাভজনকভাবে আমরা চাষ করতে পারি।
1: আশ্বিন মাসে শাকসবজি চাষ করতে করণীয় কি কি সে বিষয়ে একটু যদি বলেন।
2: এই সময়টায় আগাম শীতকালীন সবজি উৎপাদনের জন্য উঁচু জায়গায় জমি তৈরি করে পরিমাণ মতন জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করতে হবে। শীতকালীন আগাম চাষ করা যায় এমন সবজির ভিতরে লাউ, সিম, বাঁধাকপি, বেগুন, টমেটো, ক্ষেতের পরিচর্যাও কিন্তু এই সময় করতে হবে।
1: ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত কথা হবে অন্য কোন আয়োজনে।
0: সবজি বাগান এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, পুষ্টি চাহিদা পূরণের এক অনন্য মাধ্যম। সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবো একটি কৃষি বিষয়ক স্পট।

0: নাও ধরো বউ, এই লাল শাক গুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতাছে না, ডালা তো ভইরা গেছে। আইস কি আর ও শাক তুলবা?
0: না অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুন, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি করে। সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে এখনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তবু জবাব নাই।
1: তাও আর কোন লাগবো না। এখন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না যদি তোমার পরিশ্রম না থাকত।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগার, একটু খারা রাইতাছি।
2: আসসালাম আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তুই তো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেইসা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জে চাচা, হ্যাঁ আপনাকে দোহাই, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো। তুমি তো রীতিমতন বিপ্লব গটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাকসবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাকসবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়িতে একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: গাছ আমাদের পরম বন্ধু। আপনার বাড়ির আশেপাশে সম্ভব হলেই রোপণ করে ফেলুন অন্তত একটি করে গাছ। এই আহ্বানে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় নীলুফার ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 13ই আশ্বিন, 16ই রবিউসানি, 28শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে, সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 28 জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুলময়েজের নেতৃত্বে সমিতির 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
2: বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে অত্যন্ত সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং যেখানে আমরা দেখেছি বাংলাদেশের আত্মবিশ্বাস, বাংলাদেশের আত্মপ্রত্যয় এবং বাংলাদেশের আত্মমর্যাদাবোধ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান এই দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন। আজকে তিনি জাতিসংঘে অত্যন্ত ফলপ্রসূ এবং সফল এই সফরের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছেন। আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর থেকে প্রেরণা যুগিয়ে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাতে কাঁধ মিলিয়ে বাংলাদেশ স্বনির্ভর এবং স্বাবলম্বী করবো ইনশাল্লাহ। এবং তিনি সেখানে শুধুমাত্র বাংলাদেশের কথাই বলেননি, তিনি বিশ্ব শান্তির কথা বলেছেন।
0: মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তাঁর সফরের সঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটি ছিল এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে গতকাল দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট গতকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। এদিকে প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই সফরকালে 8টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে 4টি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে।
3: কিছু সংখ্যক দুষ্কৃতকারী বা দুর্বৃত্তরা একটা জায়গা দখল করতে গিয়েছিল। এই জায়গাটিতে একটা ক্লিনিক চালু ছিল এবং সেটা বাচ্চাদের টিকা প্রদানের যে কর্মসূচি, তাদের এটা দীর্ঘদিনের কর্মসূচি, এটা চালু ছিল। হঠাৎ করে এই জায়গা দখলের জন্য কারা গিয়েছে, কিভাবে গিয়েছে, এটা আমাদের নজরে ছিল না। কিন্তু আমরা জানতে পেরেছি এখানে পুলিশের অবহেলা ছিল। আমরা একটা সংক্ষিপ্ত তদন্ত করেছি এবং তদন্তের পরে জানা গিয়েছে সেই থানার নাম হচ্ছে শাহ আলী থানা। এই শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করা হবে। এখনো পর্যন্ত আমরা কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0: বাংলাদেশের সীমান্ত অভিবাসন নিরাপদা জোরদার করতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিদেশ অ্যাফেয়ার্স মিচেল লি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি গতকাল রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। মন্ত্রী বলেন, এখন দেশে জ্বালানি আনা যাবে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন সচিব মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস 2026 উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল নীতি থেকে বাস্তব প্রয়োগ, নৌখাতে উৎকর্ষতা অর্জন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা জোরদারে বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রাম মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে প্রদর্শনের সুবিধা দ্রুত চালু এবং সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। গতকাল সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল আব্দুল মুক্তাদির। বৈঠকে বাণিজ্য মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় 1200 কিলোমিটারের কার্যকর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এদিকে রাজধানীর একটি হোটেলে সফরতেই চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহে দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান। সভায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম সরে জমিনে পরিদর্শন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি গতকাল নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে গতকাল নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ বিষয়ে এ এম এম নাসিরুদ্দিন বলেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান। অভিযোগে বলা হয়, ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নাম সর্বস্ব ও কাগুজে প্রতিষ্ঠান স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড গঠন করে পরিচালনা পরিষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে 508 5,538,16,00,000 টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করেছে। সুদ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ মোট 604,70,00,000 টাকা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্প খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য 7,245 কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এর মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে 500 কোটি টাকা দেওয়া হবে। গতকাল রাজধানীর PKSF ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 225 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 2,158 জন। এদিকে 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,341টি শিশু।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের সশস্ত্র বাহিনীর অভিযানে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী 28 জন জঙ্গি নিহত এবং 32 জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে। তাদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরাও ছিল বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানি মিলিশিয়ারা ওই জঙ্গিদের সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোন সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 73 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, গত 96 ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। কোয়েটায় একটি অভিযানে 33 জন জঙ্গি নিহত হয়েছে। জিয়ারাতে আরও 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। নস্কিতে 11 জন এবং মান্দ এলাকায় আরও 6 জন নিহত হয়। এসব অভিযান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যায়নি। তিনি বলেন, তেহরান যুদ্ধে জয়ী হয়েছে ঠিকই, তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। তিনি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত চুক্তিটি অগ্রহণযোগ্য। তিনি বলেন, ইরান শোচনীয়ভাবে কোণঠাসা হয়ে পড়ার কারণেই এই প্রস্তাব দিয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে এবং 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:49 এবং সূর্য অস্ত যাবে 5:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কৃষকদের স্বার্থ সংরক্ষণে

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 28 জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে সিঙ্গাপুরের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, ফুলের শুভেচ্ছা আপনাদের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা তো জানি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে হলে একটি পরিকল্পনা খুবই জরুরি, এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্তই হল জন্ম নিরোধ, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানো। এজন্য যে গর্ভনিরোধক পদ্ধতিগুলি রয়েছে তা কতটা ফলপ্রসূ। আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন মোহাম্মদ ইফতেখার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। আসুন তার কাছ থেকে জেনে নেই গর্ভনিরোধক ব্যবহারে স্বাস্থ্যগত ও সামাজিক উপযুক্ততার গুরুত্ব কতটুকু। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা স্বাস্থ্যগত এবং সামাজিক দুটাই আছে, গর্ভনিরোধক যে বিষয়গুলো আছে। তো প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে গর্ভনিরোধক পদ্ধতিগুলো সম্পর্কে যদি একটু আমাদের সংক্ষেপে ধারণা দিতেন।
2: ধন্যবাদ আপনাকে। যে আমাদের দেশে যে প্রচলিত পরিবার পরিকল্পনা পদ্ধতি, অর্থাৎ গর্ভনিরোধক বলতে আমরা যেগুলো পদ্ধতিকে বুঝি, তো আমাদের সাতটা পদ্ধতি প্রচলিত। তো প্রধানত যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি, অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করি, যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী পদ্ধতি আমরা বলি যেটা এক বছরের উপরে মেয়াদ সেটাকে দীর্ঘমেয়াদী, আর এক বছরের কম যে পদ্ধতির মেয়াদ সেটাকে আমরা স্বল্পমেয়াদী বলি। এর মধ্যে খাবার বড়ি, কন্ডোম এবং ইনজেক্টেবলস, তো এটা আমরা স্বল্পমেয়াদী পদ্ধতি বলি। আর দীর্ঘমেয়াদীর মধ্যে যে ইমপ্লান্ট, আইউডি, এটাকে দীর্ঘমেয়াদী।
1: কেউ যদি দীর্ঘদিন সন্তান না চান তাহলে তারা সেই পদ্ধতিগুলি
2: দীর্ঘমেয়াদী পদ্ধতি। আর যারা সন্তান চানই না সেই ক্ষেত্রে আমরা স্থায়ী পদ্ধতি বলি। সেক্ষেত্রে মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি এবং পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি, এই মোট সাতটা পদ্ধতি আমাদের দেশে প্রচলিত।
1: আচ্ছা, তো এই যে পদ্ধতির কথাগুলো আপনি বললেন, এখানে অনেক পদ্ধতির কথা আপনি বললেন, যেমন পিল আছে, কন্ডোম আছে, স্থায়ী কিছু পদ্ধতিও আছে। তো সব পদ্ধতি সবার জন্য কি উপযোগী, না এখানে কোনো ব্যাপার আছে যে এই পদ্ধতিগুলি এই পরিবারের জন্য উপযোগী?
2: তো এই ক্ষেত্রে আমি বলবো যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতির নিরাপদ ও সঠিক ব্যবহার এবং কার্যকারিতা নির্ভর করে এর যে পদ্ধতি আমাদের বাছাই করার ক্ষেত্রে, যে কার
1: অনেক বড় একটা
2: ব্যাপার, কার জন্য কোন পদ্ধতি উপযোগী। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমরা জানি না যে আমার জন্য সেই পদ্ধতি উপযোগী কিনা। তা কোনো পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা না বলেই দেখা যায় যে অনেকেই দোকান থেকে ইচ্ছা মতো
1: পদ্ধতি নিয়ে
2: কিন্তু ব্যবহার করছেন, কিন্তু উনি জানেন না যে ওনার শারীরিক কোনো সমস্যা আছে কি না, যে কারণে ওই পদ্ধতি ব্যবহার করলে তার অসুবিধা হতে পারে। তো এই জন্য যে কোনো পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা যে কর্মীরা মাঠ পর্যায়ে রয়েছেন, যে তাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। কথা
1: বলে তো আসলে পরিবার পরিকল্পনার সেবা ঘরে ঘরেই পৌঁছে যাচ্ছে। এমন একটা সময় এখন এসেছে যে মাঠ কর্মী যারা আছেন তারাও সহযোগিতা করছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা কিন্তু সহযোগিতা করছেন। তো এক্ষেত্রে আপনি যে কথাটা বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কোন পদ্ধতিটা গ্রহণ করব সেটা যদি আমি জেনে নেই, বুঝে নেই, তাহলে আমার জন্য সেটা উপযোগী হবে।
2: জি জি জি।
1: আচ্ছা, তো এই গর্ভনিরোধক ব্যবহারে আমরা জানি যে এখানে নানান রকম বিষয় কিন্তু আছে, কাজ করে মানুষের মনের মধ্যে। হ্যাঁ, যেমন স্বাস্থ্য সম্পর্কিত কিছু ব্যাপার আছে মায়ের, যেমন আমি গর্ভনিরোধক খাই বাচ্চা হয়।

0: পরে, তো সেখানে মায়ের দুধ কি কমে যাবে কিনা, বা এই ধরনের যে বিষয়গুলো আছে মায়ের স্বাস্থ্য সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো যদি একটু বলতেন।
1: মায়ের দুধ কমে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের যে খাবার বড়ি সাধারণত আমাদের দেশে প্রচলিত সব থেকে বেশি প্রচলিত খাবার বড়ি, তো এক্ষেত্রে দুই ধরনের খাবার বড়ি আমাদের দেশে প্রচলিত। একটা যে মায়ের গর্ভ পরবর্তী অর্থাৎ বাচ্চার ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র প্রজেষ্টন সমৃদ্ধ একটা খাবার বড়ি রয়েছে, সেটা আমাদের সরকারি প্রোগ্রামে যেটা প্রচলিত সেটা হলো ট্রেড নেবল আপন। তো ছয় মাস পর্যন্ত শুধুমাত্র এই আপন খাবে, তাহলে মায়ের বুকের দুধ কমবে না। আর আরেকটা যেটা আছে আমাদের সুখী বলি আমরা সেটাকে, সেটা মায়ের বাচ্চার বুকের দুধ খাওয়ার ছয় মাস পরের থেকে সেটা খেতে হবে। তো এই ক্ষেত্রে যদি কেউ যদি মনে করে যে আগে থেকে আর সুখী খেয়ে আসছে, বাচ্চা হওয়ার পরও সে যদি সুখী খেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধের যে স্বল্পতা হতে পারে হবে। তো এই জন্য আমরা বলছি যে
0: চমৎকার একটা কথা কিন্তু বলেছেন, এই যে আগে বলেছিলেন যে যে কোনো বিষয়ে একটা পরামর্শ, তাই না, এই জিনিসটা নিজে নিজে করলে কিন্তু এই জিনিসগুলো বোঝা যাবে না। হ্যাঁ, এলে স্বাস্থ্যকর্মীরা কিন্তু নির্ধারণ করে দিতে পারেন যে কার জন্য কোনটা প্রযোজ্য।
1: হ্যাঁ, এক্ষেত্রে বলি আর একটু, যে অনেকেই মনে করেন যে হয়তো উনি মনে করবেন যে আমি আমার জন্য খাবার বড়ি খাওয়া সুবিধা, কিংবা একটা বাচ্চা হয়ে গেছে আমার জন্য ইঞ্জেকশন নেওয়া সুবিধা, কিন্তু দেখা গেছে যে তার কিছু শারীরিক সমস্যা থাকতে পারে যেটার জন্য হয়তো খাবার বড়ি খেলে তার সমস্যা হতে পারে। আবার এরকমও কিছু সুবিধা আছে যে তার যদি কোনো কিছু শারীরিক সমস্যা থাকে, অনেকেই দিকে দেখা যায় যে মাসিকের সমস্যা হয়, সেই ক্ষেত্রে খাবার বড়ি খেলে কিন্তু তার মাসিকটা রেগুলার হয়ে যায়, নিয়মিত হয়ে যায়। তো এই যে এই বিষয়গুলি কোনোটা কোনটা ক্ষেত্রে সুবিধা আছে, কিন্তু আবার অসুবিধা রয়েছে, যেমন কারো যদি জন্ডিস থাকে, কারো ওজন বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইঞ্জেকশন সে নিতে পারবে না। তো এরকম কিছু বিষয়গুলি যদি আমাদের যারা এই যে বললেন যে ঘরে ঘরে আমাদের যারা পরিবার পরিকল্পনা কর্মী রয়েছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দিচ্ছেন, তারপরে কমিউনিটি ক্লিনিকে সেখানে আমাদের কর্মীরা সেবা দিচ্ছে,
0: পরিবার পরিকল্পনার বিষয়টা যেন পদ্ধতি গ্রহণের বিষয়টা যেন শুধুমাত্র নারী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি?
1: এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই যে পরিকল্পনা পদ্ধতি সাধারণত মেয়েরাই বেশি ব্যবহার করে। এই ক্ষেত্রে দুই ধরনের বিষয় আছে, যেমন পুরুষরা যেমন ব্যবহার করতে চান না, বিশেষ করে যে অস্থায়ী পদ্ধতি বিষয়ের জন্য আমাদের দেশে একটাই প্রচলিত যে কন্ডম, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এটা একটা বিষয়। আবার যদি স্থায়ী পদ্ধতির কথা বলি, তাহলে অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে যে স্বামী যদি স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন, না জানি তার স্বামী শারীরিকভাবে অক্ষম হবেন কিংবা স্বাস্থ্যগতভাবে তার সমস্যা হবে, তাহলে উনি যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তো সেই ক্ষেত্রে উপার্জন যদি করতে না পারে তাহলে পারিবারিক নানা রকমের আর্থিক সমস্যায় ভুগবেন। তো এইটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। তো এই ক্ষেত্রে অনেকে মহিলারা মনে করে যে ঠিক আছে যে আমিই ব্যবহার করলে আমিই করি, আমি আমার কোনো সমস্যা হলে আমারই হোক, আমার স্বামী যেন না, তাই না? এই যে একটা এটা আসলে একটা পুরো ভ্রান্ত ধারণা। স্বামী স্ত্রী মিলে দুজনেই পরামর্শ করে পদ্ধতি ব্যবহার করতে পারেন। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় স্ত্রীর পদ্ধতি ব্যবহার করতে তার সমস্যা, সেই ক্ষেত্রে দুজনে ব্যবহার করে স্বামী কন্ডম ব্যবহার করতে পারেন, কন্ডমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো এই যে চাপিয়ে দেওয়ার বিষয়, বা আমরা যদি বলি যে পুরুষতান্ত্রিক এই সমাজ, আসলে এই ক্ষেত্রে আমাদের এই মানসিকতা একটা, এটা একটা বড় ফ্যাক্টর আর কি,
0: আমাদের বড় বিষয়। সামাজিকভাবে এটাকে কিন্তু আসলে প্রতিহত করতে হবে, জানতে হবে, সবাইকে জানাতে হবে, নিজে জানলে না সবাইকে জানাতে হবে, তবেই হয়তো আমরা বুঝবো যে আসলেই গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং সেটা সমাজে কতটুকু সুফল বয়ে আনতে পারে। তো আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইফতেখার রহমান, আপনি খুব চমৎকার করে আজকে এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে বলেছেন। একজন সুস্থ মাই পারেন একটি সুস্থ সবল শিশু জন্ম দিতে, আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এবং উন্নত ও নিরাপদ সমাজ বিনির্মাণে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। গর্ভনিরোধক ব্যবহারে ছোট ও সুখী পরিবার গড়ে তোলা সম্ভব, আসুন সবার ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেই। আজ তবে এই পর্যন্তই। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি পারভীন আহসান মিলি, সম্পাদনায় আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে।
1: প্রিয় শ্রোতা, শুনবেন দেশের গান, শিল্পী শাম্মী আক্তার, কথা লিখেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন বশির আহমেদ।

0: পরপর দুটি দেশের গান শুনলেন।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: চলছে নজরুল বর্ষ। নজরুলের বাণী আমাদের জীবনে, আমাদের চলার পথে আমাদেরকে উজ্জীবিত করে। তিনি বলেছেন, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: শুভ সকাল।
1: নজরুল বর্ষ 2026 27 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা চির উন্নত মম শির, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে বিশেষ অনুষ্ঠান বছরব্যাপী চলবে, প্রতিদিন সকাল 7:45 প্রচারিত হবে। আজকের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক পর্ব স্মৃতির জানালায় আমরা পেয়েছি আমাদের ভীষণ প্রিয় নজরুল শিল্পী, শিক্ষক, গবেষক ইয়াকুব আলী খানকে। কেমন আছেন আপনি?
2: খুব ভালো আছি এবং আশা করি আমার শ্রোতা ভাই বোনরাও সবাই ভালো আছে।
1: আমরা সকালের এই চমৎকার পরিবেশে একটু নজরুলের গান দিয়ে আলাপচারিতায় ঢুকি।

0: ভৈরবী, ভৈরবীতে কাজী নজরুল ইসলামের কত শত গান আছে,
1: অনেক গান আছে, প্রত্যেকটা সুরই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়।
0: হ্যাঁ হ্যাঁ, মানে ভৈরবীতেই কিন্তু প্রত্যেকটার আবহ যেন ভিন্ন ভিন্ন,
1: আলাদা আলাদা ভাবে ধরা যায়।
0: অসাধারণ অসাধারণ এই গানটি, এবং সকালটা আমাদের খুব সুন্দর হয়ে উঠলো নজরুলের এই সুরের সঙ্গে আপনার কণ্ঠের একটা যুগলবন্দি আমি বলবো আসলে। আচ্ছা, আপনার এখন এত দীর্ঘ চর্চা, কত বছর হলো আপনি চর্চা করছেন নজরুলের গান বিশেষত?
1: আমার মনে হয় 76-77 সন থেকে
0: দীর্ঘদিন নজরুল সঙ্গীত নিয়ে পথ চলা। এখন এত বছর পরে আপনার কি এরকম কিছু মনে হয়, আচ্ছা আমার আমার বোধহয় গানটা আমি এইভাবে গাইতে পারলে ভালো হতো, বা আমার কণ্ঠটা যদি আরেকটু ওরকম হতো?
1: তা মনে হয় দেখেই তো আমি, আমার ভিতরে পূর্ণতা আর আসেনি এবং আমারও অনেক শিখতে বাকি আছে এবং আমার কণ্ঠ তৈরি হতে আরো বাকি আছে, আরো উন্নতি করব, এবং সে ভাবনা আছে দেখেই তো আমি নিয়মিত চর্চা করি, রেওয়াজ করি, নতুন গান তোলার চেষ্টা করি। আবার অনেক গানের ব্যাপারে আমি বলবো যে অনেক গান আমার গাওয়ার মতো সাহস নেই। নজরুল আমাদের সঙ্গীতের ভান্ডার এমন পূর্ণ করে দিয়েছেন যে আমি এত বছর গান করি তারপরেও মনে হয় যে অনেক গানের হাত দেবার সাহস আমার হয় না।
0: এই যে স্বগতোক্তি, সরল এবং সৎ স্বগতোক্তি, এটা সকলের মধ্যে আসলে থাকে না। আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের বড়দের কাছ থেকে, আমাদের অগ্রজদের কাছ থেকে। আমি তো সবসময় বলি যে বড়দের হাত মাথার উপরে না থাকলে পৃথিবীটা যে কত শূন্য লাগে, কত খালি লাগে, এটা যতক্ষণ পর্যন্ত হাত থাকে আমরা টের পাই না। হাতটা ছায়াটা সরে গেলে আমরা টের পাই যে আসলে আমরা কি হারালাম। তো আমরা হারানোর কথা বলতে গেলে নজরুলের কথা মাথায় আসে বারবার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মনে হয় যে উনি যদি আরো দীর্ঘদিন আমাদের সাথে থাকতেন, আমাদের মাঝে থাকতেন, তার সৃষ্টি নিয়ে থাকতেন। আবার এটা ভেবেও ভালো লাগে যে তার যোগ্য উত্তরসূরি তিনি রেখে গেছেন বলে আজকে তার সৃষ্টি এখনো পর্যন্ত টিকে আছে,
1: বহমান হয়ে আছে। আর কথা লিখি যে একসময় তো নজরুলের গান 30-35টা গানে প্রচলিত ছিল।
0: আপনি কি কখনো স্ট্রাগল করতে হয়েছে নজরুল সঙ্গীত নিয়ে? আপনার আপনার তো পেশা, তো সেভাবে কি নজরুল সঙ্গীত নিয়ে গান করতে গিয়ে আপনার কখনো এরকম মনে হয়েছে যে আপনাকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কিংবা আমি এমন এমন মনে হয়েছে যে আমি আর গানই গাইবো না?
1: না, এমন কিছু মনে হয় না। আমি কখনো একসময় অনেক ধরনের গানই করতাম, কিন্তু নজরুলের গান ধরে আমার এমন কিছু মনে হয় না যে অসুবিধা হচ্ছে বা আমার জীবনের সাথে এটা খাপ খাচ্ছে না। নজরুলের গান প্রথম থেকেই লোকেরা আমার গান পছন্দ করেছে বলতে গেলে, আমি এই জন্যই শুধু নজরুল ধরেই থাকতে পেরেছি সদাব।
0: এটার পেছনের কারণ কি হতে পারে যে আপনার শাস্ত্রীয় সঙ্গীত চর্চা বা শেখা?
1: অবশ্যই, শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না হলে তো নজরুলের গান সম্ভবই না, এবং যারা আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যারা আসছে গানে, তাদের জন্য আমার এই উপদেশটা থাকছেই যে তোমরা যদি শাস্ত্রীয় সঙ্গীতকে অ্যাভয়েড করে চলো, আসলে তোমরা অসফলতায় গিয়ে পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিছুই হবে না নজরুলের গান।
0: অনেকে বলে যে আধুনিক, আমরা নজরুলের গানকে মানে যদি একদম নিপাট আধুনিক গান হিসেবে বিবেচনা করি, আধুনিক গানের মতো করে গাইতে গেলে যদি বেশি ক্লাসিক্যাল চর্চা করে তাহলে সেই গানের মেলোডি নষ্ট হয়ে যায়। আপনি কি তার সাথে কতটুকু একমত?
1: না, আমার কথা অন্যরকম। এটা ব্যাপারে যে ক্লাসিক্যাল চর্চা করলে মেলোডি নষ্ট হয়ে যায়, শুধু যারা খেয়াল গাইবেন শুধু তাদের ভয়েস থ্রোয়িংটা একরকম হয় এবং সেটা খুব শক্ত ড্রয়িং করে। আমার যারা বোধ আর কি এই ব্যাপারে, তাদের গলার মেলোডিটা নষ্ট হয়ে যেতে পারে, যায় অনেকের। কিন্তু যারা নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, আধুনিক গান, গজল, ঠুম্বি গাইবেন, তাদের গলার রসটা কিন্তু আসল, কিন্তু তাদের রেওয়াজের পদ্ধতিটা আলাদা হয় খেয়াল গাইবার। আমি একটা খেয়াল গায়ক শিল্পী নজরুলের গানের পাশাপাশি, আমার কিন্তু ভয়েস থ্রোয়িংটা আমি ওইভাবে তৈরি করে ফেলেছি। একসময় শক্ত থ্রোয়িং দিয়ে গান করতাম, সেগুলোতে নিজেই গবেষণা করে করি এইভাবে করলে তো এরকম হয়, সেই জিনিসটা আমি চেষ্টা করেছি এবং মনে হয় এই জন্যই আমার গলার যেটুক মানুষের ভালো লাগে সেটুক চলে এসেছে। এবং এটা শুধু খেয়াল গাই, ভালো খেয়াল গায় সে ভালো নজরুলের গান গাইবে, অসম্ভব কথা, কারণ এই গানের মেলোডিটা কিন্তু সবচেয়ে দরকার।
0: এবং ভিন্ন, ধর আমরা সমসাময়িক রাগ প্রধান গানও শুনেছি সেই সময়, নজরুলের অধিকাংশ গান, নজরুল সঙ্গীত অধিকাংশ আমরা শুনি যে একটু রাগ ভিত্তিক, হ্যাঁ, রাগ আশ্রিত। আবার আধুনিক গানের মধ্যে বা অন্য সুরের মধ্যে উনি কোনো না কোনো ভাবে রাগের একটা অনুপ্রবেশ ঘটিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সমসাময়িক রাগ প্রধান গান থেকে নজরুলের গানকে আলাদা করে ফেলতে পারি সহজে, সেটার কারণটা আসলে কি মনে হয় আপনার কাছে?
1: কারণ নজরুলের গানেও তো অনেক রাগ প্রধান গান রয়ে গেছে, সেই আমলের রাগ প্রধান গান আর নজরুলের গানের রাগ প্রধান যেগুলো, সেগুলো কিন্তু অভিন্ন স্টাইলই ছিল। সুতরাং ওই সময়ের কথাটা না জানলে কিন্তু নজরুলের গান আলাদা করা মুশকিল, একই স্টাইল ছিল।
0: এবং কথার মধ্যে যে বাঁধনি, যে গান,
1: সেটা দেখে চিনতে হবে যে এটা নজরুলের
0: গান, এটা নজরুলের গান।
1: সেই সময়ের ছোটবেলার একটা শেখা বাংলা বন্দে শোনাচ্ছি।
0: হ্যাঁ,
1: গঙ্গ

0: গগনে সঘন চমকিছে, এই যে খেয়ালের বন্দেশ, পিওর খেয়াল বন্দেশ। তো বাংলা খেয়াল আগে করে যান নাই তারা?
1: নিশ্চয়ই করেছে। এবং
0: আমার কথা, কেউ যদি বাংলা খেয়াল নিয়ে গবেষণা করে বা আগে বলতে হবে তাদের কথা, তাই সেটা তো মানুষের শ্রদ্ধা আরো বেড়ে যাবে তোমার প্রতি।
1: নজরুলের আসলে আমাদের জাতীয় কবি। আমরা আপনি অনেক সময় দুঃখবোধ থেকে আমরা শুনি, আমরা অনেকেই বলি, আপনি বলছিলেন যে আমরা সেই অর্থে তাকে আসলে ধারণ করতে পারিনি। উনি যতদিন ছিলেন,
0: ওই যে আচার্য প্রফুল্লচন্দ্রের কথাটা মনে পড়তেছে, নজরুলকে যদি বুঝি প্রতিটি বাঙালি মহাপুরুষ হবে, কথাটা কিন্তু কত সত্যি। তাহলে নজরুলকে ধারণা করলে আমার মন অত বড় হবে, নজরুলের সংকীর্ণতা চলে যাবে, সাম্প্রদায়িকতা চলে যাবে, ধর্মীয় সংকীর্ণতা চলে যাবে। তৃতীয়ত আমি তো মহামানুষ নয় তো কি, আমার মানবতা বোধে আমি উদ্বুদ্ধ হব, মানুষ হিসাবে আমি উন্নত মনের মানুষ হব। তাহলে আমি মহাপুরুষ হইতে বাকি কি? মহাপুরুষ তো তাকেই বলে যে মানুষ হিসাবে উন্নত, তাই তো
1: যিনি মানুষকে প্রতিনিয়ত ভালোর পথে পরিচালিত করবে, সঠিক পথে পরিচালিত করার একটা দিক নির্দেশনা দিবে। তো নজরুলের ওই যেটা বলতে যাচ্ছিলাম যে তার তো জীবনের সঙ্গে দুঃখ আসলে ওতপ্রোতভাবেই ছিল। কিছু সময় হয়তো তিনি ভালো সুসময় কাটিয়েছেন, আবার বেশিরভাগ সময় দেখা গেল যে তার দুঃসময় দুঃখ তার পিছু ছাড়েনি। আসলে উনি যে এখন আমাদের মাঝে নেই, আজ আপনাদের একটা জীবনের বড় অংশ কাজী নজরুল ইসলামের সৃষ্টির সঙ্গে আপনারা যাপন করছেন, আপনাদের জীবন পার তার সঙ্গেই সঙ্গেই হয়েছে। আমরা চাইবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং আমাদের দিক নির্দেশনামূলক কথাগুলো সবসময় আপনাদের কাছ থেকে আমরা পাবো। নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা চির উন্নত মমশির, যেখানে কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, গান নিয়ে নানা আয়োজন থাকছে, এবং সেই নানা আয়োজনের মধ্যে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক পর্ব আজকের স্মৃতির জানালায়। সকালটা ভীষণ সুরে সুরে এবং কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা কাজী নজরুল ইসলামের প্রতি আমরা উৎসর্গ করেছি, তাকে নিয়ে বলেছি, বলার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে ছিলেন, স্টুডিওতে ছিলেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক, নজরুল সঙ্গীত শিল্পী শিক্ষক ইয়াকুব আলী খান। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।

নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসের এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন ইয়াকুব আলী খান, সঞ্চালনা করলেন প্রিয়াঙ্কা গোপ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসিন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন।

0: ফিরোজা বেগমের গাওয়া নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting on the morning of Monday, the 13th of Ashin, the 16th of Rabiul Thani, and September the 28th. The news read by Shamima Nasrin. First, the headlines. President urges farmers to form a central body to protect interest. Prime Minister Tariq Rahman's visit to the United States was highly fruitful and successful, says Prime Minister's spokesperson Mahdi Amin. Action against perpetrators will be taken based on affiliation with crimes, not on political identity, says her minister. Fuel supply in country returns to normalcy, informs Power, Energy and Mineral Resources Minister. International Day for Universal Access to Information is being absorbed in country through various programs. Country records 9 more deaths from measles, 6 from dengue in a single day. Afghanistan claims to kill 28 militants after crossing from Pakistan. And India take on Bangladesh in men's hockey in Asian Games in Japan, while Bangladesh face Singapore in FIFA ASEAN Cup football tournament in Jakarta today. Those were the headlines. Now the details. President Mirza Fakhrul Islam Alamgir has called to form a central organization for farmers at the national level to ensure their overall development and protect interests irrespective of party affiliation. He made the call as an 8-member delegation of the Bangladesh Farmers Association, led by its President Muhammad Siddiqur Rahman Kul Moij Faith, a courtesy call on the president at Bangabhavan yesterday. The president assured the delegation of all-out cooperation and advised them to communicate with the government and called for turning the interest of farmers into a movement. Prime Minister's advisor and his office spokesperson Mahdi Amin has said Prime Minister Tariq Rahman's visit to the U.S. to attend the UN General Assembly was highly successful and fruitful. He told this to journalists at Hazrat Shah Jalal International Airport after the Prime Minister returned home yesterday. Mahdi Amin said Prime Minister's visit brought national interest and priorities of Bangladesh under shared focus through a wide range of bilateral and multilateral engagements. He said Prime Minister's engagements covered the issues of direct importance to Bangladesh, including trade and investment, manpower exports, energy security, regional cooperation, Rohingya crisis, health, climate change and international peace. Prime Minister's maiden address to the UN General Assembly was an important part of the visit when he spoke about policies, programs and plans concerning people from different sections of society, covering education, health, agriculture, employment, technology and artificial intelligence, as well as young people and women, he added. Meanwhile, Prime Minister Tariq Rahman returned home yesterday after concluding his visit to New York to attend the 81st session of the UN General Assembly. An Emirates flight carrying the Prime Minister, his wife Dr. Jubaida Rahman and members of his entourage landed at Hazrat Shah Jalal International Airport yesterday morning. Among others, local government, rural development and cooperatives minister Dr. Abdul Moin Khan and Chief Whip Nurul Islam Moni received the Prime Minister at the airport. The centerpiece of the visit was Prime Minister's maiden address to the general debate of the UN General Assembly on 24 September, where he reaffirmed Bangladesh's support for global peace and humanity and said conflicts to be resolved through dialogue, diplomacy and mutual cooperation. He outlined the government's 3R strategy of recovery, restoration and reconstruction and pledged to build a prosperous, self-reliant and welfare-oriented democratic Bangladesh. During his New York visit, Tariq Rahman took part in 30 engagements, 11 bilateral meetings with countries around the world, 8 UNGA-related engagements and 11 institutional engagements. A major part of his diplomatic program was a series of meetings with the head of state and government of 7 countries. Home Minister Salahuddin Ahmed has said action would be taken against miscreants based on their involvement in crimes irrespective of political affiliation. He said this to reporters at the Secretariat in the capital yesterday. Home Minister said the officer in charge of Shah Ali Police Station was withdrawn following an incident of vandalism and looting at Radha Health Center in Mirpur. Saladin Ahmed added that 9 people have so far been arrested in connection with the attack and vandalism. He further said 3 people were arrested in connection with the vandalism at content creator and influencer Salman Muqtadi's studio. Singapore has expressed interest in providing modern technology and technical assistance to strengthen Bangladesh's border and immigration security. Outgoing Shirsday Affairs of Singapore, Michel Lee, expressed his country's interest during a courtesy call on Home Minister Saladin Ahmed at his ministry in the capital yesterday. During the meeting, they discussed the issues of bilateral relations, capacity building of the Bangladesh police, modernization of security systems at airports and land posts, technology transfer, economic and trade cooperation, and other issues of mutual interest. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said fuel supply in the country has been gradually returning to normalcy. He was talking to journalists at the secretariat in the capital yesterday. Replying to a question, the minister said the Middle East, a major hub for oil and gas supplies, was affected by conflict and it took some time to find alternative sources. The minister said fuel could now be brought into the country and supply schedules had also been fixed. This is Bangladesh Weather giving you the news. International Day for Universal Access to Information is being observed in the country today through various programs. The theme of the day this year is Upholding Information Integrity in the Digital Age, the Role of Access to Information in Addressing Information Disorder. Marking the day, the Information Commission and various organizations have chalked out different programs including discussion meetings, seminars and public awareness activities across the country. Meanwhile, a discussion meeting has been organized at the Information Commission at Agargaon in the capital today on the occasion. 6 more people died of dengue in the country in last 24 hours till 8 a.m. yesterday, bringing the total death toll this year to 225. A press release from the Director General of Health Services said this yesterday. Meanwhile, 9 more children died with symptoms of measles in last 24 hours up to 8 a.m. yesterday. Afghanistan says its forces have killed 28 fighters and wounded 32 others in Nuristan province. The defense ministry says the fighters crossed into Afghanistan from Pakistan. It claims some of them were members of the Islamic State militant group. Kabul also accused Pakistani militias of supporting the fighters. It said most of those involved were former Afghan security personnel. However, Pakistan has rejected the allegations as baseless and untrue. Islamabad denies any involvement by its security or intelligence agencies. Meanwhile, Pakistan's military says its security forces have killed at least 73 militants in operations across Balochistan. The army says the operation were carried out over the past 96 hours. The military says 33 militants were killed in an operation in Quetta. Another 23 were killed during operations in Jarad. 11 others were killed in Noshki, while 6 were killed in Mand. The army says weapons, ammunition and explosives were recovered. The operations targeted members of banned militant groups. The Asian Games and Bangladesh men's hockey team will face India in their last group stage match in Japan today. The match is scheduled to start at 4 p.m. Bangladesh time. Earlier in the group stage, Bangladesh defeated Sri Lanka 5-1 and Indonesia 3-1. Football and Bangladesh will take on Singapore in their second match of the FIFA Asian Cup in Jakarta, Indonesia today. The match will start at 3 p.m. Bangladesh time. Finally, weather and focus. Valley till 1 this afternoon says there is no inland riverboat warning and no signal is to be hoisted. To end the news, the main points again. President urges farmers to form a central body to protect interest. Prime Minister Tariq Rahman's visit to the United States was highly fruitful and successful, says Prime Minister's spokesperson Mahathir Amin. Action against perpetrators will be taken based on affiliation with crimes, not on political identity, says Home Minister. Fuel supply in country returns to normalcy, informs Power, Energy and Mineral Resources Minister. International Day for Universal Access to Information is being observed in the country through various programs. Country records 9 more deaths from measles, 6 from dengue in a single day. Afghanistan claims to kill 28 militants after crossing from Pakistan. And India take on Bangladesh in men's hockey in Asian Games in Japan, while Bangladesh face Singapore in FIFA Asian Cup football tournament in Jakarta today. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
2: হ্যাঁ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। স্টুডিও রেকর্ডে আধুনিক গান শুনবেন এখন শিল্পী অপু আমান। প্রথম গানটি লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্স। একটি পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শ্রোতা বন্ধু, পাখিরা জেগেছে আরো বেশ আগে, সূর্য সেও দিয়েছে সকালের পূর্বাভাস, জেগেছি আমরাও কেউ কেউ কর্মস্থলে যাবার পথে।
1: আবার অনেকেই কান পেতেছেন আজকের এই সকালের দর্পণে, যারা আছেন সঙ্গে সবাইকে একযোগে জানায় প্রাণের শুভেচ্ছা।

0: বন্ধুরা, একদিকে আজ হলো সেপ্টেম্বর মাসের 28 তারিখ, অন্যদিকে আজ আবার আশ্বিন মাসের 13 তারিখ। যে কথাটুকু শোনালাম এরই মাঝে সামান্য কিছু তথ্য যে দিলাম, এ কথাও তো সত্যি।
1: হ্যাঁ, এই তথ্য শব্দের আভিধানিক অর্থ হল প্রকৃত অবস্থা বা ব্যাপার অথবা সঠিক সংবাদ। এবার বলি, এই তথ্য নিয়ে কথা বলবার কারণটা হলো আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
0: এবার ছন্দের আনন্দে বলি, তথ্য জানার অধিকার সবারই তো আছে, এই কথাটা জানিয়ে যাই সবার বোধের কাছে।
1: তথ্য সঠিক জানার পরে কাজ করলে তবে এই আমাদের ভালো তখন হবেই জানি হবে।
0: তথ্য অধিকার আইন সবার জানা চাই, আজকের এই দর্পণে তাই শুনিয়ে যাই।
1: সারা বিশ্বে প্রতিবছর 28শে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়ে থাকে। 2002 সাল থেকে দিনটি বিভিন্ন নাগরিক সমাজের উদ্যোগে তথ্য জানবার অধিকার দিবস হিসেবে পালিত হয়।
0: 2015 সালে ইউনেস্কো সাধারণ সম্মেলনে আজকের দিনটিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে ঘোষণা করে এবং 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
1: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের উদ্দেশ্য হল জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি কাজে জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করা।
0: এছাড়াও তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। আজকের দর্পণ থেকে আমরাও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের সার্বিক সাফল্য কামনা করি।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এবার আজকের দর্পণের সূচি পরিচিতি জানিয়ে যাই। আজ সোমবার, তাই আজও আবার শোনাবো এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান।

0: বন্ধুরা, সূচিক্রম অনুযায়ী আজও প্রথমেই শোনাব এই দিনে পর্বটি। এই পর্বের মাধ্যমে আমরা অনেক রকম তথ্য জানতে পারি,
1: যা আমাদের জানবার পরিমাণকে বাড়িয়ে দেয় এবং আমাদেরকে জ্ঞান আহরণের সুযোগ করে দেয়। এমন কিছু তথ্য সমারোহে দর্পণের প্রথম নিবেদন শোনাব এই দিনে পর্বটি। উপস্থাপনায় আছেন জেবুন্নেসা মুনিয়া।

শ্রোতা বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। দিন একটাই কিন্তু সাল ভিন্ন, ঘটনাও অনেক রকম। কিছু ঘটনা হয়ে আছে ইতিহাসের অংশ, সেই ঐতিহাসিক কিছু ঘটনার কথাই জানাব এখন। ঘটনাটা ঘটেছিল 1865 সালের আজকের এই দিনে ব্রিটেনে। এই ব্রিটেনেই প্রথম মহিলা শল্য চিকিৎসক হিসেবে নিবন্ধিত হন এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন। পৃথিবীর অনেক দেশেই ফ্যাসিস্টের সন্ধান মেলে, আবার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনও হতে দেখা যায়, ঘটে অভ্যুত্থান। 1923 সালের আজকের দিনে বুলগেরিয়ায় এমনই এক ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থান ঘটে এবং এই ঘটনাটি ইতিহাসের পাতায় জায়গা করে আছে। পোল্যান্ডের এক বৃহত্তম শহর এবং রাজধানী হল ওয়ার্স। 1939 সালের এই দিনে জার্মান বাহিনী ওয়ার্সে আত্মসমর্পণ করে। প্রিয় শ্রোতা, ঐতিহাসিক ঘটনার বিবৃতি আজ এটুকুই। এবারে শোনাব বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মগ্রহণের কথা। মিকেলাঞ্জেলো কারাভাজ্জো ছিলেন খ্যাতিমান এক চিত্রশিল্পী। অনন্য এই চিত্রশিল্পী 1573 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স ছিলেন একজন নামকরা প্রাচ্যতত্ত্ববিদ। 1746 সালের আজকের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ভাষাতাত্ত্বিক হিসেবে পরিচিত উইলিয়াম জোন্স নাইট উপাধিও পেয়েছিলেন এবং একসময় তিনি বিচারপতিও ছিলেন। অনেকগুলো বইও লিখেছিলেন তিনি। আন্দ্রাথে কারবেরা ছিলেন একজন বিখ্যাত কবি। 1903 সালের আজকের এই দিনে তিনি ইকুয়েডরে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, জন্মগ্রহণের কথা তো জানা হল, এই দিনে পর্বের এই পর্যায়ে জানব কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুর খবর। এমিল জোলার ছিলেন একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। 1902 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। লুই পাস্তুর একজন ফরাসি রসায়নবিদ এবং অণুজীব বিজ্ঞানী। 1895 সালের আজকের এই দিনে তাঁর মৃত্যু হয়। 1936 সালের আজকের দিনে মারা যান সাহিত্যিক শেখ ফজলুল করিম। লালমনিরহাটে জন্ম নেওয়া এই সাহিত্যিক উল্লেখযোগ্য রচনা করেছেন পথপাথেয়, রাজর্ষি ইব্রাহিম প্রভৃতি। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্ব আজ এটুকুই।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শোনালাম এই দিনে পর্বটি। এবার যাব পরের পরিবেশনায়, শোনাব সংস্কৃতির কথা, আর এখানেই পাব আমাদের বাংলা চলচ্চিত্রের ছোঁয়া। পর্বের নাম রূপালী সংস্কৃতি।
1: হ্যাঁ বন্ধুরা, এবার সবার মনটাকে নিয়ে যাব রূপালী পর্দার কাছে, যেখানে আজও আমাদের বাংলা চলচ্চিত্র তার নিজস্ব জায়গা করে আছে। রূপালী সংস্কৃতি পর্বটি গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি চাপার

1986 সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবিটি সে সময়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তো আলোচনা করছি চাপা ডাঙ্গার বউ ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: চার সদস্য নিয়ে কাদম্বিনীর সংসার, যার মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনী নিজেই। তিনি চাপাডাঙ্গার বউ নামে বেশি পরিচিত ছিলেন। তার স্বামী শেতাব ছিলেন পঞ্চায়েতের প্রধান। অর্থের প্রয়োজনে গ্রামবাসীরা কেবল তার কাছে ছুটে আসত। গ্রামের লোকজনের জিনিসপত্র বন্ধক রেখে শেতাব লোন দিত।
1: কত কষ্টে আমি এই সংসার গড়েছি, দুটো টাকার মুখ দেখেছি, আর তোমরা সবাই মিলে সেই টাকা খোলামকুচির মতো উড়িয়ে দেবে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো?
2: তার চেয়ে টাকার মাপে তোমার গায়ের চামড়া যদি কেউ কেটে নেয় তুমি খুশি হও, আমি জানি। টাকা টাকা করে তোমাকে হাপিত্রিস করতে হবে না।
0: শেতাব মনে করত যে অর্থ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার ভাই মাহতাব ছিলেন পুরোপুরি তার বিপরীত। অর্থ তার কাছে কোনো মূল্যই ছিল না। মাহতাব মজা করে জীবন যাপন করত।
2: গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও।
3: জরুর করেগা, বড় বউ আদেশ করবে আর আমি শুনবো না।
0: এদিকে মাহতাবের স্ত্রী সর্বদা চেয়েছিলেন তিনি তার বড় ভাইয়ের মতো জীবনে আরো হিসেবি হন। শেতাব যখন কেবল অর্থের প্রতি আগ্রহ ছিল, তার স্ত্রী কাদম্বিনী কেবল মাহতাবের মতো খুশি ছিলেন।
4: তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব। আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
5: এত করে ক্ষমা চেয়েছি, ক্ষমা করে দিলে তো পারো।
4: যা যা যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম।
0: ঘটনা মোড় নেয় অন্যদিকে, সুখ সয়না তাদের কপালে। কাদম্বিনী তার স্বামী এবং দেবরের মধ্যে তিক্ততা দেখে। গ্রামের কুটিল ঘটনের কারণে সবকিছু ওলট পালট হয়ে যায়। ঘটন শেতাবকে বলে কাদম্বিনী এবং মাহতাবের অবৈধ সম্পর্কের কথা।
6: বৃন্দাবন লীলার কথা সবটা খুলে বলা যায় না বড় মরণ, ইঙ্গিতে বুঝে নিতে হয়।
4: আমি তো কিছুই বুঝতে পারছি না।
6: তোমার বউ আর ভাইকে একটু সামলে চলতে বলো। ভর দুপুর বেলায় মাঠে দুজনে যে কাণ্ডটা করলো না, আমি শুধু না গায়ের অনেকেই দেখেছি।
0: এদিকে মায়ের মৃত্যুর পর মাহতাব কাদম্বিনীকে তার মায়ের মতোই ভালোবেসেছে।
4: কেন থামবো, আমি অন্যায় কি বলেছি? কেন মনে নেই? তোমরাই তো বিচার করেছিলে, শিবকৃষ্ণ আর রামকৃষ্ণ তাদের দুই খুড়িকে তাদেরই পছন্দ মতো আপন আপন ছেলের ঘরে ঠাই দিয়েছিলে। এখানেও তাই, এই পঞ্চায়েতের মজলিসে আমি সবার সামনে বলছি, বড় বউ ছাড়া আমার চলবে না, বড় বউকে আমার চাই।
0: পরিশেষে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মাহতাব ফিরে পায় তার মায়ের মতো কাদম্বিনীকে।
4: তুমি তো আমার মা, তুমি যে আমার বড় বৌদি, তুমি যে আমার সব।
0: শেতাব তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে পরিবারের সবাইকে বুকে টেনে নেয়, আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
4: ক্ষমা তো আমি চাইব তোদের কাছে, তুমি আমাকে।
2: অমন কথা বলো না।
0: শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, এটিএম শামসুজ্জামান, বাপ্পা রাজ, সৈয়দ আক্তার আলী, নারায়ণ চক্রবর্তী, আমিনুল হক, আশিস কুমার লৌহ, আনিস, মিনু রহমান, সেতারা আহমেদ, মায়া ঘোষ সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বন্ধুরা, রূপালী সংস্কৃতি পর্বে আমরা শুনছিলাম সিনেমার গল্প, আর এবার শুনব জীবনের গল্প, যে গল্প আমাদেরকেও দিতে পারে কাজ করবার অনুপ্রেরণা, বাড়িয়ে দিতে পারে ইচ্ছে শক্তি, মনের কোণে ভেসে উঠবে সেই সে প্রবাদ, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, অথবা কষ্ট করলেই কেষ্ট মেলে। কোনো কাজ এক মনে করলে আমরাও পেতে পারি কাজের সফলতা।
1: হ্যাঁ বন্ধুরা, কোনো কাজকেই ছোট ভাবা ঠিক হবে না, কারণ ছোট কাজেও আসতে পারে বড় রকমের সফলতা। বেড়ে যেতে পারে আয় উপার্জন, প্রামাণ্যধর্মী আয়োজন। জীবনের গল্প আজও উপস্থাপন করছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আর কদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে সামনে রেখে দেবীর প্রতিরূপ তৈরিতে পাল সম্প্রদায় এখন ব্যস্ত সময় পার করছেন। সারা দেশের মতো বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের পাল সম্প্রদায়ের কারিগরেরা বংশ পরম্পরায় দেবী প্রতিমা তৈরি করছেন, এ নিয়েই চলছে তাদের জীবন সংসার। এ মুহূর্তে কাদামাটি দিয়ে দেবী প্রতিমা তৈরি করছেন, কথা বলছি এমন একজন কারিগরের সঙ্গে। কি নাম আপনার?
1: সমীরচন্দ্র পাল।
0: আমি দেখতে পাচ্ছি আপনি কাদামাটি দিয়ে দেবী প্রতিরূপ তৈরি করছেন।
1: হ্যাঁ, আর কয়েকদিন পরেই তো দুর্গোৎসব হবে, আমরা এখন ব্যস্ত সময় পার করছি।
0: আপনি কবে থেকে শুরু করলেন?
1: আমরা যেহেতু পাল সম্প্রদায়, আমার যেমন পূর্বপুরুষ ঠাকুরদা তৈরি করতো, তারপর আমার বাবা তৈরি করতো, ওই তাদের হাত থেকেই আমরা শিখছি।
0: বছরের অন্যান্য সময় আপনারা কি করেন?
1: আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা পার্বণ থাকে, আমরা সারা বছরই প্রতিমা তৈরি করতে ব্যস্ত থাকি।
0: এই প্রতিমা তৈরি করতে কি কি উপাদান দরকার হয়?
1: প্রধানত কাদামাটি, খড়, বাঁশ, সুতলি, লোহা, কাঠ, পরে ধাপে খড়িমাটি, রং, এগুলো ব্যবহার করে থাকি।
0: কাদামাটি কোথা থেকে সংগ্রহ করেন?
1: নদীর চর থেকে ফ্রেশ মাটিটা নিয়ে আসি।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমার মাকে কেন্দ্র করে আমরা একটা বড় পরিবার, আমরা 5 ভাই, আমরা সকলেই বিবাহ করেছি, আমাদের 5 ভাই 10টি সন্তান আছে। আমাদের পরিবারে এক হাড়িতে 18 জন মিলে ভাত খাই, পরিবারের সকলে মিলেই আমরা প্রতিমা তৈরি করি। আমার মাকে আমরা 5 ভাই দেবী দুর্গার মতোই তাকে সম্মান করি।
0: এই অবস্থায় আগামী দিনগুলোতে আপনি কি করবেন, কি আপনার স্বপ্ন?
1: পরিবারের সকলে মিলে আনন্দে কর্মে একসাথে বেঁচে থাকতে চাই।
0: প্রতিটি কাজের মাঝেই তো কিছু আনন্দের দিক থাকে, ভালো লাগার দিক থাকে, আপনার এই কাজের মাঝে একটু আনন্দের দিকটি সম্পর্কে জানতে চাই।
1: এই যে এখন 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় এখন কাজ করছি, এই যে এত কাজের ভিতরে অন্যরকম একটা আনন্দ আছে। আমাদের হাতে গড়া প্রতিমা দিয়েই মণ্ডপে মণ্ডপে ঘরে ঘরে আনন্দ উৎসব হবে, এই উৎসবের আমরা ভাগিদার হতে পেরে এটাও একটা আমাদের জন্য আনন্দ। আমাদের দেশে ধর্মীয় উৎসব ছাড়াও নানা রকমের মেলা হয়, পার্বণ হয়, মাটির খেলনা পুতুল তৈরি করি, সেগুলো আমরা মেলায় বিক্রি করি, এটা আমাদের জন্য একটা আনন্দ। এই কাজের মাঝে আমরা গান শুনি, গান তো আমাদের সবসময় ভালো লাগে, নিজেও গাই আর কাজ করি, এভাবেই দিন চলছে।
0: এ মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: মাকে কেন্দ্র করেই আমাদের জীবন সংসার, এই দেবী মাকে আমরা পুজো দেই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।

0: আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রামাণ্যধর্মী আয়োজন জীবনের গল্প। উপস্থাপনায় ছিলেন গোলাম কিবরিয়া।
2: হ্যাঁ বন্ধুরা, কখনো তারের কম্পন আর তার মাঝে পাওয়া যায় সুরের স্পন্দন, কখনো চামড়ার আঙুলের ছোঁয়া, অথবা বাতাসের ফুঁয়ে আমরা পাই সুরের পরশ, যা আমাদের মনকে মুগ্ধতায় ভরিয়ে তোলে। আর সুরের উৎপত্তি হয় যেখান থেকে, তাকেই বলি বাদ্যযন্ত্র।
1: হ্যাঁ, এই বাদ্যযন্ত্র তার সংখ্যা তো কম নয়, এক এক বাদ্যযন্ত্রের এক এক রকম সুর। কোন কোনটার সুর এতই মধুর যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। দর্পণের সুর স্পন্দন পর্বে আজও একটি বাদ্যযন্ত্রের পরিচিতি তুলে ধরবেন অধ্যাপক রীনা ফৌজিয়া।
3: এতক্ষণ আমরা একতারার সুর শুনলাম। একতারা নামেই যন্ত্রটি রূপের পরিচয়। আবহমান গ্রাম বাংলার লোকসঙ্গীতের সাথে টুন টুন করে সুর ধরে রাখে একতারের যে বাদ্যযন্ত্র, তার নাম একতারা। এই যন্ত্রে একটি মাত্র তার ব্যবহার করা হয়। গানের সাথে এই একটি তারই বেজে চলে তালে তালে, ছন্দে ছন্দে। এই যন্ত্রে থাকে লাউয়ে তৈরি একটি খোল এবং একটি দণ্ড। খোলের গায়ে দণ্ডটি আটকানো হয়। খোলটি এখানে ধ্বনি প্রকোষ্ঠ বা সাউন্ড চেম্বারের কাজ করে। এই খোলটি তৈরি করা হয় শুকনো একটা লাউ কেটে। গোল করে কাটা আধখানা লাউয়ের উপরের খোলা অংশে চামড়ার ছাউনি দেওয়া হয়। খোলের ভেতর থেকে লম্বা করে একটা কাঠ বা বাঁশের দণ্ড আটকানো হয়। দণ্ডের শেষ মাথায় একটা কাঠের খুঁটি লাগানো হয়, একে বয়লা বলে। বয়লার সঙ্গে তার জড়ানো হয়। তারের এক প্রান্ত লাউয়ের নিচের দিকে একটি আংটায় লাগানো হয়। তারপর তারটি একটি ছোট ব্রিজের উপর দিয়ে দণ্ডের শেষ প্রান্তে বয়লা পর্যন্ত টেনে নিয়ে বয়লার সাথে জড়িয়ে আটকানো হয়। সুর মেলাবার জন্য বয়লা ঘুরিয়ে তার টান টান অথবা ঢিলা করা হয়। এরপর এই তারে টোকা দিলেই সুমধুর সুর উৎপন্ন হয়। একতারার খুব কাছাকাছি কয়েকটি যন্ত্র হচ্ছে গোপীযন্ত্র, লাউ আর থুনথুনে। এর মধ্যে লাউ যন্ত্রটির চল সবচেয়ে বেশি। লাউকে অনেকে একতারাও বলে থাকে। তবে পার্থক্য হলো এই যে, লাউ বা সাধের লাউ নামে যে যন্ত্রটিকে আমরা চিনি, তাতে তুলনামূলকভাবে একটু বড় শুকনো একটা লাউ নেওয়া হয় যন্ত্রের খোল তৈরি করবার জন্য। লাউয়ের উপরের অংশ সমান করে কেটে ফেলা হয়, নিচের অংশ সমান করে কেটে তাতে চামড়ার ছাউনি লাগানো হয়। এর সাথে চিমটের মতো আকারের বাঁশের চটা লাগানো হয়। বাঁশের গিটের কাছাকাছি জায়গায় একটা খুঁটি লাগিয়ে তাতে তার পেঁচিয়ে আটকানো হয়। একতারা হচ্ছে এদেশের খুব জনপ্রিয় একটি লোকবাদ্যযন্ত্র। প্রাচীনকালে সব ধরনের বাদ্যযন্ত্রকেই বীণা বলা হতো। এক এক বীণার এক এক নাম। ধারণা করা হয় একতন্ত্রী বীণা নামে একটি বাদ্যযন্ত্র ছিল, তাই কিছু পরিবর্তনের মধ্য দিয়ে একতারায় রূপ নিয়েছে। গানের পেছনে একটি সুরেলা আবহ সৃষ্টির জন্য একতারা অনন্য বাদ্যযন্ত্র।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে পারেন, দিতে পারেন আপনাদের মতামত চিঠি কিংবা ইমেলের মাধ্যমে। চিঠি লেখার ঠিকানা পত্রালা প্রযত্নের প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমি আবারও বলছি, পত্রালা প্রযত্নের প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানাটা আমি জানিয়ে দিই, eaelapon@gmail.com, eaelapon@gmail.com। আপনাদের চিঠি অথবা ইমেলের প্রত্যাশায় কিন্তু আমরা রইলাম।
1: শ্রোতা বন্ধু, একটু আগেই সুরযন্ত্রের কথা তো শোনা হলো, এবার যে সুর গানের মাধ্যম হয়ে ওঠে সেই গান শোনাবো আমরা। এ গানের নেপথ্যেও পাব সুরযন্ত্র অথবা বাদ্যযন্ত্রের অবদান।
0: দর্পণে আমাদের গান আয়োজনে এবারে শুনব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জাহিদুর রহিম।

0: শ্রোতা বন্ধু, আজকের দর্পণ থেকে অর্পণের পালা শেষ, তাই এবার যাবার আগে শেষ কথার জাল বোনা। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন
1: এবং আমি আনিসুর রহমান। প্রযোজনার সহযোগিতা দিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: সবাই খুব ভালো থাকবেন,
1: ভালো কাজের সঙ্গে থাকবেন।
0: সবার জন্য রইল শুভকামনা।

0: আসসালামু আলাইকুম। সকাল নটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে সমিতির আট সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি আন্দোলন পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি গতকাল রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। মন্ত্রী বলেন, এখন দেশে জ্বালানি আনা যাবে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের সশস্ত্র বাহিনীর অভিযানে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী 28 জন জঙ্গি নিহত এবং 32 জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে, তাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরাও ছিল বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানি মিলিশিয়ারা ওই জঙ্গিদের সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোন সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 73 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, গত 96 ঘণ্টা এসব অভিযান চালানো হয়। কোয়েটায় একটি অভিযানে 33 জন জঙ্গি নিহত হয়েছে। জিয়ারাতে আরও 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। নস্কিতে 11 জন এবং মান্দ এলাকায় আরও 6 জন নিহত হয়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় উম্মে হাবিবা হিমি ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: শুভ সকাল। ঠিক এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতারের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান প্রিয় গান শোনবার জন্য। আজ থাকছে প্রিয় গান অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের শেষ পর্বের আয়োজন। এই মাসের জন্য নির্ধারিত শ্রোতাদের পছন্দের গানগুলো আরও একবার শুনবার সুযোগ। আগামী সপ্তাহে নতুন মাসের শুরুতে আপনাদের জন্য থাকবে নতুন কিছু গান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান সম্পর্কিত যে কোনো মতামত এবং আপনার প্রিয় গানটিকে চাইলে ভোট করতে আমাদের কাছে চিঠি লিখুন। প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। অথবা ইমেইলের মাধ্যমে মতামত জানাতে পারেন, ভোট করতে পারেন bbpriyogaan@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে। চলুন তাহলে কথা না বাড়িয়ে যাই মূল আয়োজনে।
0: এই সপ্তাহে প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গান আপনাদের শোনাব, সেই গানে কণ্ঠ দিয়েছেন আমাদের প্রিয় শিল্পী বশিরুজ্জামান সাব্বির। শ্রুতিমধুর এই আধুনিক গান মাসের শুরু থেকেই শ্রোতাদের পাঠানো সর্বাধিক ভোটে দখল করে রেখেছে আমাদের গানের তালিকার প্রথম স্থানটি। এই গানকে ভোটকৃত শ্রোতারা হলেন
1: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিগগির ইসাকালে, ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটোর থেকে ভোট করেছেন জহির আলী, পাপিয়া বেগম, নোয়াখালী থেকে সবুজ, হারুন আমিন, রাজু, আমান মাহাতির, রেজা, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম আজিজ খান, ময়মনসিং থেকে ভোট করেছেন জুবায়ের আল ফাহাদ, সাইমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম সিয়াম আলফি, ঢাকা থেকে ভোট করেছেন আপন শরীফ, ফারজানা ইসমিন আখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক।
0: বন্ধুরা, গানের কথা তোমায় একটুখানি। গীতিকার মোহাম্মদ জাহিদুর রহমান এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আল দিন। চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গানটি বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে।

0: প্রিয় বন্ধুরা, এই গানটি যদি ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।
1: বন্ধুরা, এখন শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাসের গাওয়া আরও একটি আধুনিক গান। আমাদের গানের তালিকায় দুই নম্বরে থাকা এই গানকে গত সপ্তাহে যে সকল শ্রোতা ভোট করেছেন তারা হলেন
0: সাভার থেকে জাকারিয়া শাহীন, দুলাল আহমেদ গাজীপুর থেকে অমিত হাসান মুসলিম উদ্দিন, খুলনা থেকে রীতা আক্তার আব্দুল রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সাহেব আহমেদ, সোনিয়া আক্তার, মিলিয়া আক্তার, রাজবাড়ী থেকে কফির উদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে ভোট করেছেন মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে ভোট করেছেন গিয়াস হালদার, গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম, সজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল ও জয়শ্রী মজুমদার।
1: গানটির কথা দেখা হোক বা নাই হোক, এই গানের গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শাবাব আলী আরজু। তাহলে চলুন বন্ধুরা গানটি শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, প্রিয়াঙ্কা বিশ্বাসের এই গানটি যদি ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।
1: বন্ধুরা, আমাদের গানের তালিকায় তিন নম্বরে রয়েছে একটি সুন্দর লোকগান শিল্পী অপু আমানের কণ্ঠে। এই গানের যদি আপনাদের ভালো লাগে এবং যারা ভালোবেসে ভোট করেছেন তারা হলেন
0: মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিরন কামাল উদ্দিন, গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাহাত আলম সামিন, লাইলা আলম, মনিয়া আলম এবং কুড়িগ্রাম থেকে ভোট করেছেন ফারুক আহমেদ।
1: গানটির কথা পিঞ্জিরা ছাড়িয়া। গানে গীতিকার হাসান হাফিজ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার।

0: প্রিয় বন্ধুরা, এই গানটি ভালো লাগলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।
1: প্রিয় গান সঙ্গীতানুষ্ঠানে এখন শুনবেন শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে শ্রুতিমধুর একটি গান। এই গান শ্রোতাদের পাঠানো ভোটে রয়েছে আমাদের গানের তালিকার চতুর্থ স্থানে। গত সপ্তাহে এই গানকে ভোট করা শ্রোতারা হলেন
0: সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে ওম্মে সালপা বিপাশা, তাহিয়া আলম তাইন, ফরিদপুর থেকে ভোট করেছেন শেখ রাকিব, তন্ময় রোজিনা আক্তার, রাজবাড়ি থেকে সজল মিয়া, কাশেম মাতুব্বর, ময়মনসিংহ থেকে বিকাশ, রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, উজ্জ্বল, তাসলিমা, আসিফ ও এজাজ।
1: বন্ধুরা, গানের কথা তুমি আসবে বলে গীতিকার গৌরপদ বসে এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। চলুন শুনে আসি এবারে গানটি।

0: বড় ভোট করুন আমাদের ঠিকানায়।
1: শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী পুলক অধিকারী গাওয়া একটি লোকগান। গানের তালিকার পাঁচ নম্বরে থাকা এই গানকে গত সপ্তাহে যে সকল শ্রোতা ভোট করেছেন তারা হলেন
0: দোহার থেকে মঞ্জুরি অঞ্জলি সুলেখা, ঢাকা থেকে মোহাম্মদ বাশারাত আলম, তহসিন সুহাইলা সভি, মোহাম্মদ তহিদুল আলম, সোহেল সরকার, ফজলুর রহমান, ফারজানা হোসেন, লাবিবা হোসেন। কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদী হাসান, শিউলি আক্তার, ভোলা থেকে এনামুল হক আবির ও নাসিমুন নেসা।
1: গানের কথা বিধি রে তুই, গীতিকার আয়াত হোসেন উজ্জ্বল এবং এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরওয়ার। বন্ধুরা, চলুন তাহলে গানটি শুনে আসি।
0: আর এই গানটি ভালো লাগলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে গানের তালিকায় ৬ নম্বরে রয়েছে আরও একটি সুন্দর আধুনিক গান, শিল্পী তাসনিমান জুমরাইসার। এই গানকে যে সকল শ্রোতারা ভোট করেছেন তারা হলেন
1: মুন্সিগঞ্জ থেকে ফরিদা বেগম, লায়লা বেগম, শায়লা বেগম, আবুল কাশেম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা, নাটোর থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে ভোট করেছেন নাসিরুদ্দিন মোল্লা ও জসিম ব্যাপারী।
0: গানটির গীতিকার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আল দিন। চলুন শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনের সবশেষ গান অর্থাৎ 7 নম্বর গানের শিল্পী হচ্ছেন বাবুল রেজা। এই গানকে ভোট করেছেন যে সকল শ্রোতা বন্ধুরা, তারা হচ্ছেন বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মোড়া মেঘোষ, নোয়াখালী থেকে হারু, রুদেলার নীলা সাজু, শান্তা শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান, টাঙ্গাইল থেকে ভোট করেছেন পূরবী জোয়ারদার।
1: গানটির গীতিকার মিজানুর রহমান মিথুন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দীপক কুমার দে।

0: বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে মনে করে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। তবে ইমেল করতে পারেন bbpriyogaan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সপ্তাহ ঘুরে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কিছু গান নিয়ে।
0: ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
2: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও উম্মে হাবিব রহিম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন লুৎফুন্নাহার মিনি।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নিবেদন করছি মনিরুজ্জামান চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল, গেয়েছেন মহিউজ্জামান চৌধুরী।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। পরিবেশনায় এখন রয়েছে লালন গীতি, শিল্পী ফারাহ জাহান।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফারা জাহান। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি তারানা আজিজ খান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও তাদের সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানান। সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জাতীয় সংসদের বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ের মত বিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধনের বিল তোলা হবে। তিনি জানান, প্রস্তাবনায় পরিবর্তন আনে সংশোধনী সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করতে হবে। সংবিধান সংশোধনের বিশেষ কমিটির সভাপতি বলেন, বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থানে ফিরেছে। তিনি গতকাল রাজধানীতে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহ মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লাগছে। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশে জ্বালানি আমদানির সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে অনুপ্রবেশ করে। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করে জানিয়েছে, এক ক্ষেত্রে সেদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোন সম্পৃক্ততা নেই। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭৩ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৯৬ ঘণ্টার এই অভিযানে কোয়েটায় ৩৩ জন, জিয়ারাতে ২৩ জন, নস্কিতে ১১ জন এবং মান্দ এলাকায় আরও ৬ জন নিহত হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। এশিয়ান গেমসের খবর, এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলঙ্কাকে এবং ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া, আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নির্ধারিত শিল্পের অনুপস্থিতিতে এখন নজরুলসঙ্গীত শুনবেন বনারানী হালদারের কণ্ঠে।

0: স্টুডিও রেকর্ডে দুখানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বনা রানী হালদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবেন শিল্পী শাহানা নাজরীন।

0: এতক্ষণ শাহানা নাজনীনের বাজানো গিটারে রবীন্দ্রসঙ্গীতে সুর শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের বালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নিউ মিডিয়া স্টুডিওতে। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শিল্পী মোহাম্মদ টিপু চৌধুরী। শিল্পীকে সঙ্গত করার জন্য রয়েছেন আমাদের গুণী যন্ত্রশিল্পীবৃন্দ। আর এই অনুষ্ঠানটি আপনারা যারা শুনছেন তারা সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও। চলুন তাহলে উপভোগ করি মোহাম্মদ টিপু চৌধুরী পরিবেশনায় সরাসরি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী প্রথমে শোনাবেন পূজা পর্যায়ের গান এবং পরে শোনাবেন প্রেম পর্যায়ের গান। চলুন শুনি তাহলে।

0: এতক্ষণ নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি দুখানে রবীন্দ্রসঙ্গীতকে শোনালেন মোহাম্মদ টিপু চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন সূচিতে রয়েছে আধুনিক গান, শিল্পী রুকসানা মুমতাজ। প্রথম গানটি রচয়িতা খোন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল।

রোকসানা মুমতাজের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির রচয়িতা সাইফুল ইসলাম সর্দার, সুরকার শাওমা খায়রুল ইসলাম।

0: দোকানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন রুকসানা মুমতাজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রেসদা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া স্টুডিওতে। সেখানে উপস্থিত আছেন পল্লীগীতি শিল্পী সঞ্জয় সূত্রধর, সরাসরি আপনাদের পল্লীগীতি গেয়ে শোনাবেন। এই অনুষ্ঠানটি আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করছেন। প্রথম গানের কথা ও সুর ওসমান খান।

0: এতক্ষণ বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গিয়ে শোনালেন শিল্পী সঞ্জয় সূত্রধর। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
5: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও তাদের সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জাতীয় সংসদের বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতবিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধনের বিল তোলা হবে। তিনি জানান, প্রস্তাবনায় পরিবর্তন আনায় সংশোধনী সংশোধনে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করতে হবে। সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি বলেন, বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপি সরকারের প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসির অধীন বন্ধ থাকা পাটকলগুলোর পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ইতিমধ্যে ৯টি পাটকলের উৎপাদন পুনরায় শুরু হওয়ায় ৯,৫০০ মতো মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও ৩টি পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে চলছে। বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান, ২৫টি মিলের মধ্যে ২০টি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হতে চলতি সপ্তাহে আবারও আলোচনা শুরু হতে পারে। শর্ত সাপেক্ষে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে তেহরানের দেয়া ৭ দিনের রূপরেখা প্রত্যাখ্যান করার পর ট্রাম্প এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করলেন। আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের পর ইরানের বিরুদ্ধে পুনরায় মার্কিন হামলা শুরু হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য তারাও পুরোপুরি প্রস্তুত। এদিকে হরমুজ প্রণালীতে উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি মার্কিন ড্রোন আটক করার ব্যাপারে ইরানের দাবি নাকচ করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে অনুপ্রবেশ করে। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করে জানিয়েছে, এক্ষেত্রে সেদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭৩ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৯৬ ঘণ্টার এই অভিযানে কোয়েটায় ৩৩ জন, জিয়ারাতে ২৩ জন, নস্কিতে ১১ জন এবং মান্দ এলাকায় আরও ৬ জন নিহত হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী আনিসা রেফায়েত তানিয়া।

0: আনিসা রেফায়েত তানিয়ার গাওয়া দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়াল দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। জনস্বার্থে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ বেলা দুটা ২০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, FM ৯০ মেগাহার্স, FM ১০২ মেগাহার্স, FM ১০৬ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, পিত্তথলিতে পাথর, কারণ, লক্ষণ, খাবার ও চিকিৎসা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি, 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী আব্দুল মালিক বিশ্বাস। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন রজব আলী দেওয়ান।

0: দুখানি পল্লিকীতি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ আব্দুল মালেক বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে।

0: সে ভয়ের কিছু নাই।
1: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোন জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
1: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় শায়লা রহমান, ফাতেমা রহমান সোহেলি এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, তাহিদা আফরোজ, এলিজা আক্তার, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি ও শামীম আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: যত দূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে আমন ধানে টকায় বাতাসের ঢেউ, তালপাকা শুক্রাণ, ফুটে থাকা নানা রঙের পদ্ম, জুঁই, শিউলি, সব মিলিয়ে প্রকৃতি যেন অবগাহন করছে শরতের নির্মল সৌন্দর্যে।
2: প্রত্যেক ঋতুর যেমন ভিন্ন ভিন্ন রূপ, এরই সাথে আছে আবার নানা রোগ বালাইয়ের শঙ্কা। আসুন আমরা সবাই সচেতন থাকি, থাকি সুস্থতায় আনন্দে। এমনই আহ্বানে আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে।
3: সংসারে একটি কাঙ্ক্ষিত নতুন মুখের জন্য অধীর অপেক্ষায় থাকে মা বাবা সহ পুরো পরিবার। এমন প্রতীক্ষার প্রহরগুলো যেন দারুণ মধুর, কিন্তু সেই শিশুটি যদি সুস্থ স্বাভাবিক হয়ে না জন্মায় তবে তা পরিবার তথা সমাজের জন্য ভীষণ উদ্বেগ ও বিষাদের কারণ হয়ে দাঁড়ায়। কেননা আজকের এই শিশুটি আগামীর সমাজকে সমৃদ্ধ করবে। অতএব সুন্দর আগামীর জন্য চাই সুস্থ শিশু এবং সেজন্যই চাই সুস্থ মা। তাই গর্ভবতী মায়ের যত্ন পরিচর্যা সবার আগে, আর এক্ষেত্রে প্রয়োজন পারিবারিক আগাম প্রস্তুতি, সতর্কতা এবং পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা। প্রিয় শ্রোতা, গর্ভবতীর যত্নে পরিবারের সদস্যদের করণীয়, এ বিষয়টিকে ঘিরে পরিবেশনা শুরুতে রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে লালটু হোসাইন।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতিময় শুভেচ্ছা সকলের জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় গর্ভবতীর যত্নে পরিবারের সদস্যদের করণীয়। আর এ বিষয়ে বলবার জন্য স্টুডিওতে এসেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আসমা হাসান। আমরা আজকের আলোচ্য বিষয়ে যাবার আগে গর্ভবতীর যত্ন বলতে আসলে কি বুঝি, এই বিষয়ে যদি সংক্ষেপে শ্রোতাদের বলেন।
5: গর্ভবতীর যত্ন তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি নিরাপদ মাতৃত্বের জন্য একটি মা এবং শিশু দুজনই যেন ভালো থাকে এবং নিরাপদে জন্মগ্রহণ করে, সেই জন্য গর্ভবতীর যত্ন খুবই জরুরি। এবং একটি হয়তো সবাই যেটা বলে যে গর্ভধারণ একটি নর্মাল ব্যাপার, প্রতিটি মেয়েরই হয়, প্রতিটি মেয়ে 9 মাস গর্ভধারণ করে বাচ্চা হয়, খুব স্বাভাবিক একটা ব্যাপার। অবশ্যই খুব স্বাভাবিক একটা ব্যাপার, একদম প্রকৃতির নিয়মেই সেটা হয়। কিন্তু এই যে 9টা মাস একটি গর্ভবতী মায়ের অবশ্যই পরিচর্যা বা যত্নের প্রয়োজন আছে, এতে করে সে একটি সুস্থ শিশুর জন্ম দেবে এবং নিজেও সুস্থ থাকবে শারীরিকভাবে, যা পরবর্তীতে তার শিশু লালন পালন করার জন্য অতীব জরুরি। সেজন্য গর্ভবতীর যত্নে পরিবারের সদস্যদের অনেক ভূমিকা আছে, মায়েরও যেমন আছে, পরিবারের সদস্যদের বিশেষ করে মুরব্বীদের অনেক ভূমিকা আছে। তো আমি প্রথমে বলি যে গর্ভবতী মাদের যে রাতের যে ঘুম, তারপরেও একটা পরিমিত বিশ্রামের দরকার, সেটা মিনিমাম কমপক্ষে 2 ঘন্টা। আপনি একসাথে দুপুরবেলা খাওয়ার পরে টানা 2 ঘন্টাও রেস্ট নিতে পারে, বা ভেঙে ভেঙেও 1 ঘন্টা নিল, পরবর্তীতে নিল, কিন্তু একটি 2 ঘন্টা তার বিশ্রাম খুবই জরুরি। আরেকটা বিষয় হলো যে কোনো ভারী কাজ করতে না দেয়া। আমরা গ্রামে দেখেছি যে চাপকল ব্যবহার করে এবং গর্ভবতী কোনো অবস্থাতেই চাপকলটা ব্যবহার করতে পারবে না, এবং এটা বাড়ির তার স্বামী হোক বা অন্য কোনো সদস্য হোক, চাপকলের পানিটা তাকে তুলে দিতে হবে।
4: শুধু পানি তুলে দেয়া না, পানিটা যে পাত্রে ভরা হচ্ছে সেটি
5: সেই পাত্রটাও নিয়ে যেতে হবে, ভারী জিনিস তাকে কোনো মতে উঠাতে দেওয়া হবে না। আর আরেকটা হলো যে পরিমিত একটা পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার মানে এই না যে আপনি সবসময় মাছ মাংসই খেতে হবে, তা না। মাছ মাংস তো খাবেন, ডিম দুধ খাবেন, সেই সাথে ধরেন সবুজ শাক সবজি, হলুদ কুমড়া, কলা শাক সবকিছুই খাবেন, দেশীয় ফল টক ফল সবই খাবেন, পরিমিত পরিমাণে খাবেন। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি মা কিন্তু একজনের না, সে কিন্তু দুজনের খাবার গ্রহণ করছে, কারণ সে যে খাবার গ্রহণ করছে সেই খাবার কিন্তু তার সন্তানও সেখান থেকে গ্রহণ করছে, সেজন্য তাকে অবশ্যই পরিমিত এবং সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য খেতে হবে। এই জিনিসটা একটা গর্ভবতীর জন্য খুবই জরুরি এবং এটা পরিবারের সদস্যদের এটা নিশ্চিত করা একান্তই জরুরি।
4: খুব চমৎকার করে গুছিয়ে বলছিলেন, এবং যে দায়িত্বটা পরিবারের সবাই মিলে যদি একটু একটু দায়িত্ব নেই, তাহলে কিন্তু পরিবারের গর্ভবতী মা সচেতন থাকতে বাধ্য থাকে।
5: আর শুরুতে যেটা হয় যে খেতে পারে না, বমি অনেক কিছু আসে, একটা গর্ভবতী মায়ের বয়স কতই হবে, 18, 19, 20 এরকমই হয়। তো সেই ক্ষেত্রে যদি পরিবারের সদস্যরা তাকে এটা মানে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে মেয়েটা হয়তো খেলো না বা খেতে ইচ্ছা করছে না, বমি হচ্ছে, খেলো না, এতে গর্ভের যে সন্তানটা তার তো অপুষ্টি হবে এবং সে নিজেও তো একটা অপুষ্টিতে ভুগবে, কারণ এই যে সন্তানটা সে ধারণ করছে তাকেও তো সবল থাকতে হবে, তাকেও সুস্থ থাকতে হবে।
4: আপনি অনেকগুলো দিক নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন।
5: আরো একটা যেটা বলতে চাচ্ছি যে গর্ভবতীর যত্নে আরেকটা হলো যে নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ গর্ভবতীর কমপক্ষে চারবার চেক আপ। একটা গর্ভবতী শুধুমাত্র বিশ্রাম নিল বা ভারী জিনিস উঠালো না বা আপনি সুষম খাদ্য খেলো এতেই শেষ না, ওনাকে যেটা হবে গর্ভবতীকে কমপক্ষে চারবার চেক আপে যেতে হবে, যেটা হলো গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে, মানে একটি মেয়ে যখনই বুঝবে যে সে গর্ভবতী হয়েছে সেটা বমি হোক বা অরুচি হোক বা সাথে সাথে সে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যাবে প্রথম চেক আপ। দ্বিতীয় চেক আপ হলো গর্ভধারণের ৬ মাস পরে, এই সময় সে টিটি টিকা নেবেন। তৃতীয় চেক আপ হলো গর্ভধারণের ৮ মাসের সময় এবং চতুর্থ চেক আপ গর্ভধারণের ৯ মাসের সময়। এই চারটা চেক আপ একটা গর্ভবতীর জন্য খুবই জরুরি এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা একটি বিষয় আছে যে আমাদের দেশের যে শিশু মৃত্যু বা মাতৃমৃত্যু ঘটে তার বেশিরভাগই হল বাড়িতে জন্মগ্রহণ করার জন্য। বাংলাদেশে এখনো ৫০% শিশু বাড়িতে জন্মগ্রহণ করছে এবং ৫০% প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারির সুবিধা হলো যে যদি বাচ্চাটা হতে চেয়ে যে কোনো ধরনের কমপ্লিকেসি হয় বা কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয় সাথে সাথে সেটার একটা সমাধান দেওয়া যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু বাড়িতে যদি একটা শিশু জন্ম নেয় এবং যে কোনো ধরনের জটিলতা হতে পারে, শিশুর মাথার জায়গায় হাত পা আগে বেরিয়ে আসতে পারে, ফুল ছিঁড়ে যেতে পারে, অনেক ধরনের, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমাধান হয় না, তখন হাসপাতালে নিয়ে যেতে হয়। যেতে যেতেই আমরা যেটা দেখি মা বা শিশু কারো একটা মৃত্যু ঘটে যেতে পারে, সেই জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে হবে এবং গর্ভবতী প্রথম চারটা চেক আপ কমপক্ষে করাতে হবে এবং এই বিষয়গুলো যেগুলো আমি বললাম মেনে চলতে হবে। এবং আরো কিছু বিষয় আছে যে গর্ভ এবং প্রসবকালীন সময় ৫টি বিপদ চিহ্ন, যে একটা গর্ভবতীর কিছু বিষয় জানা দরকার, সেটা যদি আপনি প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য সেবা কেন্দ্রে যান তারা জানবেন যে গর্ভাবস্থায় কোনো মতেই রক্তস্রাব হওয়া হবে না, মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা, ভীষণ জ্বর বা বিলম্বিত প্রস্রাব বা খিচুনি, এই ৫টি বিপদ চিহ্নের যে কোনো একটাও যদি দেখা দেয় সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে চলে যেতে হবে এবং সেবা গ্রহণ করতে হবে, কারণ এতে করে মা বা শিশুর মৃত্যু ঝুঁকি রয়ে যায় এবং মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু এক্ষেত্রেই বাড়ে।
4: খুব চমৎকার করে গোছানো আলোচনায় কিন্তু আমরা ঘরের মানুষগুলো কি সচেতন থাকবো এবং যিনি গর্ভবতী তিনিও কি ধরনের সতর্কতা আমরা অবলম্বন করবো সকল দিক নির্দেশনায় কিন্তু পেলাম। আমরা এই ক্ষেত্রে বলতে চাই অনেকে হচ্ছে এই সেবাটা যে আমরা আলোচনা করছি এই সেবাটা খুব সহজে হাতের নাগালে, পরিবারের সদস্যরাও হয়তো জানে না কার কাছে যাব, প্রথম কিভাবে কি করব, এই দিক নির্দেশনাটা কিভাবে দিবেন?
5: আচ্ছা, আমাদের যে গর্ভবতী সেবা সেটা একদম বিনামূল্যে সরকার দিয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। এরপর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে দেওয়া হয়। জেলা পর্যায়ে মাতৃ সদন আছে এবং জাতীয় পর্যায়ে ৩টি বিশেষায়িত হাসপাতাল আছে, যেটা আমরা মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, আজিমপুর ম্যাটারনিটি এবং লালকুঠি ম্যাটারনিটি বলি। এবং এর বাইরেও বেসরকারি ক্লিনিক বলেন, সদর জেলা সদর হাসপাতাল বলেন, সবখানে এই সেবা আপনি পাবেন, মানে একদম নাগালের হাতের নাগালের মধ্যেই আছে
4: এবং
5: বিনামূল্যে আছে। এবং আরেকটা বিষয় যে আমাদের যে পরিবার কল্যাণ সহকারী উনি বাড়ি বাড়ি যান এবং আপনাকে এ ব্যাপারে সে তথ্য পরামর্শ দিতে পারবেন।
4: বাহ, কি চমৎকার! তাহলে একেবারেই আমরা কোনোভাবে অবহেলা করব না ঘরের গর্ভবতী মা এবং তার সন্তানের পরিচর্যা এবং সুস্থতা নিশ্চিতকরণে। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সজাগ থাকব এবং যে কোনো ধরনের আকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সতর্ক থাকব। তাহলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তানটি সুস্থ থাকবে। আমরা কথা বলছিলাম পরিবারের সদস্যদের ভূমিকা নিয়ে। এক্ষেত্রে দেখা যায় যে এক একজন সদস্যের অভিজ্ঞতা তো এক এক ধরনের। ঘরে যে প্রবীণ মানুষেরা থাকে, প্রবীণ মায়েরা, দাদিরা, নানিরা থাকে, তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই মাতৃত্ব তার মধ্য দিয়ে যাওয়ার জন্য। তাদের জন্য আপনি কি দিক নির্দেশনা দিবেন? এদের মধ্যে কেউ কেউ দেখা যাচ্ছে এদের মধ্যে এখনো পুরনো ধর্মান্ধতা এবং অবৈজ্ঞানিক অনেক চিন্তা আছে, সেই সম্পর্কে যদি ছোট্ট করে এই মুরব্বী যারা আছে ঘরে তাদের জন্য বলেন।
5: আচ্ছা, আমি যেটা আপনাকে বললাম যে গর্ভবতী বা প্রসূতি মায়ের যে ৫টি বিপদ চিহ্নের কথা বললাম, এর যে কোনো একটি দেখা দিলেও যেন এক মুহূর্ত দেরি না করি এবং যত দ্রুত সম্ভব আমরা যেন নিকটস্থ সেবা কেন্দ্রে নিয়ে যাই। কিন্তু এই সেবা কেন্দ্র নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ৩টি বিলম্ব সবসময় দেখা যায়। সিদ্ধান্ত নিতে বিলম্ব, যে এটা যে বিপদ চিহ্ন এবং এখন যে গর্ভবতী মাকে নিয়ে যেতে হবে এটা শনাক্ত করতেই অনেক সময় নেয়। দ্বিতীয় হলো যানবাহনের ব্যবস্থা, কারো বাড়ি দুর্গম এলাকায় থাকে, কারো হয়তো নৌকার মাঝি বা ভ্যান গাড়ি যা হোক লাগবে সেই নাম্বার থাকে না তাদের কাছে, সেই জন্য যানবাহনের ব্যবস্থা করে তাকে সেবা কেন্দ্রে নিয়ে যেতে বিলম্ব ঘটে এবং সেবা কেন্দ্রে নিয়ে যেতে সেবা পেতে বিলম্ব হয় অনেক ক্ষেত্রে। এই ৩টি কারণের জন্য আপনার একটি শিশু মৃত্যু বা মাতৃমৃত্যু ঘটে থাকে। তো সেই জন্য আমার যেটা বলার যে পরিবারের সদস্যদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। যে গর্ভবতী মায়ের হয়তো প্রথম সন্তান হচ্ছে সে হয়তো জানে না, কিন্তু মুরব্বীরা যেন এই বিষয়টি দেখে যাতে কোনো মতে গর্ভবতী মা বা শিশুর কোনো ক্ষতি না হয়।
4: অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে গুছিয়ে একজন গর্ভবতীর যত্নে কি কি করণীয় এবং পরিবারের সদস্যদের কি কি করণীয় আমরা সকল দিক নির্দেশনা পেয়ে গেলাম। আশা করি যারা শুনছি এই নির্দেশনা অনুযায়ী আমাদের ঘরের গর্ভবতী মায়ের এবং গর্ভবতী গর্ভে থাকা সন্তানের সুস্থতা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য।
5: আপনাকে অনেক ধন্যবাদ।
4: শ্রোতা বন্ধুরা, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এমনই শুভ প্রত্যাশায় আজকের এই আলোচনা শেষ করছি।
1: বন্ধুরা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত স্বাস্থ্যই সুখের মূল। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বয়ঃসন্ধি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়। দেহে এবং মনে পরিবর্তন শুরু হয় এই সময় থেকেই। এ সময় সুখী ও সুন্দর জীবনের নিমিত্তে সঠিক দিক নির্ধারণ করতে না পারলে নানা সংকটের মুখোমুখি হতে হয়।

0: পরিকল্পিত গর্ভধারণ, প্রসবকালীন প্রসব পরবর্তী পরিস্থিতি, প্রসূতি এবং নবজাতকের জন্য করণীয় সম্পর্কে জানাতে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাস্থ্যকর্মীরা মানুষকে সচেতন করতে সারা দেশ জুড়ে ঘরে ঘরে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। এই সেবা গ্রহণে আসুন আমরাও আন্তরিক হই।
1: সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ জসিমউদ্দিন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার সারা দেশের প্রান্তিক পর্যায়ে নানা সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবাগুলো নিয়ে দেশের প্রান্তিক পর্যায়ের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত, মানবিক। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটি পর্বে আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তের পরিবার পরিকল্পনার সেবা নেওয়া বিভিন্ন সেবা গ্রহীতাদের কথা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। যথারীতি আজকের পর্বেও আমাদের মাঝে একজন সেবা গ্রহীতা উপস্থিত আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আমরা চলে এসেছি ঢাকার অদূরবর্তী জেলা মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থেকে এখানকার মানুষ পরিবার পরিকল্পনার নানা সেবা, গর্ভবতী মায়ের নানা সেবা, কিশোর কিশোরী সেবা সহ সকল ধরনের প্রাথমিক স্বাস্থ্য সেবা এখান থেকে গ্রহণ করতে পারছেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের সেবা গ্রহীতার সাথে আমরা কথা বলি, ওনার অভিজ্ঞতা জানার চেষ্টা করি। আপনার নাম কি?
3: মহিমা।
2: আপনার বাসা এখান থেকে কত দূরে?
3: এখান থেকে বেশ অনেকটাই দূরে।
2: কত কিলোমিটার হবে?
3: এই 4-5 কিলোমিটার।
2: আচ্ছা, আপনি কি সেবা নিতে এসেছেন আজকে এখানে?
3: এখানে আমি রেগুলারই দেখাই, আমার বাচ্চা পেটে 5 মাস চলতেছে, তো এখানে আমার সুবিধা অনেক, ওনারা অনেক সুবিধা করে দিচ্ছে, কার্ড করে দিচ্ছে এবং ওনাদের ব্যবহার খুব ভালো, ওনারা খুব ভালো সেবা দেয়, ওনাদের কথাবার্তা অনেক ভালো, সেই জন্য আমি এখানে আসছি।
2: এটি কি আপনার প্রথম সন্তান?
3: জি, এটা আমার প্রথম সন্তান।
2: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
3: 1.5 বছর।
2: 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে আপনি কি পরিবার পরিকল্পনা কোনো পদ্ধতি ব্যবহার করেছেন?
3: না।
2: এই যে প্রথম সন্তান নিচ্ছেন, আপনাকে এই সময়টিতে অনেক বেশি বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে হবে, বিভিন্ন পরামর্শ, এই বিষয়গুলো আপনি কোত্থেকে নেন?
3: এখান থেকে নেই, ওনারা এখান থেকে সবকিছু আমাকে বলে দেয় যে এটা এভাবে করতে হবে, এটা খেতে হবে, এটা করলে এরকম হবে, এজন্য এখানে আসা, আমি অন্য কোথাও যাওয়া হয় নাই, আমি এখানে আসছি। এখানে সুবিধা অনেক ভালো, ওনারা অনেক ভালো সুবিধা দেয়, এজন্য এখানে আসা।
2: কতবার আসলেন এই নিয়ে?
3: নিয়ে 3 বার আসা হয়েছে।
2: ওনাদের সামগ্রিক সেবার মান কেমন?
3: আলহামদুলিল্লাহ খুব ভালো।
2: আপনি সন্তুষ্ট?
3: জি, আমি সন্তুষ্ট।
2: জি, ভালো থাকবেন, আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা। প্রিয় বন্ধুরা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা একজন সেবা গ্রহীতার অভিজ্ঞতা শুনছিলাম। আসুন আমরা সবাই পরিবার পরিকল্পনার সেবাগুলো গ্রহণ করি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে পরিকল্পিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করি, সরকারকে সহযোগিতা করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী মার্লিন টুকটুকি সাধক। গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: বন্ধুরা, আজকের আয়োজনের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: ওই লস্করা, আস্তে আস্তে সাসা, অহন আমার নাম ধরে টাকাটাকি করেন না, টের পাইলে পাখি উড়াল দিব।
2: আরে আমার কথা শুন, ফলাইবার সব পথ বন্ধ, কই দিয়া ফলাইব আলি? হ্যাঁ ভাবছ কি সোনার চানে পিঠলা গুগু, কই ফলাইবা তুমি, বেশি সালা কইছ।
1: সাসা আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
3: কিন্তু যদি আবার ভাগে?
1: ভাগবো, আরে ভাগবো কোন কাম দিয়া, সাইড দিয়ে এক দিয়ে ঘিরা ফেলাইছি না, বুঝছে? হুজে সুপের মধ্যে দেখা যায় মাথা নিচা করে বসে রয়েছে।
2: আপনার
1: মাথা শুয়ে কইতেছে, সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে, যা কনের আমার কাছে।
4: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে।
1: আব্বা
4: আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান, আপনি এই সামসিকার গুলারে কিছু কন।
2: বাঘ আর সামসিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
4: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
1: ফুলিয়া পার কাছে।
4: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়া পার কাছে।
1: সাসা
2: কিরে
1: হুই যে সাথী মাথায় দিয়ে ফুলিয়া পাইতাছে।
3: ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে
1: ফুলিয়া পা। ও ফুলিয়া পা,
4: আমার আর দুইটা দিন সময় দেওয়া যায় না
2: কেন?
4: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
2: এই শেষ কিরে, শেষ কি, শেষ মানে কি? তোমার কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
5: ব্যাপার কি, ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
2: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
5: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
1: আরে কথা বলার অধিকার তো সবার আছে সত্য, তবে এই রকম আকাইমা ঘরজামের কথা শুনতে শুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হয়ে গেছে, তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
2: হ্যাঁ আমরা ডিসিশন লইছি
1: যে ওরে ধইরা নিয়া আপনা গো ক্লিনিকে ইয়া করাই দিই, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
4: ফুলিয়াফা এটা একটা বিচার লোকন, বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবারও মাইয়া। আমার দোষ কি? এখন পুলার চেষ্টা তো আমি করতেই পারি।
1: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? হ্যাঁ ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আবার সাইন নাম্বার?
5: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
1: আরে সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
2: ক্লিয়ার কাট।
5: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
1: হ্যাঁ যাই না বুঝাই রাই হইলো, আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
2: নাই।
5: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি, এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরা যাওয়া যায় না।
4: আফা আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
5: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
2: বাস তাইলে আর ভেজাল কি? চলেন,
5: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
1: সেইটাই হইব ভ্যাসেক টমি।
5: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু এনজিও ক্লিনিক থেকেই এনএসভি বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
6: শ্রোতবন্ধুরা, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নী পরিচালক, জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: সুপ্রিয় শ্রোতা, বেলা 4:05 আমাদের পরবর্তী অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শোনার আমন্ত্রণ রইল।
6: অধিক জনসংখ্যা সুখী সমৃদ্ধ দেশ গঠনের ক্ষেত্রে অন্তরায় বই কি? সুখী সমৃদ্ধ দেশ বিনির্মাণে সকলে পরিকল্পিত পরিবার গঠনে উদ্যোগী হই, থাকি একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসায়।
0: আর অবশ্যই যেন ভুলে না যাই ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকতে সচেতনতা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। বিদায় উচ্চারণে বলি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন সৈয়দা শাহানারা চৌধুরী, উপস্থাপনায় ছিলাম আমি একে আহমেদ রাহাত সিদ্দিকী প্রিন্স
6: এবং আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ
1: 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমুল হোসেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও তাদের সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুল ময়েজ এর নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি একথা জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জাতীয় সংসদের বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ের মত বিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধনের বিল তোলা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে সত্তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তিতে উপনীত হতে চলতি সপ্তাহে আবারও আলোচনা শুরু হতে পারে। শর্ত সাপেক্ষে যুদ্ধবন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে তেহরানের দেওয়া সাত দিনের রূপরেখা প্রত্যাখ্যান করার পর ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করলেন। আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের পর ইরানের বিরুদ্ধে পুনরায় মার্কিন হামলা শুরু হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য তারাও পুরোপুরি প্রস্তুত। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে অনুপ্রবেশ করে, তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করে জানিয়েছে এক্ষেত্রে সেদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোন সম্পৃক্ততা নেই। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭৩ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৯৬ ঘণ্টার এই অভিযানে কোয়েটায় ৩৩ জন, জিয়ারাতে ২৩ জন, নস্কিতে ১১ জন এবং মান্দ এলাকায় আরও ৬ জন নিহত হয়। খেলার খবর, ফিফা এশিয়ান ফুটবল। ইন্দোনেশিয়ায় জাকার্তায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। এশিয়ান গেমসের খবর, এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হবে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা সহ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ 28 সেপ্টেম্বর সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবার এই বিষয়ে পিত্তথলিতে পাথর, কারণ, লক্ষণ, খাবার ও চিকিৎসা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান সার্জারি বিভাগ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলে দিচ্ছি, 01553841500। সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স এ.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না. ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা সহ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথাসুরে আলাপন প্রচার হবে রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের কর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পাত্রের পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রচারে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয় পিত্তথলিতে পাথর, কারণ, লক্ষণ, খাবার ও চিকিৎসা। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান দিয়ে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আশা করি বলতে হয়, সবসময় তো ভালো থাকা যায় না। আর এর মাঝে পিত্তথলি নিয়ে আজকে আমরা কথা বলব। পিত্তথলির রোগের কারণ, লক্ষণ, তার খাবার দাবার, তার প্রতিকার, নানা প্রসঙ্গে আজকে আলাপ হবে। আমাদের কাছে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সার্জন, জেনারেল সার্জন, যিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের তিনি সার্জারি বিভাগের ইউনিট প্রধান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন। কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো আছি। বিষয়টি চমৎকার, অর্থাৎ গলব্লাডার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক ভাবনা আছে। যাদের হয়েছে অনেকে পালিয়ে বেড়ান, অর্থাৎ পেট কাটতে হবে, সেখানে যে আধুনিকরণ হয়েছে এটাও জানা দরকার। আর বিশেষ কোনো ওষুধ দিয়ে এই পিত্তথলির পাথর গলানো যায় কি না, এটা আপনি ভাবুন, প্রশ্ন করুন, আমরা জবাব দেব। আর আমাদের ফোন নাম্বার 01553-841-500। আবারও জানিয়ে দিই, 01553-252524 আমাদের ফোন নাম্বার, লিখে নিন, প্রশ্ন করবেন। আজকে ডক্টর কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের সাথে আছেন। আনোয়ার স্যার, আপনি বলবেন যে এই গল ব্লাডার আমাদের দেহের কোথায় থাকে?
1: গলব্লাডার হচ্ছে আমাদের যকৃতের একটা পার্ট, যকৃত বা আমরা যেটা লিভার বলি, বা একটা সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেম, যেটা আমাদের যকৃতের যে রস, লিভারের যে রস, সেই রসটা লিভার থেকে এসে পিত্তথলিতে জমা হয়। তো এটা আপনি বলতে পারেন যে পাকস্থলী থেকে শুরু হয়ে এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানটুকুতে এই পিত্তরসটুকু আমাদের পাচক রস হিসেবে আমাদেরকে সাহায্য করে।
0: খুব প্রয়োজনীয় একটা ব্যাপার।
1: জি জি অবশ্যই।
0: ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভেবেচিন্তে প্রশ্ন করুন। ফোন নাম্বার আবার জানিয়ে দিই, 01-333-252524 আমাদের সাথে কথা বলুন, জানতে চেষ্টা করুন। একটি প্রশ্ন করেছিলেন আবুল কাশেম, তিনি ধামরাই থেকে। তিনি জানতে চান যে নারী পুরুষ কাদের বেশি হয় এই গলব্লাডারের সমস্যা, আরেকটি হচ্ছে যে অপারেশন ছাড়া ভালো করা যায় কিনা। ডক্টর আনোয়ার হোসেন
1: জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। নারী পুরুষ হিসাব করলে আসলে দেখা যায় নারীদেরই পিত্তথলিতে পাথরটা একটু বেশি দেখা যায়। পুরুষদের যে হবে না তা না, পুরুষদের হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়। আর দ্বিতীয় প্রশ্ন
0: বলা হচ্ছে যে অপারেশন ছাড়া
1: না, পিত্তথলিতে পাথর হলে ট্রিটমেন্টটা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন করে ফেলাটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি আর কি।
0: প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগে ইউনিট প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল। গলব্লাডার নিয়ে তিনি গবেষণা করেন, অপারেশন করেন এবং তাদের পরবর্তী ফলো আপ সেগুলো করেন। এর ফাঁকে যে কথাগুলো বলা হবে বুঝে নিতে হবে যে কোনো ট্যাবলেট, ইঞ্জেকশন, সিরাপ, গাছের পাতার রস এগুলো খেয়ে কোনোদিনও গলব্লাডারের পাথর দূর করা যায় না, এক কথা স্পষ্ট বলেছেন তিনি। আর নারী পুরুষের ক্ষেত্রে নারীদের বেশি হয়, এ নিয়ে আমাদের পুস্তকে কিছু কথা বলা আছে। এ নারীদের কোন কোন নারীদের বেশি?

0: কম, যাদের একটু খাওয়ার অভ্যাস আছে বেশি, তাদের হওয়ার সম্ভাবনা
1: শুনলেন তো, নারীদের বেশি হয়, নারীরা যারা একটু মুটিয়ে যায়, বয়স 40-এর বেশি, অনেকগুলো বাচ্চা আছে, সুন্দরী মহিলা, এবং তাদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে সার্জন তিনি অপারেশন করেন, তারা লক্ষ্য করেছেন যে এই মহিলাদেরই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আসুন এবার আপনার লক্ষণ জানি, যে গলব্লাডার তো আছে, আমারও আছে, নারী পুরুষ সবার আছে, আপনারা যারা বসে আছেন দেখছেন তাদেরও আছে, তাহলে এটা সমস্যা তৈরি হওয়ার তার লক্ষণ কি?
0: দুভাবে লক্ষণ প্রকাশ পেতে পারে, আমরা বলি যে অ্যাসিমটোমেটিক, কারো কারো হয়তো উনি গলব্লাডারে পাথর বয়ে বেড়াচ্ছেন কিন্তু তার সমস্যাটা আসলে প্রকট না।
1: জি,
0: তাহলে সমস্যাটা কিভাবে আমরা আমাদের কাছে আসলে আমরা এটাকে ধারণা করি? সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে এটা সবাই একটা গ্যাস্ট্রিকের সমস্যা বলে এটাকে চালিয়ে যেতে চায়। কিরকম খাওয়ার পরপরই তার মনে হচ্ছে যেন পেট ফুটফুট ফুটফুট করছে, খাওয়ার রুচি একটু কম, অল্পতেই তার একটু সন্তুষ্টি চলে আসছে, অথবা খাওয়ার পরে সে একটা ডিসকমফোর্ট ফিল করছে যে ভালো লাগছে না, বা পেটের ডান দিকে তিনি একটা ব্যথা ফিল করছেন, বিশেষ করে এটা খাওয়ার পরে, বা একটু ক্ষুধামন্দ ভাবও দেখা দিচ্ছে কত বেশ কিছুদিন ধরে। এটা হলো আমরা যে বলি যে যাদের অ্যাসিমটোমেটিক, তুলনামূলক কমভাবে, কিন্তু যাদের সিমটোমেটিক তারা এটা ভালো একটা ব্যথা নেই, পেটের ডান দিকে মারাত্মক ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে তার জ্বরও চলে আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তার জন্ডিসও দেখা দিতে পারে, মানে এটা হলো যাদের সিমটোমেটিক তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব তীব্রভাবে দেখা দেবে, পেটে ব্যথাটা হবে তীব্র, পেটে ব্যথা, তীব্র পেটে ব্যথার কারণে সে বিছানায় গড়াগড়ি যাওয়ার মতো অবস্থা, এরকম সাধারণত এইভাবেই সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে আর কি।
1: শুনলেন তো দর্শক, ডক্টর আনোয়ার হোসেন তিনি সার্জন, অস্ত্রোপচার করেন, শল্য চিকিৎসক, তার মুখে শুনলেন কখনো লক্ষণ প্রকাশ পেতেও পারে, লক্ষণ প্রকাশ যখন পায় এই যে গড়াগড়ি, এত ব্যথা, এত কষ্ট হয়, তিনি খুব ছোটাছুটি শুরু করেন যে কি করা যাবে। কিন্তু যাদের লক্ষণগুলো কম হয়, পেট ফাঁপা, মনে করে গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিক বলে বলে তিনি অনেক সময় পার করেন, এবং যাদের বেশি ব্যথা হয় তারা সাথে সাথেই ডাক্তারের কাছে আসেন বা চিকিৎসার জন্য আসেন। এবার আমরা আসি যে কি পরীক্ষা নিরীক্ষা করলে আমরা স্পষ্ট ধারণা পাবো। ডক্টর আনোয়ার হোসেন, আপনাদের সার্জন।
0: জি জি জি, ধন্যবাদ। সাধারণত রোগীরা আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে আসলে আমরা তাকে গায়ে হাত দিয়ে পরীক্ষা করি যে কোন পাশটাতে ব্যথা, কি ব্যথার তীব্রতা এবং ব্যথার যে প্রকাশভঙ্গি সেটা কি রকম, তারপরে সেই অনুযায়ী আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি আমরা একটা তাকে খুব সামান্য একটা পরীক্ষা, একটা আলট্রাসোনোগ্রাম যদি আমরা দিই, পুরো পেটের আলট্রাসোনোগ্রাম, বিশেষ করে লিভার এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম, যকৃত এবং পিত্তথলির উপরে যদি একটু নজর বেশি দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটাকে খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি।
1: জি, শুনলেন তো ডক্টর আনোয়ার হোসেন যে কথা বললেন, রোগ নির্ণয় কিন্তু খুব সহজ, কিন্তু দুঃখের বিষয় অনেকে পেটের এমনিতেই আলট্রাসাউন্ড করতে যান, যে তখন তিনি কেবল জানতে পারেন যে তার গলব্লাডারে পাথর আছে, এমনটি কি পান আপনারা?
0: অবশ্যই, এক্ষেত্রে ছোট্ট একটা ইয়ে বলি যে বিশেষ করে পাথর বিভিন্ন রকমের হতে পারে, ছোট বড় গুড়া বালি, বালির মতো, ময়লার মতো, বিভিন্ন রকম, এটার ভিত্তিতেও কিন্তু রোগীর সমস্যার প্রকারভেদ বিভিন্ন রকম তারতম্য হতে পারে।
1: জি,
0: সাধারণত এক্ষেত্রে অনেক সময় বলি যে যাদের ছোট স্টোন বা একদম বালির মতো গুঁড়া স্টোন, তাদের সমস্যাগুলো সাধারণত একটু বেশি প্রকট আকারে দেখা দেয়। এক্ষেত্রে শুধু পিত্ততলিতে পাথর না থেকে আরো জটিল আকারে সেটা রূপ নিতে পারে, উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি সেটা পিত্ত নালীতেও চলে যেতে পারে এবং এটার কারণে অগ্নাশয়ের মারাত্মক প্রদাহও দেখা দিতে পারে।
1: শুনলেন তো, অর্থাৎ চিকিৎসা ঠিক মতো না করলে এই পাথর নানা সমস্যা তৈরি করতে পারে, এই সমস্যা কিন্তু প্রচুর, এমনকি ক্যান্সারের দিকেও যেতে পারে। আপনি এটা পুষবেন কেন? পুষবেন যখন জানা হলো যে গলব্লাডারে পাথর আছে, তখন চিকিৎসক কি পরামর্শ দেন? একজন শল্য চিকিৎসক এখানে আছেন আনোয়ার, ডাক্তার কাজী ডাক্তার আনোয়ার হোসেন, যে কি ব্যবস্থার মাধ্যমে এই অপারেশনটা আপনারা করেন?
0: রোগীদের যখন আমাদের কাছে তাদের ধরা পড়ে যে তাদের পিত্ততলিতে পাথর আছে, আমরা তাদেরকে এটা বুঝিয়ে বলি যে আপনার এরকম এরকম এরকম সমস্যা, তো এটা আপনাকে ফেলে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ।

0: এবং এটার জন্য আপনাকে দুইভাবে প্রিপেয়ার হতে হবে। একটা হচ্ছে যে আমরা বলি যে ফিটনেস পরীক্ষা, যেহেতু এটা অজ্ঞান করে করতে হবে, কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা আমরা তাকে দেই এবং ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, তো আলট্রাসোনোগ্রাম আগেই বললাম, এই ফিটনেস পরীক্ষার পরপরই আমরা বলি যে আপনি অপারেশনের প্রস্তুতি নেন, আমরা আপনি চাইলে আমরা অপারেশনের দিকে আগাবো।
1: যে একটি প্রশ্নে যাই, ডক্টর আনোয়ার হোসেন, আপনি শল্য চিকিৎসাবিদ, যখন গলব্লাডার পাথর সাথে তার জন্ডিস হয়েছে, সেটা কি করে আপনারা ব্যবস্থা করেন?
0: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গলব্লাডার পাথর এবং সাথে জন্ডিস, দেখতে হবে যে এটা শুধুমাত্র গলব্লাডারে পাথর এবং গলব্লাডারে ইনফেকশনের কারণেই জন্ডিস হয়েছে কিনা, সেটা হলে আমরা একটু ওয়েট করব যে এটা ইনফেকশনটা কমে কিনা। যদি কমে তাহলে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে আমরা মাস দেড়েক পরে অপারেশন করব। কিন্তু যদি দেখি যে গলব্লাডারে পাথর শুধু গলব্লাডারেই নেই, সেখান থেকে মানে পিত্তথলি থেকে পিত্ত নালীতে চলে গেছে বা ইটি অগ্নাশয়ের মারাত্মক প্রদাহ তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা সাথে সাথে বলি যে হসপিটাল অ্যাডমিশন। হসপিটাল অ্যাডমিশনের পরে আমরা নাকে নল, শিরায় জল এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তার এই ইনফেকশনটাকে কন্ট্রোল করি। কন্ট্রোল করে তখন আমরা বলি যে আগে পিত্ত নালীর অপারেশনটা করতে হবে। পিত্ত নালী সেটা কয়েকভাবে করা যেতে পারে। একটা হলো আমরা এখনকার পদ্ধতি, আধুনিক পদ্ধতি হচ্ছে ইআরসিপি করে আমরা পিত্ত নালী থেকে যদি আমরা পাথরটা বের করে ফেলি, এরপরে আমরা ২৪ ঘন্টার মধ্যে আমরা পিত্ত নালীর অপারেশন, এই পিত্তথলির অপারেশনে আমরা চলে যাই।
1: জি, ইআরসিপি অপারেশন কি পেট কেটে করতে হয়?
0: না, ইআরসিপি মানেই হচ্ছে আমরা এন্ডোস্কোপির মতো মুখের মধ্যে দিয়ে নল ঢুকিয়ে পিত্ত নালীতে আমরা সামান্য কেটে ওখান থেকে আমরা পাথরগুলো বের করে নিয়ে আসতে পারি।
1: আর বের করে দিলেই কিন্তু তার জন্ডিসের সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে।
0: রাইট।
1: আর একটা প্রশ্ন করতে হয়, যার প্রচন্ড ব্যথা থাকে, গলব্লাডার ব্যথা নিয়ে আপনার কাছে এসেছেন, তো ব্যথা অবস্থায় কি অপারেশন করেন?
0: ব্যথা অবস্থায় আমাকে তখন দেখতে হবে যে আমার রক্তের রিপোর্ট কি আছে, ইনফেকশনের পরিমাণ কতটুকু আছে, ইনফেকশনের পরিমাণ কম আছে না বেশি আছে। যদি ইনফেকশনের পরিমাণ যদি খুবই কম থাকে, তাহলে ধরে নিতে হবে আমার পাথরটা হয়তো, এবং সাথে আমি আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা দেখবো যে পিত্তথলির সাধারণত তিনটা পোর্শন থাকে, আমরা বলি ফান্ডাস, বডি, নেক, মানে ঘাড়ের কাছে। ঘাড়ের কাছে যদি মানে যখন যেখান থেকে পিত্তরসটা লাস্ট বের হয়েছে ওখানে যদি কোনো স্টোন আটকিয়ে থাকে, সেক্ষেত্রে তার ব্যথা খুব তীব্র হতে পারে। সেক্ষেত্রে আমরা পেশেন্ট যদি রাজি থাকে আমরা বলি যে ওকে, আমরা আপনার এখনই অপারেশন করব এবং আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা আমরা দেখি যে না প্রদাহের পরিমাণ খুবই সামান্য, তাহলে আমরা সাথে সাথে অপারেশন করতে পারি। কিন্তু যদি দেখি যে না ইনফেকশনের পরিমাণ খুবই বেশি, আমাদের রক্তে টোটাল কাউন্টের মাত্রা বেশি এবং গলব্লাডার মারাত্মক ইনফ্লেমড, সোলেন, সেক্ষেত্রে আমরা বলি যে না, আপনাকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ওষুধ দিচ্ছি, আমরা দেড় মাস পরে অপারেশনে যাব। কিন্তু এরপরও কথা আছে, যদি আমরা দেখি যে না এই ইনফেকশন নিয়ে আসার পরে দুই তিন দিন পরেও তার ইনফেকশনের মাত্রা কমছে না, আরও বেড়ে যাচ্ছে, তার মানে এটা ধরে নিতে হবে যে গলব্লাডারের ইনফেকশন গলব্লাডার ছেড়ে গলব্লাডার পিত্তথলির মধ্যে এখন পুজ হতে যাচ্ছে, তখন সেটা অপারেশনে যেতেই হবে আমাকে, না হলে গলব্লাডার বাস্ট হয়ে রোগীর অবস্থা প্রায় মৃত্যুর দিকে ধাবিত হবে।
1: পিত্তথলির সমস্যা যেটাই হোক না কেন, পাথর হতে পারে, গল্পে গল্পে অনেক সমস্যা শুনেছেন, পুজ জমতে পারে, পাথরগুলো বালুর মতো হতে পারে, নানান সমস্যার নিরূপণ তারা করেন সার্জনরা, করার পরে যে সিদ্ধান্ত দেয়া হয় সেটা ভেবে চিনতে, অনেক ক্ষেত্রে অনেকে ভাবেন আমি গেলাম ডাক্তার, কালকে বোধহয় পেট কেটে কিছু একটা করবে। আলোচনা করে, আপনাদের মতামত নিয়ে, পরামর্শ নিয়ে, শারীরিক অবস্থা বিবেচনা করে, পরীক্ষা নিরীক্ষা, তারপরে কিন্তু সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে এবার আলোচনা করব। ডাক্তার আনোয়ার হোসেন, আপনারা কি পেট কেটে করেন না অন্য কোনো পদ্ধতিতে করেন?
0: না, অলমোস্ট পৃথিবীব্যাপী গত ২০ থেকে ২৫ বছর আর একটু বেশি হবে, আমি বলবো যে পৃথিবী হয়তো ৩০-৩৫, বাংলাদেশে অলমোস্ট প্রায় ৩০ বছর ধরেই আমরা পেট কাটার দিকে সহজে যেতে চাই না। যদি প্রয়োজন না হয় আমরা পেট ফুটা করি, আমরা বলি ল্যাপারোস্কোপি কোলোসিস্টেকটমি, ল্যাপারোস্কোপি কোলোসিস্টেকটমি। ইভেন এখন গত কিছুদিন যাবত বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন রোবট চলে এসছে, রোবটের মাধ্যমে আমরা জাস্ট পেটটা ফুটা করে আমরা গলব্লাডারটাকে রিমুভ করি, এটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেকটমি। কিন্তু যদি কোনো কারণে রোগীর অবস্থা খুব খারাপ হয়, ইনফেকশন থাকে এবং ভিতরে পরিস্থিতিটা জটিল হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের পেট কাটার প্রয়োজন হতে পারে।
1: ধন্যবাদ। পেট কেটে অপারেশন শুনলেন, ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট ফুটো করে, আবার রোবোটিক সার্জারি। কিন্তু একটা আলোচনা করতেই হয়, যেহেতু আজকে পেয়েছি ডক্টর আনোয়ার হোসেনকে, তিনি শল্য চিকিৎসাবিদ সার্জন। খরচও তো একটা ব্যাপার আছে, সবাই একটু সাশ্রয়ীভাবে অপারেশন করতে চান, কারণ এমনিতে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসক খরচ হয়ে গেছে। এখন খরচ কি করে কমানো যায়, সেই পদ্ধতিতে যাওয়ার সুবিধা কতটুকু, অসুবিধা কি রয়েছে?
0: অসুবিধা আসলে তেমন বাংলাদেশে আমার কাছে যদিও ডাটাটা নেই, কিন্তু মোটামুটি প্রত্যেক জেলা সদর হাসপাতালেই সরকারিভাবে এই মেশিনের সরবরাহ আছে এবং অনেক কোয়ালিফাইড সার্জনই এই অপারেশন আজকাল অনেক জুনিয়র সিনিয়র সবাই অলমোস্ট এই ল্যাপারোস্কোপি বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে বহুল অপারেশন যেটা যদি বলা হয় তাহলে এই ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমিটাই পুরো বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় সরকারিভাবে এবং বেসরকারিভাবেই হচ্ছে।
1: কয়দিন হাসপাতালে থাকতে হয়?
0: সাধারণত একদিনের বেশি থাকতে হয় না,
1: যেদিন অপারেশন
0: অন্য কোন যেদিন অপারেশন হয় সেদিনই উনি খাওয়া দাওয়া করতে পারেন, সাধারণত পুরোপুরি জ্ঞান আসে পরে এবং তার পরের দিন তাকে তিনি ছুটি দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যান যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে।
1: আর পেট কেটে যেটা করা হয় সেটা কতদিন হাসপাতালে থাকতে হয়?
0: সেক্ষেত্রে সাধারণত আমরা 5-7 দিন বলি, 5-7 দিন
1: হাসপাতালে থাকার একটা সমস্যা। কিন্তু খরচ বোধ একটু কম হয় পেট কেটে করলে?
0: আমরা আজকালকার পেট কেটে রোগীর মরবিডিটি বাড়াতে কোনোভাবেই চাই না, একান্ত প্রয়োজন না হলে। জি, কিছুটা তো খরচ বেশি হবে, কারণ এখানে ইনস্ট্রুমেন্টেশন কস্ট বলে একটা কথা আছে এবং আমাদের বলি যে আমরা লার্নিং কার্ভ টেকনোলজি এইটার কিছুটা কস্ট বেশি, এমন আহামরির কিছু বেশি না।
1: তবে আমরা যে তথ্যটি জানলাম যে ল্যাপারোস্কোপি অর্থাৎ ফুটো করে যদি করা হয় তার চেয়ে পেট কেটে করলে জটিলতা বৃদ্ধি পেতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই নিশ্চিন্ত মনে তিনি পরের দিনই বাড়ি হেঁটে চলে যেতে পারবেন। হেঁটে হাসপাতালে এসছেন, তারপরে হেঁটেই বাড়িতে চলে যেতে পারবেন, এমন সুবিধা। এটা খুবই মারাত্মক ব্যাপার, মারাত্মক এই জন্য বললাম, আমরা অপারেশনের কথা শুনলে পালিয়ে বেড়াই। অর্থাৎ বিকল্প আর কি ট্যাবলেট সিরাপ কি আছে, গাছের পাতার রস আছে, সম্মান দিয়ে বলতে চাই হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, তো এগুলো খুঁজে বেড়ান। এই করতে করতে কয়েক মাস পার করে দেন, পরবর্তীতে কি হতে পারে যে দেরি করলেন যে তিনি?
0: আপনি যথার্থই বলেছেন যে আমাদের অনেক রোগী হয়তো পালিয়ে বেড়াতে চায় বিভিন্ন কাছে, তো এই ক্ষেত্রে কিছু কিছু মানুষের কিছু হতে পারে এই জন্য যে হয়তো তার পাথরটা খুব ছোট ছিল বা বালির মতো ছিল, সেটা পিত্তথলি থেকে বের হয়ে পিত্তনালি দিয়ে বের হয়ে চলে গিয়েছে। ওনার আগে হয়তো পাথর ছিল, এই মুহূর্তে হয়তো পাথর নেই, উনি হয়তো ওটাকে উনি মিলাচ্ছেন যে আমি অমুক রসের গাছের রসের পাতা খেয়ে আমি ভালো হয়ে গেছি, কিন্তু আপনার সমস্যা যেটা আর আমার সমস্যা একই হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। আমি বড় জোর আপনার সমস্যার সাথে মিল পেতে পারি, কিন্তু আপনার পাথরের সাইজ বা আমার ইনফেকশনের রেট একই রকম হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে ওষুধপত্রে ওই যেটা বললাম ছোট পাথর, গুড়া পাথর বা বালির মতো সেটা বের হয়ে যেতে পারে, কিন্তু যদি সেটা বার না হয় তাহলে প্রথমত হচ্ছে যে ওখান থেকে ভয়ঙ্কর ইনফেকশনের চান্স থাকবে, দ্বিতীয়ত হচ্ছে পিত্তনালীতে চলে গেলে আমার জন্ডিস থেকে ভয়ঙ্কর ইনফেকশনের সম্ভাবনা থাকবে, জন্ডিস, এরপর আমরা বলি প্যানক্রিয়াটাইটিস, এরপরে আরও বিভিন্ন রকম সমস্যার সাথে আমরা আজকাল বলছি যে এটা প্রি ক্যান্সারাস কন্ডিশনে লং টাইম একটা স্টোন থাকলে এটা ক্যান্সারে রূপান্তর হওয়ারও একটা সম্ভাবনা থাকে।
1: যে কথাগুলো বললেন, যদি পিত্তনালীতে কোথাও আটকা পড়ে যায় অর্থাৎ প্যানক্রিয়াস এবং পিত্তনালীর যে সংযোগস্থল অ্যাম্পুলার ভ্যাটার বলে এটাকে, আটকা পড়ে গেল, যদি আটকা পড়ে যায়, ডক্টর আনোয়ার হোসেন বললেন যে তার জন্ডিস হতে পারে, লিভার ইনফেকশন হতে পারে, পরবর্তীতে ক্যান্সার বন্ধ হতে পারে, অর্থাৎ রোগের জটিলতা চূড়ান্ত পর্যায়ে মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে, এটা মানতেই হবে। তাহলে আসুন আরেকটা প্রসঙ্গে আসতে হয়, যেহেতু আমরা ব্যস্ততার মাঝে এসছেন, ডক্টর আনোয়ার হোসেন তিনি সার্জন, অপারেশন করেন সব সময়, জানতে চাই এই কাটাকাটি না করে এমন কি কোনো ওষুধ বের হয়নি যেটা করলে পাথর গলে যাবে?
0: আমাদের দেশে আমাদের দেশে বা পৃথিবীব্যাপী এখনো এরকম কোনো ওষুধ বাহির হয়নি যে যেটা খেলে পাথর গলে যাবে। যদিও আমাদের কিছু কিছু চিকিৎসক কিছু ওষুধ নতুন যেগুলো এসছে এগুলো সাজেস্ট করছেন, কিন্তু এটা দিয়ে পাথর গলানো যাবে না। অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলি যে পিত্তরস এবং পিত্তে যে লবণ সেটার বিভিন্ন রকম তারতম্যের কারণে ইনফেকশন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে যার একবার পাথর হয়ে গিয়েছে তাকে ওষুধ দিয়ে লাভ হওয়ার কোনো সম্ভাবনাই এখন পর্যন্ত আমাদের বিদ্যাধীন নেই।
1: জি, একটি কথা জানতে চাই, রেল লাইনে যে পাথর থাকে আর গলবারে যে পাথর থাকে, দুই পাথরের মধ্যে পার্থক্য কোথায়?
0: একটা তো বডি কনসিস্টেন্সির বিভিন্ন তারতম্যের কারণে তৈরি হচ্ছে, আর
1: সেটা বায়োকেমিক্যাল
0: বিভিন্ন রকম ইয়ে কারণ, আমরা বলি বাইল সল্ট এবং বাইল অ্যাসিড এবং বিভিন্ন আরো কিছু কারণ আছে,
1: তাদের ঘনত্ব বেড়ে
0: ঘনত্ব। আবার অনেকে হচ্ছে যে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে যে কৃমি, বাচ্চাদের আমরা বা বড়দেরও কৃমি যদি কোনো কারণে পিত্তথলিতে চলে যায় সেক্ষেত্রে ইনফেকশন, এবং এটা এখন যদি মারা যায় সেটা কারণে পাথর হতে পারে। তারপরে যেটা বললাম বাইল অ্যাসিড এবং বাইল সল্টের তারতম্যের কারণে হতে পারে। আমাদের ফুড হ্যাবিট যেমন এখন আমরা যেহেতু আমরা স্যাচুরেটেড ফ্যাটের দিকে বেশি ঝুঁকছি, সেগুলো তারতম্যের কারণেও বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে। তো এটি ওই রেল লাইনের পাথরের মতো বিভিন্ন রকম পাথর আছে, তো এটি রেল লাইনের পাথরের সাথে আসলে বাস্তবিক অর্থে
1: চমৎকার বলেছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল প্রিয় শ্রোতা যে কোনো ঔষধ দিয়ে, গাছের রস দিয়ে বা মন গড়া কোনো পদ্ধতি দিয়ে এই পাথর গলানো সম্ভব নয় বা চেষ্টা করা উচিত নয়। চিকিৎসক যদি পরামর্শ দেন, রেজিস্টার চিকিৎসক যদি বলেন যে এই ওষুধে গলতে পারে, সেটা অনেক ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত হয়। কাকতালীয়ভাবে হয়তো ছোট একটা পাথর বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে আটকা পড়ে যেতে পারে, এই ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। তাহলে এবার আসি ডক্টর আনোয়ার হোসেন, যে গলব্লাডার যে অপারেশন করেন, গলব্লাডার সময় আপনারা বের করে ফেলে দেন কেন?
0: ধন্যবাদ, আপনার খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা এখন পর্যন্ত এই পদ্ধতি বের হয়নি যে আমরা গলব্লাডারটা কেটে পাথরটা বের করে নিয়ে আবার গলব্লাডারটা জোড়া দিয়ে দিই। এটা করলে হয় কি, গলব্লাডারের মধ্যে যে ক্ষতটা তৈরি হয় সেইটাই আবার পাথর তৈরির জন্য একটা পরিবেশ তৈরি করে, সেজন্য এই পদ্ধতিটি এখনো যথোপযুক্ত না। যেটা আমরা সাধারণত কিডনির স্টোনের ক্ষেত্রে আমরা দেখি যে পাথর হলে আমরা পাথর বের করে নিয়ে আসি, কিন্তু পিত্তথলিতে এখনো এই পদ্ধতি বের হয়নি। পিত্ত নালীর পাথর আমরা বের করে নিয়ে আসতে পারি, কিন্তু পিত্তথলিতে পাথর হলে আমরা এখনো এই পদ্ধতি, এখন পৃথিবীব্যাপী এখনো কোনো এরকম পদ্ধতি বার হয়নি যে পিত্তনালী কেটে, এটা ট্রায়াল চলছে বিভিন্নভাবে, কিন্তু পিত্তথলিতে পাথর হলে এটা রিমুভ করাটাই হচ্ছে চিকিৎসা পদ্ধতি।
1: ডক্টর আনোয়ার হোসেন, আপনি তো সার্জন, জানতে চাই এই গলব্লাডারের পাথর কোন বয়সের অসুখ?
0: ধন্যবাদ। এটাকে আসলে আমি একটু অন্যভাবে বলি, অন্যভাবে বলি যে সাধারণত বাচ্চাদের সাধারণত পিত্তথলিতে পাথর হয় না।
1: জি,
0: কিন্তু কিছু কিছু বাচ্চার হতে পারে। কাদের? যদি আমরা বলি যে থ্যালাসেমিয়ার পেশেন্ট, আমাদের কাছে যদি বাচ্চারা আসে, প্রথমেই আমরা তাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেই, এই জন্য যে এই বয়সে তো পাথর হওয়ার কথা না, কিন্তু কি কারণে হচ্ছে, তার কি রক্ত ভেঙে যাওয়ার কোনো রোগ আছে কিনা, সে কারণে তার হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে কিনা, যে কারণে তার এখানে আমার যে বাইল সল্ট বাইল অ্যাসিডের মধ্যে তারতম্যের কারণে সেখানে পাথর তৈরি হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে তার কৃমির সমস্যা বেশি কিনা, কৃমি এসে কখনো ইনফেকশন তৈরি করেছিল কিনা। তারপর আমরা বলি যে টাইফয়েড ইনফেকশন হলে অনেক সময় বাচ্চাদের এখানে পাথর হতে পারে, কিন্তু পিত্তথলি পাথর সাধারণত মধ্যবয়স্ক নর নারী পুরুষ মহিলা মধ্যবয়সের পরেই সাধারণত পাথর ইউজুয়ালি হয়ে থাকে। কিন্তু তাই বলে যে কারো হবে না, এটা আসলে বুকে হাত দিয়ে বলা যাবে না, যে কারো কারোই হতে পারে, কিন্তু মোস্ট কমনলি মধ্যবয়সের পরেই হতে পারে, 40 এজ এরাউন্ড 40-এর আগে পরে এটা সাধারণত হয়ে থাকে।
1: জি, পেটের উপরিভাগে ব্যথা হয় লক্ষণ বলেছেন আপনি।
0: জি,
1: কিন্তু আমাদের দেশে উপরিভাগের ব্যথা মানে পাকস্থলীর ব্যথা, তারা তখনই গ্যাস্ট্রিকের সিরাপ ট্যাবলেট বাজারে পাওয়া যায় শুরু করে দেন, একটু স্বস্তিও পান, তার মানে কি গলব্লাডারের সমস্যা দূর হয়ে গেল?
0: না, মোটেই না। গলব্লাডার বলছি, আপনাকে বলছিলাম যে হ্যাঁ, এটা আমাদের কাছে আসে অনেক ক্ষেত্রে যে রোগীরা এসে বলে স্যার আমার হাইপার অ্যাসিডিটি। সেক্ষেত্রে আমরা আসলে ওই যে আপনাকে প্রথমেই বলেছি যে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখি যে পিত্তথলি নর্মাল আছে, তাহলে তখন এক্ষেত্রে আমরা যদি এটা রিপিটেড হতে থাকে, তাহলে তখন আমরা এটাকে পাকস্থলীর প্রদাহ বা আলসার হিসেবে আমরা ধারণা করতে পারি, তখন আমরা সাধারণত অনেক ক্ষেত্রে রোগীকে ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য একটা বলি যে আপার জিআই এন্ডোস্কোপি। খুবই সহজ এবং সুলভ পরীক্ষা আপার জিআই এন্ডোস্কোপি। একটা এন্ডোস্কোপি করে নিলে তার পাকস্থলীটাও আমাদের দেখা হয়ে যায়, আমরাও একটু নিশ্চিন্তে থাকি যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা কিছু আলসারের ওষুধ দিয়েই এই চিকিৎসাটা করে ফেলতে পারি।
1: শুনলেন তো, আমরা উপর পেটে ব্যথা হলে হতে পারে পাকস্থলী, অস্বীকার করা হচ্ছে না, হতে পারে খাদ্যনালী, হতে পারে গলব্লাডার, হতে পারে লিভারের সমস্যা, এগুলো ইভালুয়েট করা বা নিরীক্ষণের মাধ্যমে জানার চেষ্টা করাটা উচিত, কারণ সময় কিন্তু বলে দেয় জটিলতা সৃষ্টি করেছেন। আর জটিল রোগীদের অস্ত্রোপচার সাধারণত ভালো হয় না, ঝুঁকিপূর্ণ হয়, পরবর্তী মৃত্যু ঝুঁকি এসে হাজির হয়। আমরা এর থেকে দূরে থাকতে চাইলে সচেতনতা খুব বেশি প্রয়োজন। আপনারা দেখছেন রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, নানা প্রশ্নের মাধ্যমে আমরা চাই যে একটা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, কি ব্যবস্থাপনা সবই জানা উচিত। আমাদের ফোন করুন, আমাদের ফোন নাম্বার 01332525224। প্রশ্ন করুন, প্রশ্নের মাধ্যমে অনেক আলোচনা হয়, গলব্লাডারটা অনেকে বোঝেন কিন্তু আমাদের আলোচনায় আমরা স্পষ্ট তথ্যগুলো জানাতে চাচ্ছি। আর একটা প্রসঙ্গে আসি আমরা, যে গলব্লাডারের অপারেশন হলো, অনেকে আলোচনা করেন যে পিত্তথলি ফেলে দিলে তো আর হজম হবে না, যা খাবেন সব মলদ্বারে চলে আসবে, এই যে একটা ধারণা, আপনার মন্তব্য কি ডাক্তার কাজী, সরি ডাক্তার মোহাম্মদ আনোয়ার?
0: জি না, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটি রোগীদের অনেকে ধারণা। হ্যাঁ, তো আপনি প্রথমে একটা বলেছেন যে আমাদের এই পিত্ত রস বহির্গমনের জন্য একটা দরজার মতো আছে আমাদের অন্ত্রের মধ্যে, সেটাকে বলে স্ফিংটার ওডি, স্ফিংটার অফ ওডি। তার আগে আমার একটা রিজার্ভার ছিল, এটি সত্যি কথা, কিন্তু এটি আমাকে প্রয়োজনে ফেলে দিতে হয়েছে। তখন আমরা এই রোগীকে বুঝিয়ে বলি যে আপনার হয়তো ইনিশিয়াল কিছু প্রাথমিকভাবে কিছুদিন সমস্যা হতে পারে, কিন্তু ওইখানে আপনার একটা কপাট আছে, এই কপাট আস্তে আস্তে তার ক্ষমতা নির্ধারণ করে নেবে। তো সে যখন আপনার খাওয়া নাড়ির মধ্যে দিয়ে যাবে তখন সে অন হবে, যখন যাবে না তখন সে অফ থাকবে। এই স্ফিংটার অফ ওডি এটাই এটি কন্ট্রোল করে। তখন এটা যে তার মানে ও যে সারাক্ষণ বের হতে থাকবে ব্যাপারটা এরকম না আর কি, যে পিত্তরস সবসময় তার, আমি পিত্তরস থলি ফেলে দিলে আমার পিত্তরস আমার সারাক্ষণ বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম থাকে না।
1: চমৎকার বলেছেন যে পিত্তরসটা হজমের সহায়তা করে, ঠিক। হজম কখন হবে? যখন খেয়েছেন তারপর হজম, না খেলে তো হজমের প্রসঙ্গ আসে না, যার জন্য সারাক্ষণ যে ফুটায় ফুটায় পড়ছে এটাও ঠিক নয়। খাদ্য গ্রহণের সাথে একটা সম্পর্ক আছে, একটা স্প্রিংটা শুনেছেন, সে ব্লক থাকে, প্রয়োজনে ছাড়ে। সুতরাং সব মিলিয়ে যে যান্ত্রিক প্রক্রিয়া সেটা আমাদের সহায়ক হিসেবে কাজ করে। অপারেশন করবার পরে যে সমস্যাটা হয়, আমি বলবো এটা বোঝাবুঝি একটা ভুল সিদ্ধান্ত থাকে, কিছুদিন সমস্যা হতে পারে, তখন খাবার কি পরামর্শ দিয়ে থাকেন আপনারা অপারেশন পরবর্তী?
0: অপারেশন পরবর্তী আমরা সাধারণত বলে থাকি যে আপনি একটু তেল চর্বিযুক্ত খাবার একটু কম খাবেন, বডিকে এটার সাথে অ্যাডজাস্ট হওয়ার একটু সময় দিবেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে কমফোর্ট ফিল করছেন, আরামে আরাম আরাম পাচ্ছেন আস্তে আস্তে। এই আর রেগুলার বলি যে ডিওয়ার্মিং, বাংলাদেশ যেহেতু একটা গরম দেশ বা গরম উষ্ণমণ্ডলীয় একটা দেশ, সেই জন্য আমাদের একটা বড় সমস্যা কৃমি। তো সেক্ষেত্রে আমরা রোগীদেরকে সাধারণত বলি যে প্রতি 4-6 মাস পর পর তারা কৃমিনাশক ট্যাবলেট অবশ্যই খাবে।
1: এটা বাচ্চাদেরকেও দিতে হবে,
0: বাচ্চাদের বড়দের সবাই কি?
1: তাহলে একটা নতুন তথ্য আমরা পেলাম যে কৃমিনাশক ওষুধ বাচ্চা বড় বার্ধক্যে যাই যান না কেন সবাইকে গ্রহণ করতে হবে, এই কারণে যে কৃমি একটা কারণ হতে পারে গলব্লাডারের পাথর তৈরির ক্ষেত্রে, কারণ সে সেখানে যেয়ে মরে যায়, মরে গেলে যে কেমিক্যাল থাকে তার সাথে সহায়তা একটা পাথর তৈরি হয়ে যায়। যদি আমরা 4-6 মাস অন্তর অন্তর খাওয়ার অভ্যেস করি তো এই সমস্যাতেও কিন্তু আমরা বাঁচতে পারি। তাহলে এই প্রসঙ্গে একটা কথা চলে আসে ডক্টর আনোয়ার হোসেন, যে গলব্লাডার যেন ইনফেকশন না হয়, যেন পাথর না হয়, অথবা আমি যেন স্বস্তিতে জীবনযাপন করতে পারি, এর কোনো পরামর্শ কি আছে?
0: পরামর্শ হয়তো আমার নিয়ন্ত্রিত জীবন, যেটা বলা হয় নিয়ন্ত্রিত জীবন, খাদ্য তালিকায় আমাদের সবজির পরিমাণ বাড়ানো, মানে আঁশ জাতীয় খাবার সেটি বাড়ানো, যাতে আমাদের অন্ত্রের মুভমেন্ট বা অন্ত্রের চলাচল যাতে সুন্দর থাকে। যখনই আপনি আঁশযুক্ত খাবার বেশি খাবেন তখন অন্ত্র ভালো সেটার প্রতি রেসপন্স করে, কিন্তু আপনি যদি আমাদের এখনকার যে খাদ্যাভ্যাস বাচ্চাদের যে ফাস্ট ফুডের প্রতি বেশি ঝুঁকি বা আমরা বলি যে লেস ফাইবার বা পলিশড ফুড এগুলো যদি খান তাহলে অন্ত্র বেশি কাজ করার সুযোগ পায় না, সুযোগ না পেলে তাহলে আমার সেভাবে মলও ফর্মেশন হবে না, কিন্তু অন্ত্রকে দিয়ে যদি আপনি কাজ করান সে পানি ধরে রাখবে, সে কাজ করবে, তাহলে সব মিলেই আপনি ভালো থাকবেন। এবং আরেকটা হলো নিয়মিত ব্যায়াম বা আপনার কায়িক শ্রম কিছুটা প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করা। আপনি হয়তো সারাদিন কাজ করছেন কিন্তু সেটা আপনার পেশাগত প্রয়োজনে, কিন্তু আপনার নিজের শরীরের জন্য 24 ঘন্টার মধ্যে আপনি আধা ঘন্টা সময় নিজের শরীরের জন্য দেন, নিজের শরীরকে ভালো রাখার জন্য দেন। একটু আধা ঘন্টা আপনি হাঁটাহাঁটি করেন, দেখবেন যে আপনি ভালো আছেন।
1: পানি খাওয়ার অভ্যাসটা থাকতে হবে
0: পরিমিত, একদম আমি যদি বলি সুষম খাদ্য এবং পরিমিত জীবন, এটাই যে কোনো মানে সুস্বাস্থ্যের চাবিকাঠি।
1: এবং বলতেই হয় ভাজা পোড়া স্বাস্থ্যসম্মত কিনা এটা ভাবতে হবে, অর্থাৎ লাইফস্টাইলের ব্যাপারে ডক্টর আনোয়ার হোসেন আমাদের চাপ দিলেন যে লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। অনিয়ন্ত্রিত জীবন, রাত জাগা, বারবার কফি খাওয়া, বারবার চা খাওয়া, সবজি ছাড়া খাদ্য গ্রহণ করা এবং পথে ঘাটে যে ভাজা পোড়া পাওয়া যায়, পুরি, সিঙ্গারা, সমুচা, এগুলো গ্রহণ থেকে বিরত থাকা উচিত, কারণ সেখান থেকে কৃমি উৎপাদনের একটা সুযোগ থাকে, আর দেহের নানা পরিবর্তনের সুযোগ থাকে, এমনকি লিভারের ইনফেকশনের সুযোগ থাকে। একটি ভিন্ন প্রসঙ্গে আসি, আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আপনি একজন শল্য চিকিৎসাবিদ ডক্টর আনোয়ার হোসেন, যে ভিন্ন কথা এই জন্য বললাম যে গলব্লাডারে পাথর হয়েছে তার লক্ষণসমূহ পাকস্থলী এবং হৃৎপিণ্ডের সাথে কোনো সম্পর্ক আছে কিনা।
0: জি, আমাদের আসলে যেই হৃৎপিণ্ড, পাকস্থলী এবং পিত্তথলি,
1: জি,
0: যে নার্ভটুকু, যে নার্ভ আমরা বলি ভেগাস নার্ভ,
1: জি,
0: ভেগাস নার্ভ সাধারণত একে নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। তো পিত্তথলির পাথর হলে সেটা একটা অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হিসেবে অনেক সময় প্রেজেন্ট করতে পারে। আমাদের অনেকের ক্ষেত্রে এরকম অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের পেশেন্ট আসলেও আমরা দেখা যাচ্ছে যে আমরা তাকে, আপনি যেটা, আপনাকে যেটা বললাম যে পেপটিক আলসার ডিজিজ বা গলব্লাডার, আমরা হয়তো হার্টের চিকিৎসা করছি বা আলসারের চিকিৎসা করছি কিন্তু ওই দিকে হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমি কোনো কারণে তাকে আল্ট্রাসোনোগ্রাম দিলাম, আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল তার একটা ছোটখাটো স্টোন আছে।
1: জি,
0: তো দেখা যাচ্ছে যে আমরা যখন স্টোনটা রিমুভ করে দিচ্ছি তার এই সমস্যাগুলো থেকে সে পরিত্রাণ পেয়ে যাচ্ছে।
1: চমৎকার বলেছেন, আমরা হৃৎপিণ্ডের চিকিৎসা করে যাচ্ছি, আবার পাকস্থলীর জন্য নানা জাতীয় ওষুধ খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, সিরাপ খাচ্ছি, অ্যান্টাসিড খাচ্ছি, কিন্তু বুকের ধরফর কমছে না, অথবা একটু ভাবছি যে আরো বোধহয় বেশি দিন কিছু ওষুধ খেলে বোধহয় এটা চলে যাবে, ডাক্তার যদি পরামর্শ দেন। কিন্তু ডক্টর আনোয়ার হোসেন একটা চমৎকার কথা বলেছেন যে আল্ট্রাসোনোগ্রামে আমরা হৃৎপিণ্ডের চিকিৎসা করছিলাম, আল্ট্রাসোনোগ্রামে যেয়ে দেখি যে পাথর, এবং সেই পাথর সরিয়ে ফেলার পরে বা বার করে দেওয়ার পরে তিনি সুস্থ জীবনযাপন করছেন, এটাই প্রমাণ করে। একটা নার্ভের কথা বলেছেন যে ভেগাস নার্ভ তিন জায়গাতেই কন্ট্রোল করে, এক জায়গায় খবর এলে আরেক জায়গায় খবর পৌঁছে যায়, সুতরাং এই ব্যথা সেই ব্যথা কিনা এটা প্রমাণ করার জন্যে তাকে পরীক্ষা নিরীক্ষা হতে আসতেই হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা এড়াতে চাই। ডক্টর আনোয়ার হোসেন, আপনাকে যখনই উপপ্যাঠানে ব্যথা আসে নিশ্চয়ই আপনারা রুটিন পরীক্ষা চলে যান এবং সেখান থেকে বার করা সম্ভব হয় সমস্যা কোথায়।
0: জি,
1: এমনকি এইচ পাইলোরি টেস্টও আপনারা করেন
0: যদি দেখি যেমন আল্ট্রাসোনোগ্রাম নর্মাল আছে, তখন আমরা পাকস্থলীর দিকে মনোযোগটা দিই।
1: জি, সুতরাং চিকিৎসা ব্যবস্থা আছে, এটা আমাদের অন্তস্থ করতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয় যে গলব্লাডারে পাথর হয়েছে এমন কি জটিলতা হতে পারে, এর জন্য বিদেশ যেতে হবে?
0: না, এটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক দূর আগিয়ে গিয়েছে, এটার জন্য বিদেশ যাওয়ার মানে মনস্তাত্ত্বিক দৈন্যতা ছাড়া বিদেশ যাওয়ার কোনো প্রয়োজনই নেই আর কি।
1: এবং অহরহ আমাদের দেশে এই কাজটি হচ্ছে তো, এবং যারা ভালো আছেন তারা ভালোই আছেন, কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা এত সুন্দর যে সমস্যা হওয়ার কথা নয়। আরেকটা কথা জানতে ইচ্ছা করছে, গলব্লাডারের ভিতরে কতগুলো পাথর হতে পারে আপনি পেয়েছেন সার্জারি করতে? যে
0: আমি প্রথমে আপনাকে বলেছি যে আপনার সমস্যা আর আমার সমস্যা যদি আমি সিমটম বা সমস্যার হাতে মিল হতে পারে, কিন্তু দেহের অন্তর্গত সমস্যা তার বৈচিত্র্য বিভিন্ন রকম হতে পারে,
1: বৈচিত্র্য
0: বিভিন্ন রকম। সেই জন্যই আপনার সমস্যার সাথে আমার সমস্যা কোনোভাবেই মিলানো যাবে না। সামষ্টিগত অর্থে হয়তো মিলানো যেতে পারে, কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে কোনোভাবেই মিলানো যাবে না। আপনার হয়তো ছোট একটা পাথর নিয়ে আপনার খুব বেশি সমস্যা হচ্ছে, আমি অগুন্তি পাথর মানে আপনাকে আমি যদি বলি শয়ে শয়ে পাথর, এরকমও আছে, শয়ে শয়ে পাথর নিয়েও আমি হয়তো স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছিলাম ছোটখাটো কিছু সমস্যা নিয়ে। আপনি প্রথমে যেটা বলছিলেন যে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম শরীরের কাছ থেকে, কিন্তু পরীক্ষা করে ধরা খেয়ে গেলাম, ব্যাপারটা এরকম। তো সামান্য একটা পাথরও সমস্যা হতে পারে, আবার কারো হয়তো অগুন্তি পাথরও সমস্যা নাও হতে পারে। তো কারো কারো ক্ষেত্রে আমরা অনেক পাথর পাই, অনেক পাথর মানে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা গোনা সম্ভব না, ক্লান্ত হয়ে যেতে পারে এরকম।
1: অস্ত্রোপচারের পরে এটা রোগীর লোকে দেখানো হয়?
0: অবশ্যই, আমাদের নিয়মই হচ্ছে আমরা সাধারণত আমাদের রোগীরা দেখতে চায় বা বুঝতে চায়, আমাদের যেই কালচার এই কালচারে রোগীরা পাথরের প্রতি খুব গুরুত্ব দেয় যে কত বড়, কয়টা পাথর, তারা খুব অতিব আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে এটা কি পাথর, এই পাথর দিয়ে আর কিছু করা যায় কিনা। তো আমরা পাথরও দেখাই এবং পিত্ত থলিটাও আমরা পরীক্ষা করতে পাঠাই যে এটার মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা।
1: দুঃখজনক হলো যে পেটে ব্যথা হলে আমরা ওষুধের দোকানে যে ধন্না দিই, একটা ওষুধ দিন আমার ব্যথা, কোথায় ব্যথা তো সেও তাকে প্রকাশ করতে পারছে না, আর যিনি ওষুধ বিক্রেতা তিনিও কিন্তু জানছেন না, একটা ব্যথার ট্যাবলেট দিয়ে দিলেন এবং ব্যথানাশক ট্যাবলেট খেতে খেতে বেশ কিছুদিন সময় কাটালেন। কিন্তু একজন শল্য চিকিৎসাবিদ, তিনি পেটে আঙ্গুল দিয়ে একটা সাইন বলা হয় বলব শুনবো আমরা এখনই, চট করে তিনি তখনই বুঝে ফেলেন সম্ভবত গলব্লাডারের সমস্যা। ডক্টর আনু হোসেন
0: জি, সবাই যে সেই সাইনটা নিয়ে আসবে তা না, সাধারণত তীব্র ব্যথা এবং ইনফেকশন থাকলে আমরা বলি যে এটা তো সাধারণত আমরা মেডিকেল বিদ্যাতেই পড়াশোনা করে থাকি আর কি, মারফিস সাইন বলে। মারফি একজন, উনি একজন বড় একজন সার্জন ছিলেন, উনি ডান দিকে পেটে হাত দিয়ে খাঁচার বুকে খাঁচার নিচে হাত দিলে রোগী যখন বড় করে একটা শ্বাস নেয় তখন আমরা চাপ দিই, চাপ দিলে রোগী তার শ্বাস সাডেন বন্ধ করে ফেলবে, হঠাৎ বন্ধ করে ফেলবে। তো তখন আমরা বলি মারফিস সাইন পজিটিভ, তার মানে হচ্ছে যে আমাদের ক্লিনিক্যালি মনে হচ্ছে যে এটা গলব্লাডার ইনফেকশনের কারণেই এই এটা তৈরি হচ্ছে, এই তার সমস্যাগুলো তৈরি হচ্ছে, তখন আমরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা দিই।
1: শেষ দিকে আমরা আছি যে অপারেশন পরবর্তী তাদের খাওয়া নিয়ে খুব সমস্যা হতে পারে, একটা দুর্ভাবনা অনেকে থাকে, সেটাও নয় হয়তো সাময়িক কিছুদিনের জন্য হয় কিন্তু এরপরে সহনীয় হয়ে যায়, তিনি স্বাভাবিক জীবনযাপনে থাকেন, তিনি ভুলে যান যে তার গলব্লাডারের অপারেশন হয়েছে এবং গলব্লাডারের আবার যে অপারেশন হবে, আবার যে সমস্যা হবে, গলব্লাডারে ফেলে দেওয়া হলো, অথচ তিনি পালিয়ে বেড়ালে অসুবিধা হচ্ছে, এই গলব্লাডার থেকে গেল, পাথর থেকে গেল, জটিল পর্যায়ে মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। আমরা চাই আমাদের জীবনকে সুন্দর করতে, রোগের জটিলতা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে এবং জটিল পর্যায় থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করতে হবে চিকিৎসার মাধ্যমে। এবং আমি মনে করি যে অস্ত্রোপচার যেগুলো হয় যেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের দিয়ে এই ল্যাপারোস্কোপিক অপারেশন করা হয়, তাতে ঝুঁকি একেবারেই আমরা মুক্ত থাকতে পারি। আজকে আমরা পিত্তথলির পাথর, কারণ, তার খাদ্যাভ্যাস, লক্ষণ, প্রতিকার নিয়ে আমরা কথা বললাম। ডক্টর আনু হোসেন, আপনি শল্য চিকিৎসাবিদ, আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ এবং আমাদের সুধী শ্রোতা মন্ডলীকে অশেষ ধন্যবাদ।
1: ধন্যবাদ সবাইকে।
2: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউ ইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা, আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। দুদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোন সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, সমাজের বিভিন্ন অংশীদারদের মতামত গ্রহণ এবং আলোচনার মাধ্যমেই এই আইন চূড়ান্ত করা হবে। মন্ত্রী আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত কনসালটেশন সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ আইন তৈরি করতে চায় যার মাধ্যমে দেশ, সমাজ এবং বিশেষ করে যুব সমাজকে সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ ও সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী 1 অক্টোবর পর্যন্ত চলবে। এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এসানুল হক মিলন। আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ও পদায়ন চলমান রয়েছে। যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গেই ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ভারতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে বন্যা এবং ভূমিধসে 56 জন নিহত হয়েছে। নেপালে 14 জন নিহত ও 11 জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছে। কর্তৃপক্ষ পানিবন্দী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 975 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1170 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1075 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমক অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into world music.

বাংলাদেশ বেতার ঢাকা, আসা যাওয়ার পথের ধারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শর্মিষ্ঠা চৌধুরীর কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শর্মিষ্ঠা চৌধুরী কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন আমিন বাদল। প্রথম গানের গীতিকার এস এম হেদায়েত, সুরকার শেখ সাদী খান।

প্রিয় শ্রোতা, শহীদুল ইসলামের কণ্ঠে আমরা আরো একটি আধুনিক গান শুনব। গানে গীতিকার এবং সুরকার শিমুল সরকার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন। শিল্পীরা ছিলেন আমিন বাদল ও শহীদুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে প্রচারিত হবে বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউ ইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবে নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, সমাজের বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ এবং আলোচনার মাধ্যমে এ আইন চূড়ান্ত করা হবে। মন্ত্রী আজ সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত কনসালটেশন সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ আইন তৈরি করতে চায় যার মাধ্যমে দেশ, সমাজ এবং বিশেষ করে যুব সমাজকে সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ ও সংক্রমণ ব্যাধির মতো ছড়িয়ে পড়া অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী 1 অক্টোবর পর্যন্ত চলবে। এরপরেও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনামো এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ও পদায়ন চলমান রয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকা শহর সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ভারতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে 56 জন নিহত হয়েছে। নেপালে 14 জন নিহত ও 11 জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছে। কর্তৃপক্ষ পানিবন্দী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। খেলার খবর, ফিফা আসিয়ান কাপ ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে এখন সিঙ্গাপুরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুর 1-0 গোলে এগিয়ে আছে। এশিয়ান গেমসের খবর, এশিয়ান গেমসের পুরুষ হকিতে গ্রুপ পর্বে নিজেদের ম্যাচ শেষে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে খেলছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 975 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মংলা সমুদ্রবন্দর থেকে 1170 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1075 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সম্মুখে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: প্রিয় শ্রোতা, সবার সুন্দর জীবনের শুভ প্রত্যাশায় শুরু করছি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতারের ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। আজ সাফল্য, ব্যর্থতা, নানান ধরনের সমস্যা মিলে জীবন। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা আরও ভালো দিকে এগিয়ে যাওয়ার পথে, উন্নতির মহাসড়কে রয়েছি আমরা। জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করতে হয়, তারপর তার দিকে এগিয়ে যাওয়া। শুধু সুখ নিয়ে বেঁচে থাকার নাম জীবন নয়, দুঃখের সাথে লড়াই করে যে সুখ পাওয়া যায় সেটাই জীবনের প্রকৃত সুখ। আমাদের সামাজিক জীবনে রয়েছে নানান ধরনের চড়াই উতরাই। এবারে ধারাবাহিক আসর জীবনের গল্প, সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আসর। অংশগ্রহণে আফরোজা হাসান ও ইলিয়াস হায়দার, সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন।
3: প্রীতি নিন, শুভেচ্ছা নিন সুবন্ধু শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় আসর জীবনের গল্প। এই গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, সবার জীবনের টুকরো টুকরো গল্পগুলোকে আমরা সাজিয়ে একসাথে পরিবেশন করি জীবনের গল্প এই আসরে। যথারীতি প্রতিদিনের মতো উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজ সেবক মানা ভাই।
4: আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমত ভালো আছেন।
3: আরো আছেন আমাদের সাথে মাস্টার আপা,
5: আসসালামু আলাইকুম,
3: যিনি স্কুলের শিক্ষিকা, স্কুলের ছাত্র স্ত্রীদের বিশেষ করে অনেক শিক্ষার পাশাপাশি জীবনমূলক, জীবনের গঠনমূলক শিক্ষাও তিনি দিয়ে থাকেন, এবং সেই সাথে সাথে তাদেরকে তাদের পরিবারের নানান দেখভাল, নানান রকমের ভালো মন্দ সবকিছুর সাথে মিশে থাকেন আমাদের মাস্টার আপা। মাস্টার আপা ভালো আছেন তো আপনি?
5: আছি, মোটামুটি ঠান্ডা লেগে গেছে,
3: হ্যাঁ একটু অসুস্থ। যাই হোক, আমরা আজকে কথা বলবো, মাস্টার আপার সাথে কথা বলছিলাম যে মাস্টার আপা ছাত্রীদের যত্ন নিচ্ছে, ছাত্রীদের মাধ্যমে তাদের মা খালা সবারই যত্ন নিচ্ছে। তো একটি ব্যাপার মাস্টার আপা, যে গর্ভধারণ যদিও একটি প্রাকৃতিক কাজ, আনন্দের কাজ, কিন্তু যত্নটা হতে হবে বিজ্ঞান ভিত্তিক।
4: ঠিক কথা, মানে
3: বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এগুলি মানুষকে শিখিয়েছে যে কিভাবে গর্ভের সন্তান এবং গর্ভকালীন মাতৃ যত্ন নেওয়া যায়। তো কমপক্ষে চারবার ডাক্তারের কাছে আসতে হবে, এটাতে মানে ভাবার কোনো অবকাশ নেই যে ডাক্তার অযথা টাকা ইনকাম করবে, কারণ সরকার ডাক্তারকে একদম জনগণের কাছাকাছি, দোরগোড়ায় যে বলে, মানে দরজার গোড়ায় হয়তো পৌঁছায় না, কিন্তু দোরগোড়ায় মানে হচ্ছে তার ইউনিয়ন পরিষদের কাছাকাছি, মানে একটা মানুষ যে গ্রামে বসবাস করে সেই গ্রামেই একটা ইউনিয়ন থাকে, ইউনিয়নে একজন ডাক্তার পাচ্ছে। এছাড়াও আমরা যে কমিউনিটি ক্লিনিক আমাদের বর্তমান সরকার তৈরি করেছে সেটা একদম গ্রাম পর্যায়ে, তো সেই সব কমিউনিটি ক্লিনিকে ডাক্তারও আছে। এছাড়া FWP মানে
4: ফ্যামিলি, কিন্তু ডাক্তার ভাই ডাক্তার পাওয়া যায়,
3: হ্যাঁ
4: ডাক্তার একজন না তো অনেকজন ডাক্তার পাওয়া যায়, এই একটা শান্তি।
3: তো কাজী এই চারবার এদের কাছে যাওয়া যাচ্ছে, যেতে হবে এবং যাওয়া যাচ্ছেও বিনা খরচা,
4: তাতে মাটাও সুস্থ থাকে, পেটের বাচ্চাটাও সুস্থ থাকে।
3: এখন কেন যাবেন সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাই না মাস্টার আপা?
4: হ্যাঁ হ্যাঁ,
3: এবং মাস্টার আপার মাধ্যমে আমরা এটাকে আরো বেশি জনগণের কাছে, বিশেষ করে মা খালাদের কাছে আরো পৌঁছে দিতে পারবো। তো প্রথমে যেতে হবে, কবে যাবেন? প্রথমে ষোলো সপ্তাহ, ষোলো সপ্তাহ মানে চার মাস
4: গর্ভের,
3: হ্যাঁ প্রথম চার মাসের মধ্যে একবার যেতে হবে। কেমন? ষোলো সপ্তাহের মধ্যে একবার গেল, সেই সময় গেলে এই গর্ভবতী নারীর শরীরে বাড়তি কোনো রোগ আছে কিনা আগের থেকেই, যেমন ডায়াবেটিস, প্রেশার, তার রক্তাল্পতা, মানে রক্তশূন্যতা আমাদের দেশের মেয়েদের তো খুব কমন একটা ঘটনা, সেটা দেখে নেওয়া হয়। এটা দেখে নেওয়ার পরে তারপরে তার অন্যান্য পরীক্ষা, যে শারীরিক সুস্থতার অন্যান্য পরীক্ষাগুলিও ডাক্তাররা করে ফেলে, এরপরে আশ্বস্ত করে। এবং একটি জিনিস মাস্টারাপা, যে এই সময় তো মেয়েরা বমি করে, তাই না? প্রথম তিন মাসে খুব বমি করে, তো বমি করতে করতে অনেকে এত বেশি কাহিল হয় যে তার রক্তাল্পতা
4: দুর্বল হয়ে যায় একেবারে।
3: হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে লবণের স্বল্পতা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, এই নানানগুলি সবগুলি পরীক্ষা নিরীক্ষা কিন্তু প্রথম চার মাসের মধ্যে করে ফেলতে হবে। তারপরে আসে আর একটা পরবর্তী ভিজিট করবে, সে ২৮ সপ্তাহের মধ্যে। তো ২৮ সপ্তাহের হবে দ্বিতীয় ভিজিট বা দ্বিতীয় সাক্ষাৎকার, এরপরে হবে ৩২ সপ্তাহে, এবং তারপরে সব শেষে এই চারবার মানে ভিজিটটাকে করতে হবে। কিন্তু সবচাইতে ভালো হয় যদি বাড়ির কাছাকাছি হয় অথবা যাওয়ার যোগাযোগ সুবিধা থাকে, তাহলে প্রতি মাসে মাসে যাক না, তাহলে আমরা আরো নিশ্চিন্ত থাকতে পারবো। প্রতি মাসে মাসে যদি সে ডাক্তারের কাছে যায় একটু, একজন গর্ভবতী নারী, তাহলে খারাপ নয়। হ্যাঁ, এবং তাতে করে সে তার সুস্থতা, এবং সব শেষে একটা জিনিস জেনে নিতে হবে যে গর্ভের সন্তানের কোনো অস্বাভাবিকতা আছে কিনা। যদিও আমাদের যাদের পরিবারে বাচ্চা আসছে, গর্ভের সন্তান আসছে, তারা বেশি ইন্টারেস্টেড বা আকর্ষণ বোধ করে যে গর্ভে কি সন্তান, এটা কি নারী নাকি পুরুষ। হ্যাঁ হ্যাঁ, তো আলট্রাসনোগ্রামের কল্যাণে সেগুলি আগাম জানা যায়, কিন্তু এই জিনিসটা আমরা ডাক্তারেরাও জানাতে আগ্রহী না, আর আমাদের সরকারও কিন্তু একটা আইন করে নিষিদ্ধ করেছে যে গর্ভের সন্তান কোন লিঙ্গ ধারণ করেছে সেটা জানানোর দরকার নেই, বরং সন্তান সন্তানী। জি, ভালো বলেছেন মনে ভাই, যে সন্তান সন্তানী, সে কন্যা সন্তানই হোক আর পুরুষ
4: সন্তানী হোক,
3: তাহলে তাহলে তা না হলে অনেক সময় কন্যা সন্তানদের উপরে যদি অনাগ্রহ থাকে, তাহলে সেই বৌমা মানে সেই গর্ভবতী নারীর প্রতিও একটা অযত্ন চলে আসবে, তাই না? কাজে আমরাও ডাক্তারদেরকে অনুরোধ করব যে কিছুতেই যেন তারা মানে সেক্স ডিটারমিনেশনটা না দেয়, মানে গর্ভের সন্তান কোন লিঙ্গের সেটা বলার দরকার নেই, বরং তাদের বলতে হবে গর্ভের সন্তানের হার্ট কেমন আছে, গর্ভের সন্তানের কিডনি কেমন আছে, কারণ অনেকগুলি জন্মগত ত্রুটি নিয়ে অনেকগুলি বাচ্চা জন্ম নিতে পারে, এবং সেটা যদি গর্ভের গর্ভকালীন সময়েই জানা যায় তাহলে চিকিৎসা অনেক সহজ হয়ে যায়,
4: এটা আগে থেকেই করা যায়।
3: হ্যাঁ, মানে সেই পরিবারটি একটু যত্ন নিতে পারে, সে ধরনের চিন্তা ভাবনা,
4: কি সমস্যাগুলি আছে সে ডাক্তারের কাছে যাই না, সেই সমস্যা সমাধানের জন্য যা করণীয় সেটা সে মানবে।
3: হ্যাঁ, তো সেইটা আলট্রাসনোগ্রাম করে আমরা দেখে নিতে পারি, গর্ভের সাত মাস সময়ে আমরা দেখে নিতে পারি, মানে ২৮ সপ্তাহে। এই সময়ে যেগুলি মানে এই এই সময়ে যখন আমরা যাচ্ছে ডাক্তারের কাছে, যখন একজন গর্ভবতী নারী যাচ্ছে, পরীক্ষাগুলির পাশাপাশি তার স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও পরিবারের লোকজনকে শিখিয়ে দেয়া হয়, এবং সেটা মনে হয় যে এই নারীটা কি খাবে, অবশ্যই ভালো মন্দ তো খাওয়াবেই, তাই না? এখন ভালো মন্দ খাওয়াতে গেলে তাকে কত পরিমাণ খাওয়াতে হবে, আমরা খুব কমন একটা সাধারণ ধারণা শিখিয়ে দিই যে আগে যা খেত এই মেয়েটি তার চাইতে দেড়গুণ বেশি খাবে। যেমন আগে যদি সে এক চামচ ভাত খেত, এখন সে দেড় চামচ ভাত খাবে, আগে যদি একটা মাছ খেত, এখন সে দেড় খান মাছ খাবে, এই বাদ বাকি অর্ধেকটা হচ্ছে সন্তানের জন্য। এটা হলো বোঝানো খুব সহজ, যে আগে যা খেত তার চাইতে দেড়গুণ বেশি সে খাবে, কিন্তু আমাদের ডাক্তারি মত হচ্ছে তার পুষ্টি চাহিদা অনুযায়ী তাকে খাদ্য দিতে হবে। সাধারণ মানুষকে শেখানোর জন্য খুব ভালো যে দেড় গুণ বেশি খেলেই তার পুষ্টি চাহিদা মিটে যাবে, কিন্তু ডাক্তারের কাছে ভিজিট করে দেখতে হবে তার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, মানে লোহার স্বল্পতার কারণে অ্যানিমিয়া হয়, ফলিক অ্যাসিডের কারণে অ্যানিমিয়া হয়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তাহলে অবশ্যই তাকে প্রত্যেক দিন একটি ডিম, এক গ্লাস দুধ এবং বাড়তি কিছু ফল দিতেই হবে, মানে কাঁচা,
4: তাতে মাটাও সুস্থ থাকে।
3: হ্যাঁ, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা গর্ভবতী নারীকে একটি ডিম, এক গ্লাস দুধ এবং বাড়তি কিছু কাঁচা ফল খাওয়াতেই হবে, এছাড়াও মাছ মাংস আর তরি তরকারি যা হয় বাড়িতে সেগুলি দেড় গুণ বেশি শেখাবে, তাহলে গর্ভের সন্তান এবং গর্ভবতী নারী উভয়ে সুস্থ থাকবে, আর আমরা পাবো একটা সুস্থ সবল জাতি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
2: এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন।

0: একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা। যে কোনো পরিকল্পনার লক্ষ্য হল সুন্দর ভবিষ্যৎ গঠন করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতি সাধন করাই পরিবার পরিকল্পনার লক্ষ্য। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সাক্ষাৎকার মূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আঞ্জুম।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব গর্ভবতীর চারটি চেক আপ নিয়ে। আমাদের সাথে কথা বলবার জন্য আজ স্টুডিওতে রয়েছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হেলেনা জেবিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে কিভাবে একজন মা তার গর্ভকালীন সেবাটি নেবেন।
2: অনেক ধন্যবাদ। প্রথমে শ্রোতাবৃন্দ জানা উচিত যে আমরা আসলে গর্ভকালীন যে চেক আপটা করবো এখন পর্যন্ত আমরা এই বিষয়ে সতর্ক হতে পারিনি। তাইলে আমি যখনই মনে করব যে আমি একজন গর্ভবতী হয়েছি তখনই তাকে অবশ্যই চেক আপের জন্য আসতে হবে। তাহলে আসলে এই চেক আপের প্রয়োজনীয়তাটা কেন আমরা যদি বলি, তাহলে বলবো যে আমরা গর্ভকালীন চেক আপ এজন্যই করবো যেই মা এবং শিশু এবং তার গর্ভকালীন সময়টা যেন খুব স্বাভাবিকভাবে যায়, সুন্দর হয় এবং তার প্রতিদান হিসাবে যেন একটা সুন্দর শিশুর জন্ম হয়, সেটাই তাই আশা করবে সবাই, এটাই করা উচিত।
1: কখন তারা প্রথম স্বাস্থ্য কেন্দ্রে যাবেন?
2: যখনই সে মনে করবে তার মাসিকটা বন্ধ আছে, ধরো যে এই মাসে তার মাসিক হওয়ার কথা ছিল
1: নির্ধারিত
2: যে সময়, সেই সময়টা থেকে যদি 7 থেকে 15 দিন ডেট পার হয়ে গেল তাহলে অবশ্যই সে স্বাস্থ্যকেন্দ্রে আসবে যে সে আসলে গর্ভবতী কিনা এটুকুন জানার জন্য।
1: কখন কখন তারা সেবাটা নেবেন এই পুরো গর্ভকালীন সময়টাতে?
2: পুরো গর্ভকালীন সময় আমরা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে বলছে যে মিনিমাম মানে কমপক্ষে 4টা চেক আপ অবশ্যই দরকার। হ্যাঁ, তাছাড়া এখন কিন্তু আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যে ওনারা বলছেন 8টা চেক আপ দরকার আগের নিয়মে, আদর্শ নিয়মে যেটা বলা হয় যে প্রতি মাসে একবার করে। কিন্তু আমাদের দেশে তো এখন পর্যন্ত 50% মারাই গর্ভকালীন চেক আপের জন্য আসতে পারে না, আসেন না, অথবা এজন্য আমরা বলবো যে না, আমাদের যে আগে হুয়ের যে ইয়েটা ছিল প্রোটোকলটা ছিল যে অন্তত 4টা চেক আপ যেন তারা দেন সেটা নিশ্চিত করতে হবে। প্রথম চেক আপটা হবে হচ্ছে যে যখন গর্ভবতী কনফার্ম হবেন তখনই তার একটা চেক আপ হবে, অথবা সে যদি দেরি করে ম্যাক্সিমাম 16 সপ্তাহের মধ্যে সে প্রথম চেক আপটা হবে। তারপরে উনি আসবেন হচ্ছে 28 সপ্তাহে, তারপরে 32 সপ্তাহে, তারপরে হচ্ছে 36 সপ্তাহে।
1: গর্ভ প্রসবকালীন বিপদ চিহ্নগুলো কি কি?
2: এটা অবশ্যই জানতে হবে যে প্রতিটা চেক আপে আসলে কি করা হয় এটা জানা উচিত। যে একটা মা যখন গর্ভকালীন হিসেবে আসে তখন প্রথমে যখন আসে তখন অবশ্যই তার হাইট, ওয়েট এবং তার অন্য কোনো সমস্যা আছে কিনা, তাছাড়া তাপমাত্রা, তারপরে নাড়ির গতি, রক্তচাপ এবং পেট পরীক্ষা করা হয়। তাছাড়া তাদের কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখা হয়, পায়ের মধ্যে পানি আসছে কিনা, সারা শরীরে পানি আসছে কিনা, সেগুলো অসুবিধাগুলো জানা হয়, এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেরকম হচ্ছে রক্তের গ্রুপ, রক্তের হিমোগ্লোবিন, তারপরে তার রক্তে সুগার আছে কিনা, তার এসবিজেজি একটা যে জন্ডিসের জীবাণু সেটা তার শরীরে আছে কিনা, ভিডিআরএল তার
1: কোন ধরনের যৌন রোগ
2: আছে কিনা, এবং একটা আল্ট্রাসাউন্ড করা হয়। এবং প্রথমের দিকে আল্ট্রাসাউন্ডের যে ডেটটা আসে সাধারণত আমরা সেটাই বাচ্চা হওয়ার সম্ভাব্য তারিখ হিসাবে ধরে নিই, তাছাড়া তো মাসিকের হিসাব অনুযায়ী করি। এবং প্রশ্ন আপনার প্রশ্ন অনুযায়ী যে উত্তর দিই যে আমরা যদি বিপদচিহ্নগুলো ধরি তাহলে 5টা বিপদচিহ্ন অবশ্যই লাগবে, সেটা কিন্তু গর্ভকালীন সময় যেটা আমরা বলি, গর্ভকালীন সময় যদি কারো মানে সময়ের আগেই ধরেন আপনার রক্তস্রাব শুরু হলো, প্রথমেই আমি যেটা বলি রক্ত যাওয়া শুরু করলো, কিংবা ব্যথা ছাড়া রক্ত হলো অথবা ব্যথা সহ রক্ত হলো, সময়ের আগেই ব্যথা হলো, প্রসবকালীন ব্যথা শুরু হলো এবং দেখা গেল যে বাচ্চার অন্য অঙ্গ বের হয়ে আসলো, হ্যাঁ সেটাও একটা বিপদচিহ্ন। তাছাড়া যদি অতিরিক্ত মাথা ব্যথা হয়, পা ফুলে যায়, প্রেশার বেশি থাকে, অতিরিক্ত জ্বর থাকে, সেটাকেও আমরা বলবো যে হচ্ছে তার গর্ভকালীন সময়। এবং প্রসবকালীন সময় আমি বলবো যে যদি বাধাগ্রস্ত প্রসব হয় কিংবা দীর্ঘায়িত প্রসব হয় সেটাও হচ্ছে একটা বিপদচিহ্ন। এবং এই গর্ভকালীন সময় যে বিপদচিহ্নগুলো সেগুলো আমি গর্ভকালীন চেক আপ থেকেই কিন্তু নির্ণয় করা যায় এবং সেগুলো প্রতিরোধ করা যায়।
1: যে কয়েকটা ভিজিটের কথা বা চেকআপের কথা আমরা বলছি, সেই সময়গুলো যদি তারা ঠিকভাবে যায় তাহলে কিন্তু এই যে তাদের যে বিপদ চিহ্নগুলো সেটা আগেই শনাক্ত করা সম্ভব এবং সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব। এবারে জানতে চাই যে কি ধরনের সতর্কতা তারা অবলম্বন করবেন এই পুরো গর্ভকালীন সময়টাতে?
2: এটা খুবই জরুরি দরকার যে সতর্কতা, সবচেয়ে বেশি দরকার যে পরিবারের লোকদের সহযোগিতা। এই একটা মা যখন গর্ভবতী হবেন পরিবারের লোকদের অবশ্যই তার সহযোগিতা থাকতে এবং তার প্রতি একটু সহানুভূতিও হতে হবে, যেরকম সাংসারিক কাজকর্মে সহযোগিতা তারা করবেন। তাছাড়া তার খাওয়ার দিকটাকেও সে সতর্ক হবে, সেটার দিক থেকেই কিন্তু তার রক্তশূন্যতা, তার বিপদ চিহ্নগুলো এগুলোও কিন্তু অনেক কমে যাবে। যখন অপুষ্টহীনতা হয় তখন কিন্তু মা এবং বাচ্চা দুজনেই বিপদে পড়ে, সেটুকুন আমরা ইয়ে করতে পারি। তাছাড়া পরিবারের লোকই কিন্তু তাকে নিয়ে আসবে স্বাস্থ্যকেন্দ্রে রেগুলার গর্ভবতী চেক আপের জন্য, তখনই তারা প্রসব পরিকল্পনার সম্বন্ধে একটু সন্তুষ্ট হবেন। প্রসব পরিকল্পনা বলতে যে তারা বিপদে যাতে না পায় সেজন্য কিছু অর্থ জোগাড় করে রাখতে হবে এবং যানবাহন একটা রেডি করে রাখতে হবে, তাদের যেই যানবাহনের মোবাইল ফোন নাম্বার থাকে সেরকম রাখতে হবে, এবং একটা রক্তদাতা রক্তের গ্রুপ জেনে নিয়ে আমরা যেরকম বললাম যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, রক্তের গ্রুপ জানা যায়, জানা গিয়ে তাকে
1: নিকটাত্মীয়
2: রক্তদাতা ঠিক করে রাখতে হবে, এবং সেই রক্তদাতার জন্য তার ডেলিভারির সময়টা জেনে গত 3 মাসের মধ্যে যেন রক্ত না দিয়ে থাকে সেটাও কিন্তু সতর্ক থাকতে হবে।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজানের পর।
4: নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও জাকাত দেয় তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন সূরা বাকারা। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: এবং তাকে কোথায় উনি ডেলিভারি করবেন, কোন কেন্দ্রে অথবা কার দ্বারা ডেলিভারি করাবেন সেটাও কিন্তু আগে থেকে ঠিক করে রাখতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যদি তার ওই সময়ের মধ্যে উনি না থাকেন তাহলে অবশ্যই উনি যেন অন্য কাউকে তাকে ইয়ে করেন, হ্যান্ড ওভার করেন, অথবা কোথায় করবেন সেটুকুন যেন সেই সেবা দানকারী তাকে সহায়তা করেন।
4: এবং এই যে গর্ভকালীন সময়ে আমরা চারটি চেকআপের কথা বলছি, এই চেকআপগুলো যদি গর্ভবতী সময় মতো না নিয়ে থাকেন তাহলে আসলে কি ধরনের জটিলতা হতে পারে?
3: জটিলতা যে আমি বললাম যে অনেক সময় কিন্তু আমাদের এখানে আসে কখনো টিটি টিকা দেওয়া নিয়ে এখন কোনো সমস্যা নেই, সবাই টিটি টিকাটা দিয়ে দেন, কিন্তু দেখা গেলো হঠাৎ করেই তারা খিচুড়ি নিয়ে চলে আসছে কিংবা অতিরিক্ত মাথা ব্যথা নিয়ে চলে আসছেন, তারপরে সময়

0: পানি
1: শরীরে পানি চলে আসছে, কোনো কারণ ছাড়াই দেখা গেল যে তার ফুলটা নিচে ছিল সেটা সে জানতই না, কিন্তু তার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। সে যদি সতর্কভাবে থাকতো, টোনার রীতি থাকতো, তাহলে তার এই সমস্যাগুলো তাকে আমরা সঙ্গে সঙ্গে সমাধান করা যেত এবং তার বিপদ, সে মহাবিপদ থেকে সে বের হয়ে চলে আসতো।
0: এবং এই যে গর্ভকালীন সময়টি, এই সময়টা আসলে তাদের খাদ্যাভ্যাস এবং তাদের কোনো ধরনের ওষুধপত্র খাবার প্রয়োজনীয়তা রয়েছে কিনা?
1: হ্যাঁ অবশ্যই, যে একটা মা যখন গর্ভবতী হবেন তখন অবশ্যই তাকে কিছু খাদ্যের তালিকা তাকে ঠিক করে রাখতে হবে। সেটা হচ্ছে যে সে পুষ্টিকর খাবার খাবে এবং যা খাবার খাবে তার থেকে পরিমাণ, এক মুঠ পরিমাণ সে বেশি খাবে গর্ভবতী অবস্থায়। এবং তার মধ্যে অবশ্যই যেন পুষ্টিকর খাবার কিছু থাকে, যেরকম ডিম থাকতে হবে কিংবা মাছ অথবা মাংস, অন্তত এক বেলা অন্তত সেই জিনিসগুলো যেন থাকে। তারপরে আপনার যেগুলো কলা থাকবে, একটু দুধ থাকবে, এই জিনিসগুলো কিন্তু ঘরের পাশে কিংবা ঘরেই থাকে অনেকের, তো সেগুলো অন্তত মেনটেন করবে। এবং এখানে কিন্তু অবশ্যই যে পরিবারের মানুষদের অবশ্যই সহযোগিতা থাকতে হবে, যে অনেকে মনে করেন যে বেশি খেলে হয়তো
0: বাচ্চা বড় হয়ে যাবে, ডেলিভারির সময় সমস্যা হবে, এই ভ্রান্ত ধারণাটা কিন্তু গ্রামাঞ্চলে
1: বেশি দেখা যায়। এই জন্য মানে পরিমাণে যাই হোক মানে পুষ্টিকর খাবারটুকু খাবে, অনেক সময় মারা কিন্তু অত খেতেও পারেন না। তাছাড়া খাওয়াটা বাদেও কিন্তু মানুষের কিছু মানে হাইজিন এত মিষ্টাম এটা দরকার আছে, যে কোনো নিয়মিত তারা গোসল করবেন, পরিষ্কার থাকবেন, হ্যাঁ নিজের নিজের শরীরটা পরিষ্কার রাখতে হবে, এবং তারা যে বিশ্রামের যে ব্যাপারটা আছে, যে গর্ভকালীন অবস্থায় আমরা বলি যে দুপুরবেলা অন্তত 2 ঘন্টা ঘুম না আসুক, এমনি বসে থেকে রেস্ট নিয়ে কিংবা শুয়ে আধশোয়া হয়ে শুয়ে থেকে বিশ্রাম নেবে, এবং রাত্রেবেলা 8 ঘন্টা। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কখনো ফিক্সড থাকে না, যেরকম বাচ্চা যখন রেস্ট নেয় ওই সময়ের মধ্যে তাকে একটু রেস্ট নিয়ে নিতে হয়। কিন্তু গর্ভকালীন সময়ে আমরা অন্তত এটুকু নির্ধারণ করতে পারি যে দুপুরবেলা সে 2 ঘন্টা পরিমাণ বিশ্রাম নিল, রাত্রেবেলা সে 8 ঘন্টা পরিমাণ রেস্ট নিল।
0: এবারে জানতে চাইবো যে বিপদ চিহ্নগুলো এড়াতে আসলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির প্রতি কতখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন?
1: এখন আমরা বলছি যে এখন আর বাড়িতে ডেলিভারি নয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আমরা একটা ডেলিভারি ব্যথা যখন উঠলো তখন কিন্তু তখন থেকে শুরু করে যে এই যে মানে ফলো আপটা দেওয়া, যে তার জরার মুখ ঠিক মতো খুলছে কি না, বাচ্চার হার্ট সাউন্ড ভালো মতো দেখা, এই প্রতিষ্ঠানে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে যে নির্ণয় করা হয়, কিন্তু বাসায় তো সেইভাবে দেখা হয় না, কিংবা পানি ভেঙে গেলে পানির রংটা কেমন খারাপ কিনা, এবং ওখানে থাকলে সর্বোচ্চ নর্মাল চেষ্টা করার পরে যদি না হলো অবশ্যই সেই সেন্টারের মধ্যেই তো অনেক সময় সিজার সেকশনের ফ্যাসিলিটি থাকে, তাহলে তখনই করলো, অথবা ওই FWC গুলোতে তো নর্মাল ডেলিভারি হয়, সেখানে হয়তো সিজার সেকশনের রেট ব্যবস্থা থাকে না, কিন্তু তারা অন্তত আগে নির্ণয় করতে পারে যে এইটুকু এটা ডেলিভারি নর্মালে হবে কি হবে না, কিংবা সম্ভাবনা কতটুকুন, সেরকম হলে তারা আগেই রেফার করতে পারে, সেই ক্ষেত্রে মা এবং বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি।
0: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে, কথা বলবো আগামীতে আবারও, সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।
2: সচেতনতা আমাদের জীবনকে করে সুন্দর আনন্দময়, কিছু ব্যাপারে সচেতনতার কোনো বিকল্প নেই, একবার ভুল হয়ে গেলে তা আর শোধরানোর কোনো পথ থাকে না, যেমন সংসারের সদস্য সংখ্যা বেড়ে গেলে তা আর কমানোর কোনো পথ নেই, তাই পরিকল্পনা মাফিক সংসার গড়ে তুললে সুখী জীবনযাপন করা যায়। আবারও শোনাব জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী MR হাসান সেলিম, গানের কথা মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার SM আব্দুল আওয়াল।

0: গর্ভের সন্তান পুষ্টি পায় তার মায়ের কাছ থেকে। অনাগত সন্তান আর মায়ের ভবিষ্যৎ সুস্থতাও অনেক ক্ষেত্রে গর্ভকালীন খাবারের উপর নির্ভরশীল। অনেক মা দ্বিধায় ভোগেন, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। একজন গর্ভবতী মায়ের একবেলা বেশি খাবার খেলে তা তার নিজের এবং গর্ভের সন্তানের জন্য উপকারী। চার বেলা খাবার খেলে গর্ভবতী মায়ের পুষ্টি মিলে, এ বিষয়ে এখন কথিকা শুনবেন, বলছেন সাইদা লিয়াকত।
1: গর্ভকালীন সময় প্রতিটি নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়, কেননা স্বাভাবিকভাবেই এই সময় সন্তানের জন্য মায়ের পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ স্বাভাবিকভাবে ওজন, মা যখন তিন বেলা খাবার খান তার চেয়ে একবেলা খাবার যদি বেশি খান তাহলে তার চাহিদা পূর্ণ হয়, সে একজন স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারেন। যদিও এখন সারাদিনের খাবারকে পাঁচ থেকে ছয় ভাগে ভাগ করে দেওয়া হয়, অনেক গর্ভবতী মা একবারে বেশি খাবার খেতে পারেন না, তাদেরও বারবার একটু একটু করে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই সময় সকল পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধি পায়। যে সকল মায়ের ওজন সঠিক থাকে তাদের ওজন ১০ থেকে ১২ কেজি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। কাজেই গর্ভধারণ যদি পরিকল্পনা মাফিক করা হয় তাহলে বিভিন্ন রকম জটিলতা থেকে মুক্ত থাকা যেতে পারে। মা যদি সঠিক পুষ্টি না পায় তাহলে বাচ্চা কম ওজনের হয়ে থাকে ও পুষ্টিহীনতায় ভুগে। গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় প্রোটিন, শর্করা, খনিজ লবণ, স্নেহ পদার্থ সহ সকল প্রকার খাদ্য উপাদান যোগ করতে হবে। গর্ভাবস্থায় প্রথম দিকে পুষ্টির চাহিদা ততটা না বাড়লেও তাকে অন্ততপক্ষে অতিরিক্ত পরিমাণে এক গ্লাস দুধ, দুইটি অতিরিক্ত রুটি খেতে হবে, সাথে ডিম, মাছ, মাংস তো খেতেই হবে। এ সময় খাদ্য তালিকায় বাদাম সহ আরও অন্যান্য যে খাদ্যদ্রব্য রয়েছে সেই খাবারগুলো কিন্তু যোগ করা যেতে পারে। এ সময় ভিটামিন ডি ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড সম্পন্ন খাবারও খেতে হয়। আয়োডিনযুক্ত খাবারের প্রতিও এই সময় দৃষ্টি দিতে হবে, কেননা আয়োডিনের অভাব হলে শিশু বিকলাঙ্গ হতে পারে। খাবারের লবণে যাতে আয়োডিন থাকে সেই বিষয়টি নিশ্চিত হতে হবে। গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় প্রোটিন, শর্করা, ভিটামিন, খনিজ উপাদান সহ সকল প্রকার খাদ্য উপাদান যোগ করতে হবে। খাদ্য তালিকায় আমরা মিষ্টি কুমড়া, পালং শাক, লাল শাক সহ অন্যান্য সবজি আমরা এই খাদ্য তালিকায় যোগ করতে পারি। ডিম প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। এ সময় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, এই জন্য শাকসবজির পরিমাণ বাড়াতে হবে আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। মনে রাখতে হবে খাবারে যত বিভিন্ন রকমের খাদ্যবস্তু যোগ করা যাবে খাবার তত সুষম ও পুষ্টিকর হবে। তবে গর্ভবতী মায়েরা ওজন যাতে প্রয়োজনের অতিরিক্ত না হয় সেই বিষয়টি খেয়াল করবেন। প্রতিদিন সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন। প্রতিবেলা স্বাভাবিক খাবারের সাথে একমুঠ করে খাবার বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। শাক সবজি, মাছ মাংস ভালো করে ধুয়ে রান্না করে খেতে হবে। গর্ভকালীন সময়ে রক্তের শর্করা যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়টিও খেয়াল করতে হবে। মোট কথা, সুষম আহার, মানসিক দুশ্চিন্তামুক্ত থাকাটা নিশ্চিত করতে হবে, তবে একজন গর্ভবতী সুস্থ সন্তান জন্মদানে সক্ষম হবে।
2: কি হয়েছে গো ছোট মিয়া? ও বউ চোখেরাল হইলেই উথাল পাথাল শুরু হয় না?
3: কি যে কন না ডাক্তার ভাবি, কখন আইছেন?
2: এই তো কিছুক্ষণ আগে।
3: ঘরে বসেন?
2: তোমার বউয়ে বাচ্চারে দুধ খাওয়াইতেছে।
3: ও
2: তোমার হাতে এইগুলা কি?
3: ভিটামিন যুক্ত গরুর গুড়া দুধ আর দুধের বোতল।
2: ফালাও মিয়া এইসব
3: কন কি, বহু টাকা লাগছে।
2: টাকা গুলা পানিতেই ফালাইছো
3: কেন? এইসব দুধ খাওয়াইয়া কত মোড়া মাজা বাচ্চা গো, সুন্দর সুন্দর ছবি ক্যালেন্ডারে ছাপায় দেখেন নাই আপনি?
2: ওই সব দেখা ধোকা খাইও না মিয়া, তোমার বউরে আমি সব বুঝাইয়া দিছি আর তুমিও হই না রাখো।
3: জি,
2: জন্মের পর থাইকা পাঁচ ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চারে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাইব না। আর বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় মাস পার হইলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার, নিরাপদ পানি, ফলের রস দেওয়ান। তবে বাচ্চার বয়স এক বছর না হওয়া পর্যন্ত যতবার খাবার খাইব তার আগে প্রত্যেকবার বুকের দুধ দিতে হইব। দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত এইভাবে চলবো।
3: শুনো শুনো ডাক্তার ভাবির কথা শুনো।
2: হোসনে আরা সবই শুনছে, তুমি ন নতুন মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দিও যে বুকের দুধই হইল বাচ্চার জন্য সেরা খাবার।

জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসো করে ছোট পরিবার শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, গেয়েছেন আশরাফুন্নেসা খানম মুন্নি, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন আশরাফুন্নেসা খানম মুন্নি, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন, উপপরিচালক তথ্য কমিশন।
1: সুপ্রিয় শ্রোতা, আজ 28 সেপ্টেম্বর 2026 বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026। 2015 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। ইউনেস্কো কর্তৃক নির্ধারিত এবারের দিবসের মূল প্রতিপাদ্য হল আপহোল্ডিং ইনফরমেশন ইন্টিগ্রিটি ইন দ্য ডিজিটাল এজ, দ্য রোল অফ অ্যাক্সেস টু ইনফরমেশন ইন অ্যাড্রেসিং ইনফরমেশন ডিসঅর্ডার, যার বাংলা প্রতিপাদ্য ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী তথ্য অর্থ কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, চুক্তি, মানচিত্র, লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং এর ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহ বস্তু বা এর প্রতিলিপি এর অন্তর্ভুক্ত হইবে। তবে শর্ত থাকে যে দাপ্তরিক নোটশিট বা নোটশিটের প্রতিলিপি ইহার অন্তর্ভুক্ত হইবে না। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্যপ্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ, এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক, এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত হয় তথ্য অধিকার আইন। সরকারি বেসরকারি কর্মকাণ্ড কিভাবে সম্পাদিত হচ্ছে, কোথায় কত টাকা খরচ হচ্ছে, কোন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, এই সবকিছু জানার অধিকার জনগণের রয়েছে। কারণ রাষ্ট্রের মালিক জনগণ আর আমরা প্রজাতন্ত্রের কর্মচারীগণ জনগণের সেবক মাত্র। 2009 সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। এই আইনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি অর্থায়নে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য চাইতে পারেন। নির্ধারিত ফর্মে আবেদন করলে 20 কর্মদিবস বা ক্ষেত্র মতো 30 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত তথ্য দিতে বাধ্য। তথ্য না পেলে আইন অনুযায়ী নাগরিক আপিল করতে পারবেন, তারপরও তথ্য না পেলে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। কমিশন শুনানি অন্তে জরিমানা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দিতে পারে এবং ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। কেন এই দিবসটি গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি নাগরিকদের সচেতন করে। বহু মানুষ এখনও জানেন না যে তথ্য চাওয়া তাদের আইনগত অধিকার। দ্বিতীয়ত, এটি সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধ করে। যখন কর্মকর্তারা জানেন যে তাদের কাজের জন্য জনগণ তথ্য চাইতে পারেন, তখন স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। তৃতীয়ত, এটি দুর্নীতি প্রতিরোধে অন্যতম সহায়ক। তথ্যের অবাধ প্রবাহই দুর্নীতির সবচেয়ে বড় প্রতিষেধক। তথ্য অধিকার গণতন্ত্রকে শক্তিশালী করে। সচেতন নাগরিক সমাজই পারে উন্নত বাংলাদেশ গড়তে। তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারি সেবা সহজ হয়, হয়রানি কমে এবং জনগণের আস্থা বাড়ে। তথ্য অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নিশ্চিত করায় সাধারণ নাগরিকগণ এখন ঘরে বসেই সহজে তথ্য পাচ্ছেন। জনগণের তথ্য অধিকারকে সাংবিধানিক চেতনায় প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টার কোনো অন্ত নেই। তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগে সরকারি কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতার সংস্কৃতি গড়ে উঠেছে, যা সুশাসনের ভিত্তিকে মজবুত করেছে। জাতীয় তথ্য বাতায়ন, 333 হটলাইন এবং জেলা অফিসগুলোকে আধুনিকায়নের মাধ্যমে সরকার তথ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। শুধু তথ্য অধিকার আইন থাকলেই হবে না, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, এই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আমরা শপথ নিই, তথ্য জানব, তথ্য জানাব, স্বচ্ছ বাংলাদেশ গড়ব।
0: এতক্ষণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ এবং তারপর পরে শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Oshurjo Khairul Oishi. Prime Minister Tariq Rahman has emphasized further expansion of bilateral trade, investment and development cooperation with China as its outgoing ambassador Yao Wen paid a farewell call on him at his office today. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplo informed this. The meeting discussed various issues of mutual interest, including the Rohingya crisis. Yao Wen congratulated the Prime Minister on his successful participation in the 81st session of the United Nations General Assembly and his various engagements in New York. The Chinese ambassador said China's support for Bangladesh's development efforts would continue. He also expressed hope that relations between Bangladesh and China would be further strengthened. Home Minister Salahuddin Ahmed has assured that the proposed Cyber Security Amendment Act 2026 will not be allowed to become a repressive law and that journalists and media outlets will be protected from its misuse. He made the remarks while briefing newsmen at the Secretariat at the conference room of the Ministry of Information and Broadcasting following a consultation meeting with editors, journalists and representatives of print and electronic media on the draft legislation today. The minister said the main objective is to ensure that no journalist becomes a victim of misuse of the law. He said the government would finalize the bill only after extensive consultations with IT experts, media professionals, human rights organizations, and other stakeholders. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has said the process of verifying and scrutinizing information for successful candidates for the post of assistant teacher in primary schools will continue till 1st October. He revealed the information while replying to questions from newsmen at the beginning of a meeting of the National Steering Committee at the Secretariat on the World Teachers' Day 2026 today. The minister said the verification and post of candidates selected for primary teacher recruitment and currently underway and will conclude by 1st October. If anyone does not receive an appointment letter by that time, it will be issued following a subsequent review. State Minister for Fisheries and Livestock Sultan Salahuddin Tuku has said the incidence of rabies and related deaths can be significantly reduced if appropriate measures are taken. He made the remarks at a discussion organized by the Department of Livestock Services at the conference room of the Cotton Development Board in the capital on the occasion of the World Rabies Day today. The State Minister said preventing the disease is more important than controlling it after infection occurs. To achieve the goal, vaccination programs must be expanded, public awareness raised, and prompt effective treatment ensured following infection, he said. U.S. President Donald Trump said that he expects talks with Iran to resume in the coming week, despite his rejection of a truce proposal put forward by Tehran. Iranian officials brought with them to the UN General Assembly in New York a plan for a 7-day truce, followed by the reopening of the Strait of Hormuz shipping channel. Donald Trump dismissed the plan and has mused on resuming full-scale airstrikes on Iranian targets. Meanwhile, Iran's Foreign Minister Abbas Araghchi said Iran is open to real diplomacy. He warned that Iran is ready to confront any new U.S. attacks, even if it means an apocalyptic war. The U.S. military has rejected Tehran's claim that the Iranian military seized an advanced underwater U.S. drone in the Strait of Hormuz. Dhaka Meteorological Office says the low-pressure area over south coastal Myanmar and adjoining area merged into North Andaman Sea and adjoining Myanmar coasts as a well-marked low and further intensified into a depression over the same area at 6 a.m. today, about 975 kilometers southeast of Chattogram, 900 kilometers southeast of Cox's Bazar, 170 kilometers southeast of Mongla and 1,075 kilometers southeast of Pyra. It is likely to move northwestwards and intensify further. Maximum sustained wind speed within 44 kilometers of the depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Pyra have been advised to hoist distant cautionary signal number one. Repeat, distant cautionary signal number one. All fishing boats and trawlers over North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meantime, forecast valid till 1 tonight says there is no inland river force warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছে নুজাহাত টুম্পা। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কম মূলধন বিনিয়োগে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এমন শিল্পখাতকে সরকার অগ্রাধিকার দেবে। তিনি আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, লেদার ফুটওয়্যার এবং নন লেদার শিল্পে একসঙ্গে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, দেশের ম্যানুফ্যাকচারিং শিল্পের পরিধি যত বাড়বে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদাও তত বাড়বে। দেশের রপ্তানি আয়ের বৃদ্ধি এবং রপ্তানিতে তৈরি পোশাক নির্ভরতা কমাতে পণ্য ও বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে সমন্বিত কৌশল প্রণয়ন করছে সরকার। এ লক্ষ্যে বিশ্বের 18টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের বাজার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রতিযোগী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করে পৃথক বাজারভিত্তিক রপ্তানি কৌশল তৈরি করা হচ্ছে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল 18টি প্রধান বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্যকরণ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আতাউর রহমান খান। বাণিজ্য সচিব বলেন, দেশের বিভিন্ন বাণিজ্যিক উইং থেকে সংশ্লিষ্ট বাজারগুলোর বর্তমান পরিস্থিতি, রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা, বাংলাদেশের সম্ভাবনাময় পণ্য এবং বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য সমন্বয় করে প্রতিটি দেশের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হবে। উচ্চ ঝুঁকির ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করে নজরদারি, নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং অনলাইন ভিত্তিক ব্যবস্থাপনায় জোরদার সুফল মিলেছে চট্টগ্রামে। এসব উদ্যোগের ফলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামে রাজস্ব আদায় এক বছরে বেড়েছে 1,798 কোটি টাকার বেশি। 2025-26 অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট 18,435 কোটি 88 লাখ 45,000 রাজস্ব আদায় করেছে। প্রবৃদ্ধির হার প্রায় 11.7%। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এখন ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমিয়ে 2,30,772 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,20,391 টাকা, 18 ক্যারেটের দাম 1,89,248 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে 1,54,256 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 125টির, কমেছে 224টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে অবস্থান করছে 5,525 পয়েন্টে। ডিএসইতে 746 কোটি 46 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসে 727 কোটি 40 লাখ টাকা লেনদেন হয়েছিল। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা। ইউরো বিক্রয় 142.09 টাকা, ক্রয় 139.52 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.28 টাকা, ক্রয় 162.23 টাকা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৪ টাকা, ক্রয় ৩২.৪৮ টাকা, দিরহাম বিক্রয় ৩৩.৮১ টাকা, ক্রয় ৩৩.২০ টাকা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৬০ টাকা, ক্রয় ৩৯৬.২২ টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.১৭ টাকা, ক্রয় ৯৫.৩৭ টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৪২ টাকা, ক্রয় ২৯.৮৪ টাকা, এবং থাইবাত বিক্রয় ৩.৭০ টাকা এবং ক্রয় ৩.৬৩ টাকা। বাণিজ্য সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। গেয়েছেন মোহাম্মদ মনোয়ার চৌধুরী, প্রথম গীতিকার অমিতাভ দাস শিমুল, সুর করেছেন আব্দুর রশিদ।

0: আধুনিক গান শুনছিলেন শিল্পী ছিলেন মোহাম্মদ মনোয়ার চৌধুরী।
1: মাদক নয়, মৃত্যু নয়, আমরা মাদক মুক্ত সুস্থ জীবন চাই। মাদক ছেড়ে সন্তানকে ভালোবাসুন, ওদের মাদক আসক্তি থেকে বাঁচান। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ ও জাতি গড়ে তুলি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন কানিজ ফাতমে মুন্নি।

প্রিয় শ্রোতা, আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন কানিজ ফাতেমা মুন্নির কণ্ঠে। শিল্পী কণ্ঠে আমরা আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন কানিজ ফাতেমা মুন্নি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, রাবিয়া সুলতানা শিউলি এবং আমি শামীমা নাসরিন। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নুরজাহান ও রাশিদুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
2: Dear listeners, welcome to the program Let's Speak English of Bangladesh Betar. Today we are going to listen to a conversation on one of the most important topics, how to be a better version of yourself. Today we are invited two young and energetic participants to participate in the conversation. Could you please introduce yourself?
3: Hello everyone, assalamu alaikum. I am Nazin Shafak Tafid, a student of Shanto Mariam University.
4: And this is Zaiman Shadid Rishid, is a cloud engineer at an international IT firm.
2: Thank you, Tafid and Rishid, for introducing yourself. Dear listeners, before starting to listen to the conversation on that very important topic, it's better to understand the meaning of better version of yourself. Becoming a better version of yourself means actively aligning daily life with your core values and realizing your full potential. It is an ongoing journey of personal growth, self-awareness, and authenticity, rather than trying to measure yourself against societal expectations or other people. This concept of better version of yourself can be broken down into a few key principles. Now the question comes, what are the key principles of the concept of better version of yourself? The first key principle of this concept is authenticity over comparison. It means it is not

0: about becoming perfect or like someone else. Instead, it is about shedding external pressure, accepting your flaws, and discovering what genuinely brings you purpose and happiness. Another key principle is very important, and that is continuous improvement. It involves identifying personal gaps, areas like health, career, or relationships, and taking incremental steps to grow. The other key principles of this concept is values-driven actions. Dear listeners, reaching your best self means defining your personal principles and making consistent choices that honor relevant ideals, even when it requires discipline and stepping out of your comfort zones. Dear listeners, now we are going to listen to the conversation on the topic. Let's listen to the conversation.
1: Hello, Tafid. Nice to see you again. How are you?
2: Hi, Rishid. Nice to see you too. I'm good. Hope you too are well and fine.
1: Absolutely. I really feel great to have you and spending time with you today. Maybe you are relaxing at home. Maybe you are commuting to work, or maybe you are studying English right now.
2: Me too. It feels like someone is walking beside you and having a conversation with you.
1: Exactly. And today I'm thinking about a topic that many people think about it at a different moments in their life.
2: What's that? May I know, please?
1: Oh, sure. That is something very personal, very meaningful. If I ask you a question, what kind of person do you truly want to become? And not what other people expect you to be, not what society tells you to become, but the person you want to grow into.
2: I probably got your point.
1: Maybe you want to become more confident. Maybe you want to become more disciplined in your daily habits. Maybe you want to become someone who learns something new every day. Or maybe you want to become more calmer, happier, and more balanced in life. Everyone has a different version for their life, for their future.
2: That's completely normal.
1: That's true. Personal growth is not the same for everyone.
2: Exactly, because every person has different dreams, different strengths, and different experiences.
1: So, the topic connects directly to our life, and that is how to become the best version of yourself.
2: Oh, nowadays this topic is very popular. We hear it in books, videos, and conversations.
1: But sometimes people misunderstood what really means, what it really means. Some people think becoming the best version of yourself means becoming perfect, but that idea actually creates pressure because perfection is absolutely impossible.
2: That's true. No one is perfect, and trying to be perfect can make people feel frustrated and tired.
1: Right. Actually, becoming the best version of yourself means growing step by step, improving little by little, learning from experiences, learning from your mistakes, and becoming more aligned with the person you want to be.
2: I also have the same opinion. Actually, it's about progress, not perfection. I really like that phrase.
1: Me too. Because progress can happen in very small ways. Many people imagine that personal growth as something dramatic, like changing your entire life in 1 week.
2: But real growth usually happens quietly through small habits, small decisions, small moments of learning. Over time, those small things start to add up.
1: Right you are. Think about learning English. For example, when someone starts learning a new language, they often know a few words, maybe simple greetings words like hello, thank you.
2: Right. At the beginning, the progress can feel slow, but if someone learns just a few words every day, practices listening regularly, and tries to speak a little whenever possible, something interesting begins to happen.
1: Those small pieces of knowledge connect together. Vocabulary grows, understanding improves, and conversations slowly become easier. One day, the learner suddenly realizes something surprising. They can actually communicate.
2: The transformation did not happen overnight. It happened through consistent effort.
1: Right. Personal growth works in a very similar way. The best version of yourself is not created in a single day. It is built through daily choices, through patience with yourself, and through the willingness to keep learning.
2: I think another part of this process is self-awareness.
1: Yes, that word is extremely important.
2: Self-awareness means understanding yourself more clearly, understanding your strengths, understanding your weaknesses, understanding what motivates you.
1: Right you are. When people become more self-aware, they start making better decisions about their life because they understand themselves better.
2: Right. For example, some people are better at their studies in the morning, while others do their best work late at night. Some people feel energized after spending time with others, and some people recharge their energy by spending quiet time alone.
1: There is no single formula that works for everyone, Becoming the best version of yourself is not about copying someone else's lifestyle. It's about discovering what works for you and slowly building habits around that discovery.
2: Right. So the idea of becoming the best version of themselves, many of them feels excited at first, but sometimes that excitement quickly turns into pressure.
1: Exactly. People start thinking they need to change everything about their life. Immediately is not a realistic real growth. Immediately, which is not realistic. Real growth is usually much slower, much more gradual.
2: I think that one of the biggest mistakes people make is trying to improve too many things at the same time.
1: That's very common. Someone might say, starting tomorrow, I'll wake up early, exercise every day, read one book per week, learn a new skill, and completely change my diet.
2: That sounds very ambitious.
1: And sometimes that motivation lasts for a few days. But then reality appears. Life gets busy, energy becomes lower, and suddenly the plan feels complicated.
2: When that happens, people definitely feel disappointed in themselves. They might think something like, maybe I'm not disciplined enough. But the real problem is not discipline.
1: The real problem is trying to change too much, too quickly. That is why many experts talk about the power of small habits.
2: Sometimes people underestimate it, but small habits are powerful because it is easier to repeat every day.
1: And repetition is what creates change over time.
0: Dear listeners, we have just listened to the conversation, the topic. Now, we are actually going to discuss about some number of words used in the discussion as well as in the conversation. The first word is potential. The spelling of potential is P-O-T-E-N-T-I-A-L. I would like to ask Rishi to make a sentence with the word potential.
1: Every child has hidden potential.
0: Oh, that's a nice example of sentence. Can I ask Tafi to make a sentence with the word mindset?
2: A positive mindset can help people overcome difficulties.
0: Oh, that's a nice sentence. Another one is the massive. Can you make a sentence with the word massive?
1: They built a massive bridge across the river.
0: Wonderful. Another word is explore. Would you please
2: Sure.
0: make a sentence with the word explore?
2: We want to explore new places during the holidays.
0: Another word is impactful. Can you make a sentence with the word impactful, Rishi?
1: The teacher gave an impactful lesson on kindness.
0: Wonderful. Dear listeners, now it's time to wrap up our today's session. Thank you for listening to the program. Thanks a lot.
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
5: প্রিয় শ্রোতা, আমরা জানি ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তা মারাত্মক হয়ে যাচ্ছে, মৃত্যুর কারণও হচ্ছে। আমাদের সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গুতে স্বচিকিৎসা নয়। ডেঙ্গুতে কোনো অবস্থাতেই নিজে নিজে বা নিজের বুদ্ধিতে ওষুধ সেবন করা যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখন সকলেই জানি ডেঙ্গু হলে হঠাৎ করে জ্বর আসে, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, ব্রাশ করার সময় দেখা যায় রক্ত পড়ছে। এইসব লক্ষণ দেখা গেলে একজন ডাক্তারের কাছে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে হঠাৎ করেই। কখনো কখনো এটা সাধারণ জ্বরের চেয়ে অনেক বেশি গুরুতর হয়ে ওঠে, আর ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন। যে কোনো রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো উপায়। এডিস মশার কামড় থেকে বাঁচতে সম্পূর্ণ শরীর ঢাকা থাকে এমন পোশাক পরা যেতে পারে এবং মশারি টাঙিয়ে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। সাথে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, আপনার চারপাশ পরিষ্কার রাখা। এই মশা জমে থাকা পানিতে ডিম পারে, তাই ঘরের চারপাশে, বাগান বা ব্যালকনিতে যে কোনো ধরনের জমে থাকা পানি রাখবেন না। ফুলের টব, পুরনো বালতি, ডাবের খোসা সবকিছু ফেলে দিন এবং বা যেটা আপনার প্রয়োজনীয় সেটি ঢেকে রাখুন। একটু সতর্কতাই আমাদেরকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে পারে। যদি আপনার বা আপনার পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হন, তখন আপনি কি করবেন? রোগীর বিশ্রামের ব্যবস্থা করুন। রোগীকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে 5-7 দিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন শুরু করতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। এছাড়া বাড়িতে তরল জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ান। ডাবের পানি, স্যালাইন এই ধরনের খাবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেঙ্গুতে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি শূন্যতা হয়, এবং এটি পরবর্তীতে ডেঙ্গুকে জটিল করে তোলে। এছাড়া কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত আমরা কোনো ধরনের ওষুধ খাব না, বিশেষ করে ব্যথানাশক ওষুধ। ব্যথা হচ্ছে বলেই ডেঙ্গুতে কিন্তু অন্যান্য যে স্বাভাবিক আমরা যে সাধারণত ব্যথার যে ওষুধগুলো খেয়ে থাকি সেগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন কোনো রোগী যদি দেখেন হঠাৎ করে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করছেন, যদি পেটে ব্যথা বা বমি হতে থাকে, যদি শ্বাসকষ্ট দেখা দেয় বা অস্থির হয়ে যান অথবা অজ্ঞান হয়ে পড়ছেন, তবে বুঝবেন তাঁর ডেঙ্গু রোগ জটিলতার দিকে আগাচ্ছে। এগুলো জীবনের জন্য হুমকি হতে পারে, তাই দেরি না করে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন এই পর্যায়ে শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: প্রিয় শ্রোতা, আমাদের দেশে অনেক সময় আমরা দেখি যে কোনো রোগের চিকিৎসায় আমরা ডাক্তারের কাছে না গিয়ে পাড়াপড়শি বা মহল্লার পরামর্শে অথবা ইন্টারনেট থেকে, আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, তার কথা শুনে নিজের ওষুধ সেবন করতে থাকি। এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ প্রতিটি রোগীর রোগ আলাদা, তার শরীর আলাদা, তার লক্ষণ আলাদা, এবং কার কোন রোগ গুরুতর হবে তা কোনোভাবেই একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। চিকিৎসক রোগীর পরীক্ষা নিরীক্ষা করে তার জন্য যেটি সবচেয়ে ভালো সে অনুযায়ী পথ্য ঠিক করে দেন। তাই যদি আপনি একজন ডাক্তার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। আমাদের সমাজে অনেকে বিশ্বাস করেন এই তো একটি জ্বর, নিজে নিজেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় হালকা ডেঙ্গু নিজে নিজেই সেরে যায়, কিন্তু অনেক সময় তা জটিল হয়ে ওঠে। তাই জ্বর হলেই যদি আপনার সন্দেহ হয় এটি ডেঙ্গু, তাহলে সরাসরি ডাক্তারের কাছে যান, এটিই সবচেয়ে ভালো। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছে, স্কুল কমিউনিটি সব জায়গায় সচেতনতা ক্যাম্পেইন চলছে, মশা দমনের জন্য অভিযান চলছে, কিন্তু সবচেয়ে জরুরি হলো আমরা যদি নিজেরা সচেতন না হই, যদি সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ না নিই, তাহলে এই ডেঙ্গু রোগের ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারব না। প্রিয় শ্রোতা, মনে রাখবেন ডেঙ্গু আক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হবে, নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না। এরপরে মশা প্রতিরোধে, কারণ প্রতিরোধী সর্বোত্তম উপায়। মশা প্রতিরোধের জন্য নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, খোলা স্থানে বা পাত্রে কোথাও পানি জমতে দেবেন না। দিনের বেলায় যদি বাইরে বের হন, অবশ্যই সম্পূর্ণ ঢাকা থাকে এমন পোশাক পরিধান করতে পারেন, সাথে মসকুইটো রেপেলেন্টও ব্যবহার করা যেতে পারে। আগে আমরা মনে করতাম ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলায় কামড়ায়, কিন্তু আসলে তা নয়। এখন আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাচ্ছি ডেঙ্গু সন্ধ্যায় রাতেও কামড়াতে পারে, কারণ আপনার ঘরেই সে অবস্থান করছে। তাই মশারি ছাড়া কোনোভাবেই দিনের কোনো সময়ই ঘুমানো যাবে না। এছাড়া ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে সরাসরি চিকিৎসকের কাছে যান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন। এইভাবেই যদি আমরা সচেতন থাকি, তাহলে ডেঙ্গু থেকে নিজেদের বাঁচাতে পারব, নিজের দেশকে বাঁচাতে পারব। ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা, এর সমাধান তাই সকলে মিলেই করতে হবে। আসুন ডেঙ্গু ঠেকাই একসাথে। এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন ডাঃ মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সংগীত গেয়েছেন সুমন চৌধুরী।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সুমন চৌধুরী। নেশার অপর নাম মরণ, মাদক দ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদক দ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদক দ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের গীতিকার সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

0: এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন। প্রতিদিন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: আসলে একটু লম্বা চড়া ছাল আমি দিলাম কেন, বেশ কদিন দেখা হয়নি তো, বিশেষ করে আসরে। এমনি তো তোমাদের সঙ্গে দেখা হয়, তো আসলে একটু ভিন্ন প্রশ্ন, ভিন্ন একটু জানার
1: বিষয়।
0: বলো, আবার মনে করো যে পরীক্ষা নিচ্ছি।
1: কেমন আছি? আল্লাহ রহমতে আমার আলান পালান গরু বাসুর হাঁস মুরগি ছাগল ভেড়া সব লইয়া নাতি নাত করে লইয়া, আর ওই যে নতুন যে আইছে সদস্য রতন ওরে নিয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
2: তুমি কিন্তু একজন রে বাদ দিছো,
1: আমার কারে বাদ দিল,
2: মনটা খারাপ আছে। সবার কথাই তো কইলা, বাইরের কথা তো কইলা,
1: পরিবারে বাদ দাও কে তুমি, এত পরিবারের সদস্য
3: সেই জন্য তোমার এত মন খারাপ লাগছে।
1: সবাই রে কইছি বুঝো না স্বামীর কথা কি
2: ভালো পারবো? তুমি কেমন আছো কতদি?
3: আমি মাশাআল্লাহ ভালোই আছি, আমার তো কোনো সুযোগই দিলা না।
2: না না,
3: আমার ছোটখাটো বাগান আছে, সেগুলো নিয়ে আমি অনেক ভালো আছি।
1: উত্তরবন্ধর যে তোমার গ্রামের বাগানটা এটা কি কম বড়? কাউকে
3: তোমরা তো অনেক কিছু করো, আমি তো
0: আত্মপ্রচার করতে পছন্দ করে না, কিন্তু কাজের বেলায় উনি পুরোপুরি একশোতে একশো সবাই, নাকি বলো? কাজের ক্ষেত্র থেকে সবাই ভালো,
3: এটা ঠিক কথা,
0: এটা হচ্ছে কথা।
2: সর্বগুণের
0: গুণান্বিত, হ্যাঁ, এবং সামনে আমাদের আরো ভালো হতে হবে, আরো গুণান্বিত হতে হবে।
3: আমার সন্ন্যা বুকটা ফুল্লা গেল,
0: ভালো লাগলো। যাক, এই যে মনের আমাদের উচ্ছ্বাস, এই আবেগে ভালো লাগা, তার মানে কি সুস্থতার একটা লক্ষণ তো। সুস্থ থাকার পিছনে তো আমাদের বেশ কিছু কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। এখন গোটা দেশ জুড়ে চারদিকে অসংখ্য মানুষ বিভিন্ন ভাবে আক্রান্ত, তার মধ্যে ডেঙ্গু
1: জ্বরটা চারপাশে।
3: ডেঙ্গু
1: তো এডিস মশার জন্ম হইব না,
0: তার মানে
1: এডিস মশা যদি জন্ম না হয় আমগো কামড়াইব না,
0: ডেঙ্গু একবার সোজা হিসাব, একবার অঙ্কের হিসাবের মতো মিলাইছে।
1: এই রোগটা আমরা ইচ্ছা করলে
0: আহ্বান জানাতে হবে এই বিষয়ে,
1: সবাই মিল্লাই করতে হইব
0: এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
1: আমার বাড়ি তোমার বাড়ি সকলের বাড়ি পরিষ্কার,
0: কারণ
1: শহর কও গ্রাম কও সব জায়গায় পরিষ্কার করতে হবে, খালি গ্রামে করলে হইব না, শহরে করলে হইব।
3: কারোটা দেখলে আবার তাকে সচেতন করা লাগবে।
0: এটা যেমন আমাদের দুনিয়ায় সুস্থ জীবনের জন্য প্রয়োজন, তেমনি বুবু কিন্তু একটা দামি কথা বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই।
1: সব দিকে আমরা লাভ, আমরা সুস্থ থাকবো, সব হইব,
0: সব তো হবে অবশ্যই। তুমি তো বুবু উৎপাদনের ক্ষেত্রে যে পর্যায়ে চলে গেছে, এখন তো মনে হয় তুমি রপ্তানি যোগ্য পণ্য তুমি সব ব্যবস্থা তুমি পাবে, কারণ রপ্তানিযোগ্য সবজি চাষে আমরা আমাদের কি করণীয় এটা কিন্তু জানতে হবে আগে।
1: আমার সবজি তো আলহামদুলিল্লাহ
0: খুবই ভালো,
1: বিদেশে পাঠান যাইব,
0: উন্নত মানের এবং বাইরে গ্রহণযোগ্য একটা মান তারা ধারণ করে। প্রত্যেকেই সেটা করতে হবে, প্রত্যেকের আমাদের স্বপ্ন থাকা প্রয়োজন যে কি করে আমরা আমাদের উদ্বৃত্ত পণ্য, বিশেষ করে সবজি পণ্য কিভাবে রপ্তানি করব। এবং ওই যে তুমি বললো দুটো পয়সা আসবে, তুমি তার মধ্যে একটুখানি ওই যে ওই ওই একটা ধাঁধার মতো মানে খনার বছরের মতো আসছে না, ওইটা একটু বলো না, ওই যে হাবাতে হাবাতে কি
1: খাটায় খাটায় লাভের গতি, তার অর্ধেক মাথায়
0: ছাতি,
1: ঘরে বসে পুছে বাত, তার ঘরে হাবাত
0: হাবাত হাবাত। আমরা কেউ চাই না যে আমাদের কারো ঘরে হাবাত হাবাত হোক, স্বামী হোক বা আমার প্রতিবেশী হোক, আমার আত্মীয় হোক, প্রত্যেকের কল্যাণ কামনা করে ভিত্তিক কিছু ঋণের ব্যবস্থা থাকে, সেগুলোর দিকে আমরা ঝুঁকবো প্রয়োজন ক্ষেত্রে। তো আমরা রপ্তানিযোগ্য সবজি চাষে কি কি করতে হবে এই বিষয়টা জানা, সব জানো তো আমরা জানি না, কিছু সব জানতার কাছ থেকে জানো,
1: খুবই বড় বিষয় একটা কথা কইছো, তাড়াতাড়ি ব্যবস্থা করো,
0: তাহলে ব্যবস্থা করছি,
1: নোটবুক বাই করে লই,
0: তৈরি হও সবাই তৈরি হও, আমরা কথাটা শুনে আসি। রপ্তানিযোগ্য সবজি চাষে কি করণীয় আমাদের চাষি ভাইদের, এই বিষয়ের উপর কথা বলবেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মহোদয়, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকায় তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তারপরে শুনি খুব মনোযোগ দিয়ে তিনি কি বলছেন।
4: সুপ্রিয় শ্রোতা, কৃষিজীবী ভাই বোন বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। অর্থনৈতিক খাত হিসেবে জিডিপিতে স্থির মূল্যে কৃষি খাতের অবদান শতকরা 11%, এর মধ্যে কেবল শস্য শাকসবজি উপখাতের অবদান শতকরা 7%। দেশের মোট শ্রমশক্তির শতকরা প্রায় 41% কৃষিতে নিয়োজিত রয়েছে। মুক্তবাজার অর্থনীতির এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে উৎপাদন ক্ষমতা এবং উৎপাদন প্রযুক্তির সাথে সাথে বিপণন কৌশলের উন্নয়ন অনস্বীকার্য। এজন্য যে কোনো ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা তথা গ্যাপ অনুসরণ করা একান্ত দরকার। পাশাপাশি নিরাপদভাবে উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যমান বাজার ব্যবস্থায় কৃষক ও ভোক্তা পর্যায়ে দামের ব্যবধান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাজার সংযোগ সুবিধা সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষকদের সরাসরি পাইকারি বাজারে প্রবেশাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, পণ্যের গ্রেডিং, ওয়াশিং, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে মোট আবাদযোগ্য জমির প্রায় শতকরা 10% সবজি উৎপাদন হচ্ছে। তবে এত অল্প পরিমাণ জমি থেকে অধিক পরিমাণ জনগোষ্ঠীর সবজি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে এর মাধ্যমেই। বিশ্বে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশে বর্তমানে 3 মৌসুমে প্রায় 2,58,00,000 মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হয়ে থাকে। যদিও সবজি ভিত্তিক পুষ্টি গ্রহণের উপাত্ত ও পরিমাণে এর ভিন্নতা রয়েছে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সবজি গ্রহণ করা দরকার 200 থেকে 300 গ্রাম, আর গ্রহণ করছে মাত্র আমাদের দেশে 100 থেকে 170 গ্রামের মতো। সেক্ষেত্রে সবজির উৎপাদন বর্তমানের তুলনায় আরও বাড়ানো প্রয়োজন। দেশে প্রায় 100টি জাতের সবজি উৎপাদিত হয়। আমাদের দেশে প্রায় 1,62,00,000 কৃষক যে পরিবার রয়েছে এবং প্রায় প্রতিটি কৃষক পরিবারই কম বেশি সবজি চাষের সাথে জড়িত। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে গত 40 বছরে বাংলাদেশে সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 5 গুণ। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় 50টি দেশে বাংলাদেশের 50 জাতের সবজি রপ্তানি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে রপ্তানির পরিমাণ প্রতি বছরই বাড়ছে এবং দেশের রপ্তানিকৃত সবজির প্রায় 60% সবজি মধ্যপ্রাচ্য এবং বাকি 40% ইউরোপ সহ অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে বাংলাদেশের সবজির ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু উদ্যোক্তারা চাহিদার মাত্র 2-5% রপ্তানি করতে পারছে। বর্তমান কৃষি বান্ধব সরকার রপ্তানিযোগ্য ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং কার্যকর বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য সবজি উৎপাদনে যেসব করণীয় রয়েছে এবারে এ বিষয়ে নিয়ে আলোচনা করছি। বিশেষ করে সারা দেশে সবজি উৎপাদনে আধুনিক প্রযুক্তি নির্ভর কলাকৌশল বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৃষককে জমি নির্বাচন থেকে শুরু করে জমি তৈরি, ফসলের পরিচর্যা, উত্তোলন এসব বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা দরকার। দেশীয় গবেষণাগার কিংবা প্রয়োজনে আমদানি করে উন্নত জাতের বীজ, চারা সরবরাহকরণ, বীজ ও চারা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং তা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমেই কিন্তু সবজি রপ্তানি বাড়ানো সম্ভব। পরিমিত মাত্রায় সার ও বালাইনাশক প্রয়োগে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ রপ্তানিযোগ্য সবজি উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। সবজি উৎপাদনে সেচের পানির বিতরণ ও প্রয়োগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। অন্য সব ফসলে যে পদ্ধতিতে সেচ প্রয়োগ করা হয় সবজিতে কিন্তু সেভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। সবজিতে ড্রিপ এবং স্প্রিংকলার সেচ পদ্ধতি কিন্তু সঠিক সেচ প্রযুক্তি। স্প্রিংকলার এবং ড্রিপ সেচ পদ্ধতিতে প্রতিটি গাছের গোড়ায় প্রয়োজনীয় এবং পরিমিত সেচ প্রয়োগ করা যায়, ফলে পানির অপচয় হয় না। অপরদিকে এই পদ্ধতিতে সেচ প্রয়োগের মাধ্যমে সার মিশিয়ে ফার্টিগেশন করা যায়, অর্থাৎ একই সাথে সেচ এবং সার দেওয়া সম্ভব হয় এবং এর কারণে কিন্তু সবজির উৎপাদন বেড়ে যায়। নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশ বান্ধব অবকাঠামো অর্থাৎ পলি হাউজে তাপমাত্রা নিয়ন্ত্রণ, অতি বেগুনি রশ্মি ক্ষতিকর কীটপতঙ্গ হতে রক্ষা করে শীত গ্রীষ্ম সারা বছরই কিন্তু নিরাপদ এবং রপ্তানিযোগ্য সবজি উৎপাদন করা সম্ভব। সবজি সংরক্ষণের পর রপ্তানির লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং সাময়িক সংরক্ষণ করা হলে একদিকে যেমন অপচয় কমবে, তেমনি উৎপাদনকারীগণ ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করে সবার জন্যই বছরব্যাপী পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে সর্বোচ্চ বাজার মূল্য প্রাপ্তি এবং রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হবে এবং পোস্ট হারভেস্ট লস কমে যাবে। উৎপাদিত সবজি সংগ্রহের পরে বিভিন্ন পর্যায়ে শতকরা প্রায় 25-40% নষ্ট হয় এবং ভরা মৌসুমে সবজির দামও কমে যায়, ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। বিভিন্ন প্রকার শীতলীকরণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে এসব কিন্তু সবজি রপ্তানির পূর্বে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য স্বল্প মেয়াদে সংরক্ষণ এবং কুলিং ব্যবস্থা যদি নিশ্চিত করা যায় তাহলেও কিন্তু এই রপ্তানিমুখী সবজি উৎপাদন বেড়ে যাবে। ঢাকা সহ সারা দেশের শহরগুলোতে নিরাপদ এবং রপ্তানিযোগ্য সবজি বিক্রয়ের জন্য সম্পূর্ণ আলাদা কৃষক বাজার যদি নিশ্চিত করা যায় তাহলেও কিন্তু সবজির উৎপাদন বাড়বে, বিশেষ করে রপ্তানিমুখী সবজির। এবং সর্বোপরি কৃষিজাত দ্রব্যের স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণে হিমায়িতকরণের মাধ্যমে সংরক্ষণ সহ বিভিন্ন পদ্ধতির সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের ফলে সংরক্ষিত এসব সবজি পণ্য সারা বছরব্যাপী কিন্তু স্থানীয় বাজারে বিক্রয় সহ বিদেশি রপ্তানির কিন্তু সুযোগ সৃষ্টি করা সম্ভব এবং এই সুযোগের ফলেই এই কৃষি শিল্প বিকাশের ক্ষেত্রে আগামী দশকে উল্লেখযোগ্য অগ্রগতি যেমন অর্জিত হবে, তেমনি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সেক্ষেত্রে শতকরা 30-35% অংশীদার নিশ্চিত করা সম্ভব হবে।
0: তো মোটামুটি যে আমরা যা কিছু জানলাম এই সবজি চাষের ক্ষেত্রে রপ্তানিযোগ্য যে পণ্য কিভাবে আমরা উৎপাদন করব, অনেক ভালো ভালো পরামর্শ
2: কিন্তু নিয়ম কানুন
0: শিখলাম এবং এগুলো মনে রেখে যদি কাজ করি আমরা সফল কাম অবশ্যই হবো, এই প্রত্যাশা আমাদের থাকবে। কারণ কৃষি ভিত্তিক বাংলাদেশে আমরা অন্যতম প্রতিনিধি মনে রাখতে হবে,
3: আমাদের দেশি কৃষি নির্ভরশীল।
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা সুপ্রিয় শ্রোতা, আগামীকাল অর্থাৎ 29/9/2026 মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে শীতকালীন সবজির চারা উৎপাদন এবং রোগ ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এ সময় উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। এছাড়াও সুপ্রিয় শ্রোতামণ্ডলী, বাড়তি যে সুবিধাটা রয়েছে আপনাদের জন্য, বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ অর্থাৎ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারব। সবাইকে আমন্ত্রণ এবং আমরা নিজেরাও যথাসময় যোগাযোগ করবো আগামীকাল সন্ধ্যে 7:05। হ্যাঁ, ভালো করছো এবং লগালগি উত্তর, এই বিষয়টা আমাদের জন্য খুবই। হ্যাঁ, এবার তো গান ছাড়া গতি নেই, অনেক কথা আমার বলেছি শুনেছি,
2: খালি গান দিলেই।
0: আচ্ছা বলো,
2: গানে তো কি মন ভরে আর পানে তো মন ভরে।
0: হ্যাঁ, বাবু সবসময় করে পানির ব্যবস্থা। আমরা তাহলে গানের ব্যবস্থা করি, কৃষি বিষয়ক গান। নদীর পাড়ে পতিত জমি গানের প্রথম বাণী বাদাম চাষের উপর নির্ভর করে গানটি হয়েছে। শিল্পী হচ্ছেন মতিউর রহমান, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার পান্না দাস। তো শুনি আমরা।

0: হ্যাঁ, বাদামের পুষ্টির কথা আমরা জানলাম। বাদাম কে না পছন্দ করে, শিশু থেকে বৃদ্ধ, এবং তাই যত্ন করে বাদাম চাষ করতে বলা হয়েছে নদীর পাড়ে। তো বিভিন্ন জায়গায় আমরা যেখানে
1: নদীর পাড়ে তো বাদাম বেশি হয়। আমার নানির বাড়ি কত জায়গা, আমার আনতাম সোপা সহ সহ বাদাম
0: যেমন
2: নদীর পাড়ে ওইরকম মাটি।
0: হ্যাঁ, সেটাই কানে কানে আমরা পরামর্শ পেলাম। তো আমরা এখন এই চাষের দিকে আরেকটু ঝোঁকার চেষ্টা করবো।
1: আমার নদীর পাড়ে আমার জমি নাই,
0: ব্যবস্থা হবে,
3: জমি ব্যবস্থা করে নিবা।
0: তুমি আশা করবে
3: দরকার সমিতি ভাবে তুমি আমি মিললাই করু,
0: দরকার হলে কিছু
2: ইচ্ছা থাকলে উপায় হয়ে
0: যাবে। আমি আমি তো অনেক সময় যোগ দিলাম,
1: মামুকে লগে যোগাযোগ করুন লাগলো রানীর দেশে।
0: ঠিক আছে, তাহলে পুষ্টিকর এবং ভেষজ গুণ সমৃদ্ধ একটা শাকের নাম বলবো, সেটার নাম হচ্ছে লাফা। পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক চাষ পদ্ধতি কি হতে পারে তার উপর ভিত্তি করে আলোচনাটি। তাহসিন তাবাসসুম রাখছেন প্রকাশনা কর্মকর্তা প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তাহলে শুনি মনোযোগ দিয়ে চলো।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক বা নাপা শাক চাষ পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে চলুন আমরা শুনে নেই ভেষজ গুণ সমৃদ্ধ এই লাফা শাকের চাষ পদ্ধতি। প্রথমেই আমি আপনাদেরকে লাফা শাকের উৎপত্তি, ইতিহাস এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু বলে নেই। লাফা শাক বা নাপা শাক হলো মালভি পরিবারের এক বর্ষজীবী খাদ্যতুল্য শাক। পাতার সঙ্গে এই শাকের কচি ডগাও কিন্তু রান্না করে খাওয়া হয়। এই শাক খেতে অত্যন্ত সুস্বাদু। সাধারণত উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটি বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়রা বলে থাকেন এই শাকটি অত্যন্ত দ্রুত লাফিয়ে বেড়ে ওঠে, এজন্যই নাকি একে লাফা শাক বলা হয়। আমি এখন একটু এই শাকটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাফা শাকের আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল। প্রাচীন গ্রিস ও রোমে এটি খাদ্য ও ঔষধি হিসেবে আগে ব্যবহৃত হতো। বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলে এটি দীর্ঘকাল ধরে শীতকালীন শাক হিসেবে চাষ ও খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর অনেকখানি কিন্তু পাওয়া যায়। এমনিতে লাফা শাক আসলে একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার। এছাড়া এর পাতা কিছুটা গোলাকৃতির, রং সবুজ থেকে হালকা লালচে হয়ে থাকে। চলুন এবার শুনি লাফা শাকের কিছু পুষ্টিগুণের কথা। সাধারণত প্রতি 100 গ্রাম লাফা শাকে ক্যালোরি থাকে 20-25 গ্রাম, প্রোটিন থাকে 1.5-2 গ্রাম, কার্বোহাইড্রেট 4-5 গ্রাম, আঁশ রয়েছে 2 গ্রাম, ভিটামিন এ 250-300 মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে 20-25 মিলিগ্রাম, এছাড়াও ক্যালসিয়াম রয়েছে 70-80 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফলেটও রয়েছে এই নাপা বা লাফা শাকে। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এই শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ ও পরিচর্যা সম্পর্কে। প্রথমে লাফা বা নাপা শাক চাষের জন্য উপযুক্ত মাটি ও স্থান নির্বাচন করতে

0: রক্ষা বাদে খুব বেশি পানি প্রয়োজন হয় না, নিয়মিতভাবে পরিমিত মাত্রায় পানি দিলেই চলবে। আর পাশাপাশি জমিতে যেন আগাছা না থাকে সেটিও খেয়াল রাখতে হবে, আগাছা জন্মালে দ্রুত সেটি পরিষ্কার করে ফেলতে হবে। লাফা শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বললাম, এর পাশাপাশি এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আমার শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। এই শাকের প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ পুষ্টির ঘাটতি পূরণে অত্যন্ত সহযোগিতা করে। এর আয়রন রক্ত শূন্যতার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এই লাফা বা নাপা শাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাকের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহযোগিতা করে। এই শাকের ফ্ল্যাভোনয়েড ও বিটা ক্যারোটিন উপাদান কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া হজম শক্তি বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণেও এই লাফা শাক বা নাপা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি আসি এই শাক খাবার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে।
1: হ্যাঁ, আলোচনা থেকে অনেক কিছু জানলাম।
2: হ্যাঁ,
1: আসলে জানার তো শেষ নেই, সেটা কোনো বয়স নেই, কিন্তু যেটা সীমিত সেটা হচ্ছে সময়।
3: আমাদের হাতে সময় নেই, মনে করাই দিছ এখন আমার বাড়ির জন্য।
1: হ্যাঁ, মনে করে দিই সবার জন্য, প্রত্যেকেরই কিছু না কিছু কাজ আছে, তো আমরা উঠে যাবো। তার আগে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে তাদেরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে উঠে যেতে চাই। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এতক্ষণ আপনারা শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালি ফসল। আর আজকের আয়োজনটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা।
2: চলো,
1: হ্যাঁ চলো।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্য প্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিক সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা বক্তব্য রাখেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি আজ সচিবালয়ের বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গেই ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার আজ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকালে দুদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা প্রস্তাবিত

0: স্বাস্থ্যসাধক চূড়ান্তকরণ, ঔষধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। খেলার খবর ফিফা আসিয়ান কাপ ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে। ম্যাচের 35 মিনিটের একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিঙ্গাপুর। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বেলা 3টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 810 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1080 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 990 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত, 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সারভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন তারেক রহমান, শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত, সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন, দেশব্যাপী চলছে হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি, ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 3 দিনে ভারতে 56 এবং নেপালে 14 জনের মৃত্যু, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত অন্তত 73 জঙ্গি এবং পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশকারী 28 জন জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের। এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন। 5 দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এ সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালের সঙ্গে পৃথক বৈঠক করেন। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিউইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। গত সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও 34 লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি গত শনিবার দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী 31শে অক্টোবর পর্যন্ত চলবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য 10 লাখ টিকা সংরক্ষিত রাখা হয়েছে এবং নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এসব টিকা প্রদান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান বলেছেন, দেশের সীমিত সম্পদে ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেলে পাচার ঝুঁকি মোকাবেলা এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটে সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি গত মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারে প্রায় 89 টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় 109 কোটি টাকা সরকার লোকসান দিচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডাক্তার জায়েদুর রহমান বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। ভারী বর্ষণ ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 56 জন ও নেপালে 14 জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও 11 জন। নেপাল কর্তৃপক্ষ গত রোববার আরও আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করেছে। ভারতের উত্তরপ্রদেশে 25 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর সকাল পর্যন্ত 66.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কর্তৃপক্ষ জলমগ্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ত্রাণ বিতরণ করছে। পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 73 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, গত 96 ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। কোয়েটায় একটি অভিযানে 33 জন জঙ্গি নিহত হয়েছে। জিয়ারাতে আরও 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। নস্কিতে 11 জন এবং মান্দ এলাকায় আরও 6 জন নিহত হয়েছে। এসব অভিযান থেকে অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ডেরা ইসমাইল খানে এক বিস্ফোরণে 12 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ডেরা ইসমাইল খান এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক দফা জঙ্গি হামলা এবং নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত শনিবারের বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত চলছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত 16 জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানান। মাস্তন জেলার একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে 9 জন সন্ত্রাসী নিহত হয়। এদিকে গত বুধবার ভোরে কোয়েটার উপকণ্ঠে আকবার্ক এলাকায় একটি হামলার চেষ্টাকালে স্থানীয় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে 5 জন সন্ত্রাসী নিহত হয়। আফগানিস্তানের নুরুচিস্তান প্রদেশে সশস্ত্র বাহিনীর অভিযানে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী 28 জন জঙ্গি নিহত এবং 32 জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে। তাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা ছিল বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানি মিলিশিয়ারা ওই জঙ্গিদের সহায়তা করেছে বলেও অভিযোগ করেছে আফগানিস্তান। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
0: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার ইনভাইটিং ইউ টু আওয়ার উইকলি সার্ক বুলেটিন। ফার্স্ট, দিস উইকস হেডলাইন্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড আদার সার্ক কান্ট্রিজ। Prime Minister Tariq Rahman returns home after attending 81st session of UN General Assembly. Addressing UN General Assembly session, Tariq Rahman aspires to see peaceful and human world. Bangladesh and China agree to boost cooperation in cybersecurity and law enforcement. Nationwide special measles rubella vaccination campaign begins. Flood and landslides triggered by heavy rainfall claim 56 lives in India and 14 in Nepal. Pakistan security forces kill at least 73 militants in operations across Balochistan. Afghanistan claims to kill 28 militants who cross into Afghanistan from Pakistan. Prime Minister Tariq Rahman returned home on Sunday last after completing a 5-day visit to New York for the 81st session of the United Nations General Assembly. During the visit, Tariq Rahman presented Bangladesh's position on global peace and security, climate change, sustainable development, humanitarian issues, economic cooperation, and Rohingya crisis. In the UNGA address on Thursday, Prime Minister reaffirmed Bangladesh's support for UN initiatives aimed at establishing global humanity and world peace, calling for conflicts to be resolved through dialogue, diplomacy, and mutual cooperation. On the Rohingya crisis, he said safe and dignified repatriation to their homeland is the only solution to the prolonged crisis and sought stronger international support for creating conditions conducive to their voluntary return. During the visit, Prime Minister discussed the crisis separately with UN Secretary General's Special Envoy on Myanmar, July Bishop, and UN High Commissioner for Refugees, Barham Saleh. Tariq Rahman and United Nations Secretary General Antonio Guterres discussed ways to find a sustainable solution to the Rohingya crisis and address the adverse impact of climate change. They also discussed Bangladesh-UN cooperation, various important global and regional issues, and matters of mutual interest. In separate meetings with the Bhutanese Prime Minister Dasho Shering Tobgay and Maldives Vice President Ujhusein Muhammad Latif, Tariq Rahman discussed strengthening existing friendly relations and exploring new areas of bilateral, regional, and international cooperation. Tariq Rahman addressed the high-level meeting on climate action and just transition, calling for collective global actions to build a safer and more sustainable future for the next generation. Prime Minister Tariq Rahman and his Pakistani counterpart Mohammad Shehbaz Sharif held the bilateral meeting at the Secretariat Building of the United Nations headquarters on Thursday last. In the meeting, two leaders discussed various aspects of bilateral relations between Bangladesh and Pakistan, as well as regional and international issues of mutual interest. The two leaders also stressed the need for regular communication and dialogue on issues of common interest. Bangladesh and China have agreed to further strengthen bilateral cooperation in cybersecurity, law and order, technological capacity building, and training exchange. The understanding came at a meeting between Home Minister Salahuddin Ahmed and outgoing Chinese ambassador to Bangladesh, Yao Wen, at the Secretariat in the capital on Monday last. In the meeting, Chinese ambassador Yao Wen suggested that Bangladesh could send a team of experts to China to visit cyber laboratories and exchange technical expertise on preventing cybercrime. Special measles rubella vaccination campaign has begun across the country with a target of bringing about 34 lakh
2: unvaccinated children aged from 6 months to below 59 months under the coverage. The campaign will continue until October 31st. Health and Family Welfare Minister Shardul Mohammed Shakwat Hussain inaugurated the campaign in the capital on Saturday last. Addressing the inaugural ceremony, the minister said many children had died due to negligence and delays in measles vaccination programs over 4 years during the tenure of the outstate Awami League government and the subsequent interim government. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has said the government has decided to adjust fuel subsidies to maintain the balance of the country's limited resources and ensuring equitable budget distribution across sectors like healthcare and social safety net programs. He made the remarks at the weekly press briefing at the Secretariat on Tuesday last. The Prime Minister's Information and Broadcasting Advisor said the government is incurring a loss of nearly 89 taka per litre on diesel sales, resulting in an accumulated loss of about 109 crore taka a day. He further said the government has introduced several social safety net measures to cushion the impact of higher fuel prices on ordinary people. Heavy rain and storms have triggered floods and landslides that killed 56 people in India, while in Nepal, 14 people have died and another 11 are missing. Authorities issued a warning there on Sunday last that more flash floods are possible. India's northern state of Uttar Pradesh recorded 66.5 millimeters of rain between September 25th and the morning of September 27th. Authorities are carrying out rescue operations in all waterlogged areas and distributing relief. Pakistan's military says its security forces have killed at least 73 militants in operations across Balochistan. The army says the operations were carried out over the past 96 hours. The military says 33 militants were killed in an operation in Quetta. Another 23 were killed during operations in Ziyarat. 11 others were killed in Noshki, while 6 were killed in Mand. The army says weapons, ammunition and explosives were recovered. Meanwhile, 12 people have been killed and at least 30 others injured in a blast in Dera Ismail Khan of northwestern Pakistan. Dera Ismail Khan in Khyber Pakhtunkhwa province has experienced repeated militant attacks and other security incidents in recent years. An investigation into the Saturday's blast is underway. Afghanistan says its force have killed 28 fighters and wounded 32 others in Nuristan province. The defense ministry says the fighters crossed into Afghanistan from Pakistan. It claims some of them were members of the Islamic State militant groups. Kabul also accused Pakistani militants of supporting the fighters. However, Pakistan has rejected the allegation as baseless and untrue. That is the end of the weekly SARC news bulletin, prepared by Nahid Naz and read by Sanjida Kayum.
3: Bangladesh Betar. Rat ekta porjonto desher obhyontorin nodi bondorgulor jonno abhabar purbabhash. Desher obhyontorin nodi bondorgulor jonno kono shotorkobani nei ebong কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও বান্দরবানে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63% এবং সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:49 এবং সূর্য অস্ত যাবে 5:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Better. Here is the other forecast for inland river ports of the country, valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Munjur. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country, remaining effect till 6 p.m. tomorrow. Light to moderately rain or thundershower accompanied by temporarily gusty wind may occur some places of Chattogram Division. Besides, mainly dry weather is likely to prevail over elsewhere of the country with temporarily partly cloudy sky. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 37.6 degrees Celsius at Sylhet, and the lowest was 24 degrees Celsius at Narayanganj, Rangamati and Bandarban as recorded. Over intercountry today, the temperature as recorded in Dhaka today was maximum 36 degrees Celsius and minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. was 63% and at 6 p.m. 61%. The sun rises over Dhaka tomorrow at 5:49 a.m. and sets at 5:48 p.m. And that's all with the focus for this time.

বাংলাদেশ বেতার ঢাকা, ঢাকা কয়ের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত 10:05, সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30, এফএমের অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা, মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক ব্যবহার দাম্পত্য সুখের অন্তরায়, মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহের ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোঠর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। জনগণের তথ্য জানার অধিকার সুসংহত করা, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়ানো এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসের প্রতিপাদ্য তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমে প্রচারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত, মশক নিধন কার্যক্রম জোরদারির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১২ দিন ব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম আজ শুরু হয়েছে। ডিএসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুসালাম আজ নগর ভবনে এই জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে জানানো হয়, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে ৩০টি করে মোট ২২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে ডিএসসিসির ১০টি অঞ্চলের মশার প্রাদুর্ভাব ও এডিস মশার লার্ভার প্রধান উৎসগুলো চিহ্নিত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৭২ জন মাঠকর্মী এই জরিপে অংশ নিচ্ছেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি। এ উপলক্ষে আজ রাজধানী তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকেতি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে জলাতঙ্ক রোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এদিকে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিতে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী, প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং জেলার ডেইরি খামারি নেতৃবৃন্দ অংশ নেন। র্যালি শেষে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বক্তারা বলেন, অনিরাপদ ড্রামে ভোজ্য তেল সংরক্ষণ ও বিক্রির ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পাত্রের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা এবং বাজার মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন। রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে আজ বিসিক শিল্প নগরীর সংলগ্ন আনসার ও ভিটিপির ফায়ারিং মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা ও চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ কিশোরগঞ্জের কটিয়াদিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে কিশোর গ্যাং রোধ সহ পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এসব নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে স্থানীয় যুব সমাজ ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৭৫ 975 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1170 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1075 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ সিলেটে 37.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 63% এবং সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:49 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:48। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: কোন
5: চাল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো?
4: সবাই তো লাল চালই বলো ভাই।
5: সবাই না, তুমি কি বলো তাই বলো।
4: আমার তো মনে হয় ওই আউশ
6: আমল তো,
4: তুমি
6: কিছুই না।
4: ওই যে উপরে খালি ওই যে খোসলাটা ফেলে দিয়ে ভিতরে যা থাক পেলে সব সহ খাইলেই ভালো,
5: মানে পুষ্টির
4: কাজ, পুষ্টির কাজ হবে মনে করো, এটাই মনে করো স্বাস্থ্যসম্মত। আর ওইটা তুমি ফেলাইলেই তো সমস্যা।
5: আজকে শুরুতে
6: খালি ভাত খাই পেট ভরার লাগিয়া, হ্যাঁ পুষ্টির কথা কেউ কি চিন্তা করি না।
5: হ্যাঁ আজকে কিন্তু শুনবো আমরা, আজকে ধান ও পুষ্টি এ বিষয়ে, পুষ্টির নিরাপত্তায় ধানের ভূমিকা নিয়ে বলবেন ডক্টর হাবিবুল বারি সজীব, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, শস্যমান ও পুষ্টি বিভাগ, ব্রি গাজীপুর। চলো আমরা শুনে নিই, খুব ভালো লাগবে।
7: বাংলাদেশ বেতারের প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি এমন একটি খাবার নিয়ে কথা বলতে চাই যেটি আমাদের জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে। সকাল বিকাল কিংবা রাত বাংলাদেশের অধিকাংশ পরিবারের খাবারের টেবিলে যে খাবারটি সবচেয়ে পরিচিতি পায় সেটি হলো ভাত। আমরা অনেক সময় বলে থাকি ভাত তো শুধু পেট ভরায়, আবার কেউ কেউ বলেন ভাত তো শুধু কার্বোহাইড্রেট, কিন্তু আসলে বিষয়টা এত সরল নয়। চাল শুধু আমাদের শক্তি দেয় না, বিভিন্ন ধরনের চালে প্রোটিন, ভিটামিন, আয়রন, জিঙ্ক, নানা ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদানও থাকে। তবে সব চালের পুষ্টিগুণ একরকম নয়। ধানের জাত, চাল কিভাবে তৈরি করা হয়েছে, কতটা পলিশ করা হয়েছে, এমনকি আমরা কিভাবে তা রান্না করছি, এসবের উপরেও পুষ্টিমান অনেকটা নির্ভর করে। আমাদের গবেষণায় বাংলাদেশের বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের পুষ্টিগুণ পরীক্ষা করে দেখা গেছে এক এক জাতের চালে এক এক ধরনের পুষ্টি উপাদান আলাদা আলাদাভাবে থাকে। কোনো জাতে জিঙ্কের তুলনামূলক বেশি, কোনো জাতে আয়রন, আবার কোনো জাতে অন্য উপকারী উপাদান বেশি পাওয়া যায়। এখানে আমাদের দৈনন্দিন জীবনে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত খুব সাদা চকচকে চাল পছন্দ করি। বাজারে সুন্দর চাল, সাদা চাল দেখলে আমরা অনেকেই মনে করি এটাই হয়তো সবচেয়ে ভালো চাল, কিন্তু বাস্তবে চাল যত বেশি পলিশ করা হয় তার বাইরের পুষ্টি সমৃদ্ধ স্তরের একটি অংশ তত বেশি উঠে যায়। এই বাইরের স্তরে ফাইবার, ভিটামিন ও কিছু খনিজ পদার্থ বেশি থাকে। তাই শুধু চাল কতটা সাদা সেটা দেখে তার গুণ বিচার করা ঠিক নয়। সহজ করে বললে চকচক চাল মানেই বেশি পুষ্টিকর চাল নয়। আবার আমরা এটাও বলছি না যে সবাইকে আজকে থেকে শুধু বাদামি চাল বা ব্রাউন রাইস খেতে হবে। আমাদের দীর্ঘদিনের খাদ্যাভ্যাস আছে, স্বাদের ব্যাপার আছে, পরিবারের পছন্দ আছে। তবে আমরা যদি সম্ভব হয় অতিরিক্ত পলিশ করা চালের পরিবর্তে কম বা মাঝারি পলিশের চাল বেছে নিই, তাহলে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ধীরে ধরে রাখা সম্ভব হতে পারে। আমাদের গবেষণা আরেকটি খুব আকর্ষণীয় বিষয় হল রঙিন চাল বা কালার্ড রাইস, পিগমেন্টেড রাইস। আমরা কালো চাল, লাল চাল ও অন্যান্য রঙের চাল দেখি। অনেক সময় এগুলোকে শুধু দেখতে সুন্দর বা বিশেষ ধরনের চাল মনে করি, কিন্তু এই রঙের পেছনে রয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক যৌগ। বিশেষ করে কালো চালে অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের রঞ্জক আছে, যেটি অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে। এ ধরনের উপাদান ব্যবহার করে ভবিষ্যতে পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন চাল ভিত্তিক খাবার তৈরি করার সুযোগ রয়েছে। আমরা কালো চালের কিছু উপকারী উপাদান ব্যবহার করে বেকারি ফুড এবং অন্যান্য ফাংশনাল ফুড তৈরি করার সম্ভাবনাও পরীক্ষা করেছি। আরেকটি বিষয় হল অঙ্কুরিত চাল বা জার্মিনেটেড ব্রাউন রাইস। যখন ধান বা চালকে নির্দিষ্ট পরিবেশে অঙ্কুরিত করা হয় তখন তার ভেতরে কিছু উপাদানের পরিমাণ পরিবর্তিত হতে পারে, যেটি হল গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বলা হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য মূল কথা হল অঙ্কুরিত মাধ্যমে চালের কিছু স্বাস্থ্যসম্মত ও কার্যকরী পুষ্টি উপাদান পরিমাণের বাড়ানো সম্ভব হয়ে যেতে পারে। অর্থাৎ ভবিষ্যতে চালের ভূমিকা শুধু আমাদের ক্ষুধা মিটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞানীরা এমন চাল ও চাল ভিত্তিক খাবারের দিকেও কাজ করছে যা আমাদের বাড়তি পুষ্টি ও স্বাস্থ্যগত সুবিধা দিতে পারে। চালের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কুড়া। ধান থেকে চাল তৈরির সময় যে কুড়া পাওয়া যায় বা ব্রান পাওয়া যায়, অনেক সময় আমরা সেটিকে শুধু একটি উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে দেখি, কিন্তু রাইস ব্রান বা চালের গুঁড়ায় অনেক মূল্যবান উপাদান রয়েছে। এখান থেকে তৈরি করা হয় রাইস ব্রান অয়েল বা রাইস ব্রান অয়েল নিয়েও বিভিন্ন গবেষণা রয়েছে। সঠিক ব্যবহার করা গেলে এই ধানের এই অংশটুকু পুষ্টি ও খাদ্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার আমরা শিশুদের পুষ্টির কথা বলি। আমাদের দেশে এখনো অনেক শিশু অপুষ্টি একটি বড় সমস্যা। আমরা অনেক সময় মনে করি পুষ্টিকর খাবার মানে খুব দামি খাবার, কিন্তু আমাদের স্থানীয় চাল, ডাল এবং সহজলভ্য অন্যান্য উপাদান ব্যবহার করে তুলনামূলক কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করা সম্ভব। চাল ভিত্তিক ব্যালেন্স ফুড বা রাইস বিস্কিট এবং শিশুদের জন্য এনার্জি ডেন্স ফুড তৈরির বিষয়টি গবেষণায় রয়েছে। এর মূল উদ্দেশ্য একটাই, আমাদের নিজের দেশের উপকরণ ব্যবহার করে যেন শিশুদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও গ্রহণযোগ্য খাবার তৈরি করা যায়। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা পুষ্টির কথা বললাম, কিন্তু আরেকটি সমান গুরুত্বপূর্ণ বিষয় হল খাদ্য নিরাপত্তা। একটি চালের মধ্যে ভিটামিন বা জিঙ্ক বেশি আছে, এটা অবশ্যই ভালো খবর, কিন্তু একই সাথে আমাদের জানতে হবে সেই চালটা নিরাপদ কিনা। চালে ক্ষতিকর ভারী ধাতু, পেস্টিসাইড, রেসিডিউ বা অন্যান্য কোনো দূষক আছে কিনা এগুলো পরীক্ষা করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ একটি খাবারকে সত্যিকার অর্থে ভালো খাবার বলতে হলে সেটি শুধু পুষ্টিকর হলেই হবে না, নিরাপদও হতে হবে। আজকাল আধুনিক ল্যাবরেটরির মাধ্যমে চালের হ্যাভি মেটাল, পেস্টিসাইড, রেসিডিউ, মাইক্রোটক্সিন সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান পরীক্ষা করা সম্ভব। আমাদের গবেষণার একটি বড় লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেন শুধু পর্যাপ্ত খাবারই না পায়, বরং পায় পুষ্টিকর, মানসম্মত ও নিরাপদ খাবার। এ জায়গাতে ফুড সিকিউরিটি এবং নিউট্রিশনাল সিকিউরিটি দুইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা হয়। তাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমাদের কয়েকটি কথা। চাল কেনার সময় শুধু কতটা সাদা বা চকচকে সেটা দেখবেন না। সম্ভব হলে চালের জাত সম্পর্কে জানুন। অতিরিক্ত পলিশ করা চাল এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাতের সঙ্গে পর্যাপ্ত শাকসবজি, ডাল ও প্রোটিন রাখুন। পিগমেন্টেড রাইস বা রঙিন চাল পুষ্টিসম্মত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ভালো মানের চালের প্রতি আগ্রহ হন। আরও মনে রাখবেন, পুষ্টিকর খাবারের পাশাপাশি নিরাপদ খাবারও আমাদের অধিকার।
5: শুনলে তো যে পুষ্টি নিরাপত্তায় ধানের কতটা ভূমিকা রয়েছে,
4: এতদিন তো জানি নাই এত পুষ্টি টুষ্টি আছে।
5: বলছিলেন ডক্টর হাবিবুল বারী সজীব, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, শস্যমান ও পুষ্টি বিভাগ, ব্রি, গাজীপুর। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। তো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে কোন চাল আমরা খাবো, বেশি ব্যবহার করবো, বিশেষ করে শিশুদের জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। জানিয়ে রাখি, আগামীকাল 29 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে শীতকালীন সবজির চারা উৎপাদন ও রোগ ব্যবস্থাপনা এ বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 0244-81-32-6-8-7-0 পর্যন্ত এবং 0244-81-32-7-7-9 পর্যন্ত নম্বরে আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 0244-81-32-6-8-7-0 পর্যন্ত এবং 0244-81-32-7-7-9 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। আমি কি বিষয়টা আবার জানিয়ে দেবো? যেহেতু শীতকালীন সবজির কিন্তু এখনকার মানে এখন উৎকৃষ্ট সময়, শীতকালীন সবজির চারা উৎপাদন ও রোগ ব্যবস্থাপনা এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান। আশা করি শ্রোতা বন্ধুরা যেখানে আছেন আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে টেলিফোন করবেন বিশেষ করে জানার জন্যে। তো যাই হোক, আমরা একটু আগে তো শুনছিলাম যে পুষ্টি নিরাপত্তে ধানের ভূমিকা, এবারে আমরা একটা কৃষি বিষয়ে গান শুনবো সমবেত কণ্ঠে শামসুল কবিরের রচনা, শুনি।
4: হ্যাঁ শুনি।

0: আমরা কৃষাণ, আমরা চাষি, আমরাই কিন্তু দেশের বল।
1: একদম ঠিক কথাই তো।
2: কৃষক বাঁচলে বাঁচবো দেশ,
0: আসলে তাই তো। এখন চলো আমরা যে বিষয়টা শুনবো, লেবু তো আমরা সবাই খাই, লেবুর আমরা কি বলে বিক্রিও করি, লেবু আমাদের এখন প্রতিদিনের খাদ্যের অংশ। তো চলো আমরা এখন শুনি উন্নত পদ্ধতিতে লেবু চাষ নিয়ে, বলছেন আয়শা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ক্রপসুইং খামার বাড়ি, আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মোহাম্মদ ইসাহাক আলী। চলো শুনি আমরা।
3: সুপ্রিয় কৃষক, কৃষাণী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। লেবু আমাদের অতি পরিচিত একটি ফসল। এই ফসলটি আমরা নানা ধরনের খাবারে ব্যবহার করে থাকি। ভিটামিন সি সমৃদ্ধ এই ফসল আমাদের প্রত্যেকেরই পরিচিত। এই ফসলটি কিভাবে চাষ করব, অর্থাৎ উন্নত পদ্ধতিতে লেবু চাষ কিভাবে করব, সে বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের আসরে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়শা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ক্রপসুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। একেবারে শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে লেবু চাষে কি ধরনের মাটি এবং জলবায়ু প্রয়োজন হয়।
2: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে লেবু চাষের জন্য উঁচু দোআঁশ এবং উর্বর মাটি খুব প্রয়োজনীয়, আর পানি জমে থাকে না এরকম মাটি লেবু চাষের জন্য বিশেষ উপযোগী। তবে গোবর, পচা সার এগুলো ব্যবহার করলে মাটিতে লেবু চাষ করা আরো সুবিধাজনক হয়। অবশ্য মাটিটা ঢিলা হওয়া প্রয়োজন, যাতে মাটিতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। সামান্য উঁচু টিলা রকমের ভূমির স্তরটা লেবু চাষের জন্য বেশি উপযুক্ত।
3: এবারে আপনার কাছে একটু জানতে চাই, লেবু রোপণ পদ্ধতি কেমন হওয়া উচিত?
2: লেবু বীজ থেকেও চারা তৈরি করে লাগানো যায়, আবার হচ্ছে কাটিং করেও চারা তৈরি করে লাগানো যায়। তবে বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য কাটিং সংগ্রহ করে নির্বাচিত জমিকে ভালোভাবে মই দিয়ে চাষ দিয়ে সমান করে নিতে হবে। তারপর রোপণের জন্য গর্ত করতে হবে। গর্ত এমন হবে, এক গর্ত থেকে অন্য গর্ত দূরত্ব 3 মিটার হতে হবে। প্রতিটি গর্তের আকার হবে 0.5 মিটার বাই 0.5 মিটার বাই 0.5 মিটার। আর গর্ত প্রস্তুত করার পরে গর্তে আবার দোআঁশ মাটি, পচন সার এগুলো সমান অনুপাতে মিশিয়ে দিয়ে গর্তটা ভরিয়ে রাখতে হবে। এরপরে 15 থেকে 20 দিন পর কাটিংগুলো লাগাতে হবে। আর রোপণের জন্য 6 মাস বয়সের কাটিং নির্বাচন করতে হবে। কাটিংগুলো রোগ পোকামাকড় মুক্ত হওয়া এবং সুস্থ সবল কাটিং হওয়া ভালো। আর এগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে হলে এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন নার্সারিতে লেবুর কাটিং পাওয়া যায়।
3: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানছি। এবার একটু জানতে চাই যে ভালো ফলন পেতে লেবু গাছে কি ধরনের বা কিভাবে সার প্রয়োগ করতে হবে?
2: আচ্ছা, ভালো ফলন পেতে লেবু গাছে অন্য ফসলের মতোই সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সার প্রয়োগের ক্ষেত্রে লেবু ফসলে সমান 3 কিস্তিতে এই সারটা প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার শুরুতে, মানে যেটাকে আমরা বলবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর দ্বিতীয় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক, এটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, আর তৃতীয় কিস্তি হচ্ছে মাঘ ফাল্গুন বা ফেব্রুয়ারি মাসে। পাহাড়ি এলাকার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করতে হবে। আর একটা পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া 2 হাত থেকে সোয়া 3 হাত এই দূরত্ব করে 7.5 হাত পর্যন্ত সার প্রয়োগ করা যেতে পারে। আর গাছে সার প্রয়োগের পর এবং খরার সময়, বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিতে হবে। আর তাছাড়া গোড়ায় যে আগাছা থাকে, এই আগাছাটাকে পরিষ্কার করে এবং শক্ত মাটি থাকলে মাটিটাকে ঢেলা ভেঙে দিয়ে সার প্রয়োগ করতে হবে। মাটির উর্বরতা অনুসারে সারের ভেটও তারতম্য হতে পারে। বয়স ভেদে আমরা গোবর সার দিব 1 থেকে 2 বছর গাছের জন্য 15 কেজি, 3 থেকে 5 বছরের জন্য 20 কেজি, আর 6 বছরের অধিক যে গাছ 25 কেজি। ইউরিয়া সার দিব 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছরের জন্য, 3 থেকে 5 বছরের জন্য দিব 400 গ্রাম ইউরিয়া, 6 বছরের অধিক হলে 500 গ্রাম ইউরিয়া। আর টিএসপি 150 থেকে 200 গ্রাম, 1 থেকে 2 বছর গাছের জন্য, 300 গ্রাম টিএসপি, 3 থেকে 5 বছর গাছের জন্য, আর 6 বছরের অধিক হলে 400 গ্রাম। 150 থেকে 200 গ্রাম পটাশ দিব 1 থেকে 2 বছরের গাছের জন্য, 300 গ্রাম পটাশ দিব 3 থেকে 5 বছরের গাছের জন্য, আর 400 গ্রাম হচ্ছে 6 বছরের অধিক যদি বয়স হয় তাহলে পটাশ দিতে হবে 400 গ্রাম হারে।
3: আমরা জানি যে প্রতিটি ফসলের জন্য পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে একটু জানতে চাইবো এবার লেবুর জমিতে কি কি ধরনের পরিচর্যা করা উচিত।
2: লেবু গাছে যেহেতু সবসময় ফল আসতেই থাকে, সেক্ষেত্রে আমাদের সার ব্যবহারটা সবসময় সুষম সার ব্যবহার করতে হবে। আর এছাড়াও গাছে অনুখাদ্যের অভাব দেখা দিলে অনুখাদ্যের যে মিশ্রণ পাওয়া যায় এগুলো ব্যবহার করা যেতে পারে। আর বাজারে পাওয়া অনুখাদ্য যেমন মাল্টিপ্লেক্স, এগ্রোমিন, টেসেল 2, প্লাই 8, এগ্রোমর বা প্ল্যান্ট ফিড, এগুলো যেকোনো একটা পরিমাণ মতো গাছে প্রয়োগ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে লেবুতে কিন্তু ফল ঝরা একটা সমস্যা আছে, এটা হরমোনজনিত কারণে হতে পারে। হরমোনজনিত কারণে যদি হয়ে থাকে তাহলে 2,4-D নামক একটা হরমোন আছে, এটা 10 PPM গাছে দুইবার স্প্রে করতে হবে। প্রথমবার আগস্ট মাসে এবং পরের বার অক্টোবর মাসে স্প্রে করা যেতে পারে। আর লেবু গাছের গোড়াটা সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, অন্যথায় রোগ পোকামাকড় আক্রমণ বেশি হয়। আর বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ লক্ষণ রাখতে হবে, এজন্য প্রয়োজনে নালা করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে লেবু গাছের শুকনো এবং রোগ আক্রান্ত যে ডালগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। গাছের বয়স 2 বছর হওয়ার পর লেবু গাছের 50 সেন্টিমিটার উপরে 2-3টা ডাল রেখে বাকি সবগুলো ডাল কেটে দিয়ে দিতে হবে। আর এই ডালগুলো এমনভাবে কাটতে হবে যাতে নতুন কুড়ি দিয়ে চারদিকে বিস্তার লাভ করতে পারে। আর নিয়মিত পরিচর্যা, সার ও পানি প্রয়োগ করার ফলে লেবু গাছ থেকে সারা বছরই ফল পাওয়া সম্ভব।
3: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: উন্নত পদ্ধতিতে লেবু চাষ নিয়ে বলছিলেন আয়শা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং খামারবাড়ি, তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আজানের বিরতি নেব। প্রিয় শ্রোতা, এখন পবিত্র ঈশার নামাজের আজান।

0: মোহাম্মদ।
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: এই সাথেই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আমরা বিদায় নিচ্ছি। আসরের তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
4: হ্যাঁ চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুরবার।
1: আজ দুরবারে আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল, আর আজ পুরো অনুষ্ঠান জুড়ে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা দুজন, আমি শামীমা নাসরিন
0: এবং আমি জাবের আহমেদ পলাশ।
1: ঝিলমিল অনুষ্ঠানে আজকে প্রথমেই শোনাব দেশের গান, পদ্মপাতার পানি নয় দিন যাপনের গ্লানি নয়। শিল্পী এন্ড্রু কিশোর, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপ।

দুর্বারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব একটি আধুনিক গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার মোহাম্মদ জাহিদুর রহমান, সুরকার মোহাম্মদ জুয়েল আল দীন।

বিশ্বনানী ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব হৃদয়ের কথা ছায়াছবির গান, শিল্পী হাবিব ওয়াহিদ।

সৈনিক ভাই ও বোনেরা, ঝিলমিলে আপনাদের জন্য এখনকার পরিবেশনায় পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ সাইদুন্নেসা, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার আবু বকর সিদ্দিক।

দুর্বারে এবারে শোনাব রেনেসা ব্যান্ডের পরিবেশনায় গান তুমি কি আজ বন্ধু যাবে যাবে আমার সাথে, শিল্পী নকিব খান।

0: মাফ করবেন, সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: আর আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি শামীমা নাসরিন
0: এবং আমি জাবির আহমেদ পলাশ।
1: সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন সনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে আগামীকাল বাংলাদেশ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। এর আগে সকাল ৬টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এদিকে জাপানের নিশিনোর কোরুগ স্পোর্টস পার্কে আজ পাকিস্তান ও হংকং এর মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আইসিসি পুরুষ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সরাসরি সেমিফাইনালে উন্নীত হয়। ভারত এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত সরাসরি সেমিফাইনালে উন্নীত হয়। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন ১২৪টি স্বর্ণ, ৫১টি রৌপ্য ও ৪৩টি ব্রোঞ্জ সহ ২১৮টি পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। এছাড়া স্বাগতিক জাপান ৩৭টি স্বর্ণ, ৬২টি রৌপ্য এবং ৫৮টি ব্রোঞ্জ সহ ১৫৭টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া ২১টি স্বর্ণ, ২৩টি রৌপ্য এবং ৩৯টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ইন্দোনেশিয়া জাকার্তা ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। আগামী বৃহস্পতিবার তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। আগামী বুধবার গুয়াহাটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ২:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে রয়েছে। আগামী বুধবার পসেস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৫:৩০টায় শুরু হবে। তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। এদিকে আগামী মাসের ৯-১৩ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে ১৫ সদস্য দলে নাম ঘোষণা করে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকো দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠে ক্যাম্প নুতে মৌসুমে প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় ২:০০টায়। গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুই ম্যাচে জিতেছে বার্সা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী ৫-১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুপে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। ৫ নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের ১৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২-২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও প্রজনন সেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এমনই আহ্বানে মেলে ধরছি আজকের সুখী সংসারের আয়োজন ডালি। বন্ধুরা, শুরুতেই গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়।
3: শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। আজকের গুণীজনের কথা একটু অন্যরকম ভাবে শুরু হলো, বুঝতেই পারছেন যারা এই মুহূর্তে দেখছেন, যারা শুনছেন সকলেই। কারণ যেই লাইনগুলো দিয়ে আজকে শুরু করলাম, সেই লাইনগুলো এ সময়ের তুমুল জনপ্রিয় লেখক, আলোকচিত্রী এবং নির্মাতা সাদাত হোসাইনের। এবং জেনে খুশি হবেন, এই মুহূর্তে সেই প্রিয় মানুষটি স্টুডিওতে আছেন। স্বাগত আপনাকে।
4: ধন্যবাদ।
3: কেমন আছেন?
4: খুবই ভালো আছি।
3: অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই জায়গায় এত ভালোবাসা, শ্রোতা, পাঠক, এত ভক্ত, এত কিছু, এই যে জনপ্রিয়তার একদম শীর্ষে থেকে এই মুহূর্তে পিছনে ফিরে তাকালে, সেই সময়টা থেকে আজকের এই সময়টায় চিন্তা করলে অনুভূতিটা কেমন হয়?
4: অনুভূতিটা নিঃসন্দেহে ভালো হয়। মনে হয় যে স্বপ্নের মতো ব্যাপার, সত্যি বলছি। মানে বিষয়টা এমন না যে আমি ছোটবেলায় লেখক হতে চেয়েছি। আমাদের যেটা হয় যে শৈশব থেকে বেড়ে ওঠার নানান পর্যায়ে জীবনে নানান ধরনের স্বপ্ন আমরা দেখি, অনেক কিছু ইচ্ছে হয়, সেখানে লেখালেখিও ছিল, তবে সেটি নিয়ত পরিবর্তনও হয়েছে। তবে এখন এসে মনে হয়েছে যে না, আমি হয়তো এই কাজটি করতে চেয়েছি। আর আমার খুব প্রিয় একটি সংলাপ আছে, এটি হচ্ছে গ্লাডিয়েটর সিনেমায় রাসেল ক্রো, তিনি রোম সাম্রাজ্যের সেনাপতি থাকেন, নাম থাকে ম্যাক্সিমাস। তো উনি ওনার ভৃত্যকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি করো। তখন সে একটা উত্তর দেয় যে সামটাইমস আই ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু, রেস্ট অফ মাই লাইফ আই ডু হোয়াট আই হ্যাভ টু ডু। মানে আমরা হচ্ছে আমাদের জীবনের বেশিরভাগ সময় সেই কাজটি আমরা করি যেটা আমাদেরকে করতে হবে, আমরা করতে বাধ্য, মানে বাধ্য হয়ে করতে হয়। বাকিটা সময় হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের মনের মতো কাজ করার একটু সামান্য সময় পাই। তো আমি হয়তো এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমি এখন লেখালেখিকে পেশা হিসেবেও নিতে পেরেছি, এবং সেই জায়গা থেকে আমার কাছে এটি অসাধারণ ভালো লাগার ব্যাপার যে আমি কাজটা করতে ভালোবাসি এবং সেটিকে পেশা হিসেবে নিয়েছি। আমার কাছে মনে হয় সফলতার একটা বড় জায়গা হচ্ছে আমার কাছে এটি মনে হয় যে আমি আমার ভালো লাগার কাজটিকে পেশা হিসেবে নিতে পেরেছি। এটি আমার কাছে এতই ভালো লাগার যে আমি কোনো ক্লান্ত বোধ করি না। তো আমি কতদূর এসেছি আমি জানি না, যতদূর এসেছি সেখানে আমার সবচেয়ে বড় পরিতৃপ্তির জায়গাটি হচ্ছে এটি।
3: অবশ্যই। আরেকটা ব্যাপার একটু সাথে যোগ করতে চাই যে লেখক হবেন বা এরকম চিন্তা না থাকলেও ছাপার অক্ষরে নিজের নামটা দেখার একটা স্বপ্ন ছোটবেলা থেকে ভিতরে পুষেছেন।
4: হ্যাঁ হ্যাঁ, এটি ছিল, এটি তো সবারই থাকে। আর আমরা তো গ্রামে বড় হয়েছি, আপনি তো জানেন আমাদের, আপনার আমার বাড়ির পাশাপাশি। সো আমি ছোটবেলায় আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, পত্রিকা ওই অর্থে পাওয়া যেত না, কাঁচা মাটির রাস্তা, বৃষ্টি হলে থকথকে কাদা,
3: গ্রাম বলতে যেটা বোঝায় যে বাংলার আদি গ্রাম।
4: হ্যাঁ, তো সেখানে বসে আসলে স্বপ্ন দেখাটাও হয় কি, স্বপ্নটা আপনি ততটুকুই দেখবেন যতটুকু আপনার চারপাশের ঘটমান বাস্তবতায় মানে বিরাজ করে, এর বাইরে স্বপ্ন দেখা কিন্তু কঠিন। তো আমার পক্ষে আসলে খুব বেশি বড় স্বপ্ন দেখা সহজ ছিল না। তবে আমার বাবা যখন আমার মায়ের জন্য মানে শাড়ি নিয়ে আসতেন, তো শাড়ির ভেতরে পুরোনো দিনের পত্রিকা থাকতো। তো ওই পত্রিকায় যখন দেখতাম যে ঢাকার বিভিন্ন স্কুলের বাচ্চাদের লেখা কবিতা ছড়া গল্প ছাপা হচ্ছে এবং তারা ক্লাস 3-4-5 এ পড়ে, দেখে আমার খুবই মানে মন খারাপ হয়ে যেত যে আচ্ছা আমিও তো ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ি, কিন্তু আমার নাম কেন ছাপার অক্ষরে না? তো এটা একটা বড় মানে ডিজায়ার ছিল যে কখনো যদি আমার নামটা ছাপার অক্ষরে দেখতে পেতাম, এই স্বপ্নটা ছিল।
2: মানে সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। কিন্তু আরিয়াল খার পারে বসে যে ছেলেটা স্বপ্ন দেখতো, যদি মাঝি হতাম তাহলে খেয়া নৌকায় সারাদিন ভেসে বেড়াতে পারতাম। তো সেই ছেলেটার বাবা মা নিশ্চয়ই চাননি তখন যে মানে পেশা হিসেবেই আপনি লেখালেখিটাকে নেন।
4: একদমই না, শুধু আমার বাবা মা না, আমার মনে হয় না আমাদের দেশে মানে আমাদের মধ্যবিত্ত পরিবারে ছবি তো আমি জানি না, আমি কাউকে দেখি নাই কখনো বলতে যে আমি চাই যে আমার ছেলে মেয়েরা হচ্ছে লেখালেখি করুক। হ্যাঁ, সবাই বেশিরভাগই চান যে ব্যাংকার হোক,
2: ডাক্তার,
4: ইঞ্জিনিয়ার হোক। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমার বাবা মা ওটি চাননি। তো আমার একটা ব্যাপার ছিল কি জানেন, আমি না মানে আমার লাইফে আমি আসলে নানান ধরনের রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তার কিছুদিন পরে আমার বাবা স্ট্রোক করে তার ডান দিকটা পার্শিয়ালি প্যারালাইজড হয়ে যান। আমি হচ্ছে আমাদের মানে পরিবারের বড় সন্তান, আমার ছোট ভাই বোন আছে। তো হঠাৎ করে আমি আসলে একটা কঠিন বাস্তবতার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমার যে ব্যক্তিগত ভালো লাগার কাজগুলো ছিল সেগুলো থেকে আমি দূরে সরে যাই। আপনি খানিক আগে বলছিলেন যে খেয়া নৌকার মাঝি হওয়ার ইচ্ছে, আমার ক্রিকেটার হওয়ারও খুব ইচ্ছে ছিল, মানে আমি খুব ভালো ক্রিকেট খেলতাম। তো তারপরে লেখালেখির কথা বললেন বা ফটোগ্রাফির কথা বললেন, মানে থাকে না যে অনেক ধরনের ইচ্ছে ছিল, কিন্তু যখন আব্বার এই ধরনের পরিস্থিতি হলো তখন কিন্তু আমার সব ইচ্ছেগুলোকে একপাশে সরিয়ে রেখে দিতে হয়েছে। কারণ তখন আমার পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে, আমার সামনে দুটো পথ খোলা, হয় আমাকে পড়াশোনা বাদ দিয়ে আমার পরিবারের দায়িত্ব পালন করতে হবে, তাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, অথবা তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমার নিজের পড়াশোনার খরচটা নিজের চালাতে হবে। কিন্তু আমি আসলে সৌভাগ্যবান ছিলাম যে আমি একই সাথে দুটোই করতে পেরেছিলাম, আমার পড়াশোনা চালানো এবং একই সঙ্গে পরিবারের দায়িত্ব নেওয়া। তো এই যাত্রাটা আসলে অনেক কঠিন ছিল, এবং সেই সময় কিন্তু আমি আমার এই নিজের ব্যক্তিগত ভালো লাগার কাজগুলো, সেটি ক্রিকেট খেলা হোক, সেটি লেখালেখি হোক বা অন্য অন্য যে বিষয়গুলো ছিল, সেগুলোকে আমি কিন্তু পাশে সরিয়ে রেখেছিলাম, এবং আমি আর কখনো ভাবিনি যে আমি আবার কখনো এই জায়গাটিতে ফিরে আসতে পারবো।
2: মানে জীবনের এই রূঢ় বাস্তবতার ভিতর দিয়ে চলতে চলতে তৃষ্ণা তো ভিতরে এসেছেই। তো এই যে তরুণ প্রজন্মের যারা সবচেয়ে বেশি আপনার হচ্ছে যদি বলেন যে পাঠক, যারা মানে একদম ভালোবাসার শীর্ষে একটি নাম ধরে রেখেছেন সাদাত হোসেন, তো এদের মধ্যে অনেক সময় হয় না যে একটা বিতৃষ্ণা আসা, হতাশা, জীবন থেকে মনে হচ্ছে যে না মানে পালিয়ে যাই, হ্যাঁ এরকম একটা ব্যাপার হয়? তো তাদের জন্য আপনি কি বলবেন?
4: হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। আমার জীবনে যে রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে আমি এসেছি, সেখানে আমার একটা জিনিস সবসময় মনে হয়েছে যে আপনি এই সময়ে বসে এই সময়কে নির্ধারণ করতে পারবেন না যে এটি খারাপ সময় না ভালো সময়, সেটি নির্ধারণ করতে হলে আপনার অন্য একটা সময়ে যেতে হবে। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেই, বর্তমান সময়ে আপনি দেখবেন যে অনেকেই বলবে যে এই সময়ে ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, এই সময়ে ভালো গান হচ্ছে না, এই সময়ে ভালো লেখা হচ্ছে না, কিন্তু আপনি 20 বছর পরে দেখবেন যে ওই সময় গিয়ে বলবে এই 20 বছর আগে আমাদের সময় কত ভালো সিনেমা হতো। এটার কারণ হচ্ছে মানুষ না সমকালে বসে সমকালকে আসলে সংজ্ঞায়িত করতে পারে না বা বিচার করতে পারে না। এটি ব্যক্তি জীবনের ক্ষেত্রেও সত্যি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা দুর্ঘটনা বা দুর্বিপাকের ফলে আপনি প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, মনে হচ্ছে যে আপনার জীবনে পরের আর কোথাও যাওয়ার নাই, কোনো জায়গা নেই। কিন্তু আপনি অপেক্ষা করেন, আপনি 2 বছর পরে গিয়ে যখন পেছনে তাকাবেন বা 5 বছর পরে গিয়ে পেছনে তাকাবেন, তখন আপনার মনে হতে পারে যে ওই 5 বছর আগে ঘটে যাওয়া যে নেতিবাচক ঘটনাটি ছিল সেটি আসলে 5 বছর পরের কোনো একটা ইতিবাচক ঘটনার বীজ ছিল।
2: ঠিক।
4: হ্যাঁ, আমার ছোট বোন তার SSC পরীক্ষার সময় তার লাইফে কিছু ক্রাইসিস তৈরি হয়, সে পড়াশোনা খারাপ করে বা পরীক্ষার রেজাল্ট খারাপ করে, তো সে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছিল। তো তখন আমি তাকে বলছিলাম যে তুমি আজকের এই যে মন খারাপের ঘটনাটাকে 5 বছর পরে ঘটা কোনো একটা মন ভালোর ঘটনার শুরু হিসেবে নিতে পারো। তোমার সাথে যে ছেলেটা পাশ করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, সে হয়তো ভাবতে পারে যে আমি তো খুব একটা পড়াশোনা করি নাই, সুতরাং এত ভালো রেজাল্ট করে ফেলেছি, তো আমি পড়াশোনা এত করে সিরিয়াস হয়ে লাভ কি? তার হয়তো পরবর্তী জীবনে এই ভালো রেজাল্টটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এই আজকের ভালো সময়টা তার জন্য খারাপ সময় শুরু হতে পারে, আবার তোমার জন্য আজকের এই খারাপ সময়টা পরবর্তী জীবনের ভালো সময় শুরু হতে পারে। তোমার মধ্যে একটা আত্মউপলব্ধি হতে পারে যে হ্যাঁ আমার মন খারাপ হয়েছে, সো আমি এখন থেকে নতুন করে প্রস্তুতি নিব।
2: মানে দুঃসময় থেকে সুসময়, সব সময়টাকে যদি সুসময় ভাবা যায়, ইতিবাচক চিন্তাটা আসলে জরুরি।
4: একদমই একদম, আমি এটাই বলছি যে আমারও মনে হয়েছে যে, এবং আপনার জীবনে যেই ঘটনাটার জন্য আপনি ভেঙে চুরে পড়ছেন, সেটি হতে পারে প্রিয়তম মানুষকে হারিয়ে ফেলার কষ্ট, সেটি হচ্ছে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কষ্ট, আপনি মনে রাখবেন যে আপনার সামনে যে সকল সফল মানুষরা আছে বা যত মানুষ আছে তাদের প্রত্যেকের জীবনে এই ধরনের
2: দুঃসময়
4: কাটিয়ে তারা ওখানে গিয়েছে, সুতরাং আপনি একা না। আমরা কিন্তু প্রায়ই বলি, আমার আমি তো লিখি, তো আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ পাঠান যে আমার জীবনের গল্প নিয়ে আপনি একটু উপন্যাস লিখে ফেলতে পারবেন, কেন এরকম কারো জীবনে ঘটে নাই।
3: নয়।
4: এরকম ঘটনা আমাকে সবাই বলে যে এরকম কারো জীবনে ঘটে নাই, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু অনেক মানুষের গল্প শুনি, শুনে আমি বুঝি যে এরকম ঘটনা সবার জীবনেই ঘটে, কারো জীবনে আসলে ইউনিক কিছু নাই,
3: আসলে
4: ইউনিক কিছু নাই। সুতরাং এটা বুঝতে হবে যে যাদেরকে আমরা সফল দেখি, আমাদের সামনে যারা আছেন, তাদের প্রত্যেকের জীবনে এই ধরনের ক্রাইসিস এর মধ্যে দিয়ে তারা গিয়েছেন। সুতরাং তারা যদি পারে, চেষ্টা করলে আমিও পারবো,
3: সবাই পারবে,
4: পারবে।
3: তো এই চিন্তাটা থাকতে হবে সবার মধ্যে। এবার যাবো একটু ব্যক্তিগত জীবনে, যে জানি ব্যক্তিগত জীবনে আপনি এক সন্তানের বাবা, এবং যেই কাজল চোখের মেয়ের কথা বলছিলাম, যে একজন কাজল চোখের মেয়ে আছে আপনার জীবনে, এই যে ছোট একটি পরিবার, সুন্দর ছিমছাম একটি পরিবার। তো আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু বিচার করে যদি একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে আমাদের এই শহুরে জীবন পর্যন্ত আসি, সবাই আমাদের শ্রোতা আছেন, সবাই আমাদের দর্শক আছেন, তো এই যে ছোট পরিবারের যে একটা ব্যাপার, এই প্রয়োজনীয়তাটা আপনার জায়গা থেকে আপনি কেমন মনে করেন?
4: এটা আমি বলি, মানে আমি যখন রাস্তায় যাই, সত্যি বলি, ঢাকায় তখন হয় না যে ঢাকা শহরের ট্রাফিক থেকে শুরু করে সকল কিছু নিয়ে আপনার বন্ধুরাই দেখবেন নানান অভিযোগ করবে, বা আমি নিজেও অভিযোগ করি। তো যখনই কেউ অভিযোগ করেন, আমি সবসময় বলি যে আমাদের মূল সমস্যার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পপুলেশন। একদম সত্যি, আপনি দেখেন যে এত ছোট একটা শহরে এত মানুষ, এরপরে শহর যারা নিয়ন্ত্রণ করে বা যারা হচ্ছে এটার রক্ষণাবেক্ষণ করেন, তাদেরকে তো আমরা সবসময় ব্লেম করি, তাই না? কিন্তু আপনি ভাবেন তো যে আপনার ঘরে যেই বাসাটা রয়েছে সেখানে 50 জন মানুষ বসবাস করছে, এবং আপনি সেই ঘরের গৃহকর্ত্রী, আপনার পক্ষে সেই বাসাটা গুছিয়ে রাখা বা রক্ষণাবেক্ষণ করা কতটা সহজ, আর ওই ঘরে 2 জন মানুষ আছে সেটি রক্ষণাবেক্ষণ করা কত সহজ। আমরা বিদেশে গিয়ে, সুন্দর সুন্দর দেশে গিয়ে দেখে এসে বলি ঢাকা শহর কি, মানে এরকম অভিযোগ করি, কিন্তু আপনি দেখেন যে আপনি একটা বিদেশে যাবেন, আমি অস্ট্রেলিয়ায় গেলাম সিডনিতে, মানে অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, তার জনসংখ্যা কত, সো এই দেশটা সুন্দর কেন হবে না? তো আমার কাছে সবসময় মনে হয় যে যদি আমাদের জনসংখ্যাটা নিয়ন্ত্রণে রাখা যেত, তাহলে আসলে আমাদের অনেক কিছুই অনেক সহজ হয়ে যেত।
3: অবশ্যই তাই। আর সেক্ষেত্রে কিন্তু একদম শুরু থেকে যারা পরিবার গঠনও করছেন তাদের ক্ষেত্রেও, যে স্বামী স্ত্রী দুজন মিলে সুপরিকল্পিত ভাবেই পরিবারটা, মানে তাদের একটি হোক বা দুটি হোক, তাদের যে সন্তান হবেন বা কত বছর পরে হবেন, এবং সমস্ত কিছুই কিন্তু সুপরিকল্পিত ভাবে হতে পারে। এবং সেক্ষেত্রে যেটা হয় যে প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে যদি ছেলে মেয়ের বিয়েটা হয়, সেক্ষেত্রে জীবনের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো নেওয়াও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়।
4: একদমই, একদমই।
3: সবসময় জেনে থাকবেন বা জানেন যে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল, সামাজিক, আমাদের যে বৈরিতা আছে, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই যে কোনো রকমের নারী নির্যাতন বলেন, বাল্যবিবাহ বলেন, বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতা বিশেষ করে নারীদের, তো সেই ক্ষেত্রে সবসময় এই সচেতনতামূলক কথাগুলো বলে থাকেন, বলিয়ে থাকেন জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল, এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি, কিভাবে করবেন?
4: আমি অ্যান্থ্রোপোলজির স্টুডেন্ট, জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তো সামাজিক নানান ধরনের বিষয় নিয়ে আমাদের গবেষণামূলক কাজ করতে হয়, এবং সব জায়গায় আমরা একটা জিনিস দেখেছি যে সচেতনতা বৃদ্ধির চেয়ে বড় কিছু আসলে নাই। আপনি একটা এত বড় একটা জনসংখ্যার দেশে আপনি আসলে নিজে গিয়ে কোনো একটা জিনিসের সমাধান করে দিলেন, সেটির চেয়ে বরং গুরুত্বপূর্ণ হচ্ছে সেই মানুষটিকে সেই সমাধানের পথটা বাতলে দেয়া। একটা চৈনিক বিখ্যাত গল্প আছে, একটা লোক মাছ ধরছিল, আর একটা লোক প্রতিদিন গিয়ে বলছে যে আমাকে একটা মাছ দেন, তিনি প্রতিদিন একটা করে মাছ দিচ্ছে, ওই লোকটা খাচ্ছে, তো একদিন গিয়ে দেখো ওই লোকটা নেই, আরেকটা লোক তার জায়গায় মাছ ধরছে, তো তাকে গিয়ে বললো যে আমার একটা মাছ দেন, তো বললো যে না আমি তোমাকে মাছ দিব না, তো খুব মন খারাপ করেছে এবং লোকটা খুব মন্দ ভেবেছে। পরদিন যখন গেল বললো আসো তোমাকে আমি মাছ যদি প্রতিদিন দেই তাহলে তুমি কি করবে, তুমি হচ্ছে আমার উপর নির্ভরশীল থাকবে, তার চেয়ে তোমাকে মাছ ধরার উপায়টা আমি শিখিয়ে দিই, তাহলে তোমার আমার উপর নির্ভরশীল থাকতে হবে না, তুমি তোমার স্বনির্ভর হয়ে উঠবে। এটি কিন্তু আপনার তার ভেতর একটা বোধ তৈরি করে দেয়, তাই তো? আপনাদের এই পুষ্টি সেল যে কাজটি করছে সেটা একটা অসাধারণ ব্যাপার, কারণ আমাদের যে জনসংখ্যা, এদের যদি সচেতন করা যায় তাহলে কিন্তু জনসংখ্যা নিয়ে যে সমস্যাটা আমরা ফিল করি সেটা জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকের জায়গা থেকে অ্যাওয়ারনেস গুলোকে হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। তো এটা একটা অসাধারণ কাজ করছেন আপনারা, আপনাদের প্রতি মানে ভালোবাসা রইল যে এই কাজটি আপনারা আরো করবেন বিস্তৃত পরিসরে। যখন আমাদের প্রত্যেকটি মানুষ তাদের জীবনের নানান দিক সম্পর্কে সচেতন হয়ে উঠবে, সেটি আসলে সামগ্রিকভাবে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে, একদম কথা শেষ হয় না, মনে হলো কেবল শুরু হলো, কিছুই জানা হয়নি, কিছুই শোনা হয়নি, তারপরও সময় ঘুরে বলছে যে নিতে হবে বিদায়। আর সেই শেষের বেলা বলতেই হয় যে জানি যাচ্ছি ফেলে সন্ধ্যা, সাথে তোমাকে স্মৃতিগন্ধা। তো প্রিয় কিছু লাইন শুনবো একদম শেষের বেলা আপনার কাছ থেকে।
4: আমার আসলে এরকম মনে থাকে না যে লেখা হলেও, আমার খুব পরিচিত একটি লাইন আছে, সেটি হচ্ছে যে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার শহর, তোমার নামে সন্ধ্যা নামা শহর জানে, রোজ কতটা আধার জমাই অভিমানে, তোমার নামে রাত্রি গভীর।
2: রাত গভীর থেকে একদম সূর্যের আলো উঠুক, আলো সবখানে সব জায়গায় জ্বলে উঠুক আপন শক্তিতে, আর প্রত্যেকটি নারী নিজের পায়ে একদম স্বনির্ভরশীলতার সাথে পুরুষের কাঁধে কাঁধ রেখে সামনের দিকে এগিয়ে যাবে, এরকমটাই প্রত্যাশা রাখি গুণীজনের কথায়। আজকে যারা আমাদের সাথে ছিলেন, যারা শুনলেন, যারা দেখলেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
1: গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। আমরা সব সময় আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোথাও পানি জমতে দিব না। আমরা যদি যার যার অবস্থান থেকে সচেতন থাকি তাহলে আমরা সবাই থাকবো নিরাপদ।
1: শুনছেন
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগা যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা করে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এদিকে এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়, বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আবারও। আজকে সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলায় নিহত 33। এবং এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমদি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্য প্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিক সহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ নিয়ে আজ রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সরকারের প্রথম উপস্থিতি হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে বোয়িং বিমান ক্রয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী বিমানের রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বোয়িং কেনা হবে। নতুন বিমান কেনার কোনো গোপন উদ্দেশ্য নেই বলেও জানান তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। নিউ ইয়র্ক থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শরণার্থীদের সহায়তা, বাংলাদেশকে সমর্থন এবং সংকটের সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গীকারের ঘাটতি এর মূল কারণ। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগের যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপ

0: ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান আজ বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের তাগিদ দেন এবং ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্রকে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ এর কাছ থেকে আরও মানবিক সহায়তা চান এবং মিয়ানমারে তাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এই বিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি সমান সুযোগ সুবিধা ভিত্তিক পরিবেশ তৈরির উপরও জোর দেন। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি করতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।
1: এখানে আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাই না এবং কোন সাংবাদিক এটার শিকার হোক, এই আইন অপপ্রয়োগ হোক সেটা আমরা চাই না। সেজন্য যাতে সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য একটা প্রস্তাবও এখানে করা হয়েছে যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে গ্রেফতারের আগে। সেটা আমরা উপযুক্ত মনে করেছি, সেটা তারপরও রিকমেন্ডেশন আসবে আগামী 15 দিন পরে, সেটা আমরা ইনক্লুড করব। এছাড়া আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটা সার্টিন টাইম লিমিট দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমরা দিয়েছি যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকে।
0: এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষার সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীদারদের নিয়ে মত বিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সমাজের বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে এই আইনটি চূড়ান্ত করা হবে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, বিশেষ করে যুব সমাজকে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ থেকে রক্ষা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতির সুরক্ষার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটি সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। মন্ত্রী বলেন, এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন জানান, এই বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি 12 জন থেকে বাড়িয়ে 100 জনে উন্নীত করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী 5ই অক্টোবর সারাদেশের বিভিন্ন পর্যায়ের 100 জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এই বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগের তথ্যের অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নাগরিকের মৌলিক অধিকারগুলোর অন্যতম হল সঠিক তথ্য পাওয়ার অধিকার। নির্ভুল তথ্য যেমন মানুষকে সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তেমনি সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তবে বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল যুগে ভুল তথ্য এবং অপতথ্য প্রচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে সঠিক তথ্য পাওয়ার আইনি মাধ্যম হিসেবে তথ্য অধিকার আইনের গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 এর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপতথ্য রোধ ও সঠিক তথ্য পাওয়ার অধিকারে সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
3: তথ্য যেরকম জানার অধিকার সকলেরই আছে, তবে সেই তথ্যটা হতে হবে সঠিক, অপতথ্য নয়, অসত্য তথ্য নয়, এবং যেই তথ্যের দ্বারা দেশ, জাতি, পৃথিবী, গণতন্ত্র নস্যাত হয়, গুজবের মাধ্যমে যেসব ভোটাধিকার ইত্যাদি ভুলুণ্ঠিত হয়, সেগুলোকে তথ্য না বলে অন্য কিছু নাম দেওয়ার সময় এসেছে। আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছি, আমরাও যেন তথ্যগুলা সঠিকভাবে যেন পরিবেশন করতে পারি, সেদিকে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, আমরা রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব আছে, সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে।
2: তথ্য অধিকার আইন সাধারণ মানুষকে প্রশাসনিক ও সরকারি কর্মকাণ্ডে সরাসরি নজরদারির সুযোগ দেয়, যা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে এ আইনকে আরো জনবান্ধব ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান।
4: আমরা যদি গণতান্ত্রিক সরকার নিজেদেরকে দাবি করি, উইচ আমরা দাবি করি, একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যে গণতান্ত্রিক ভাবে চলতে চায়, সেই সরকারটা এই মানুষের কাছে যে তথ্য দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা সে করবে। তথ্য কমিশন তৈরি হবে এবং আমি বিশ্বাস করি এবং আইনের কিছু পরিবর্তন হবে, যাতে এটাকে আরো বেশি ক্ষমতায়িত করা যায়, জনগণের অধিকার আরো বেশি নিশ্চিত করা যায়। এটা একটা স্বাধীন কমিশন, সরকারের যে ইচ্ছা বা মন্ত্রণালয়ের যে ইচ্ছা সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন, এবং আমি বিশ্বাস করি আমরা একটা ভালো তথ্য কমিশনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, তথ্যের সঠিক ব্যবহারই পারে অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রাচীর গড়ে তুলতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। এবছরের প্রতিপাদ্য ছিল একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি। দিবসটি উপলক্ষে রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি আজ পরশুরামের ঘাটঘর ব্রিজের পাশে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করে বলেন, প্রায় 1,542 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার ফেনী জেলা সফরে যাবেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 233 জনে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। জুলাইয়ে সামান্য কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। মাসটিতে রপ্তানি বেড়েছে 10.53%। ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় 3.74%। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থবছরের জুলাই আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 915.63 মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল 882.62 মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি আয় বেড়েছে 33.1 মিলিয়ন ডলার বা 3.74%। জুলাইয়ে অবশ্য গত বছরের একই মাসের তুলনায় যুক্তরাজ্যে পোশাক রপ্তানি কমেছিল 2.44%। তবে আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধি সেই ঘাটতি কাটিয়ে রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরিয়েছে। বাংলাদেশ বেতারের সঙ্গে আলাপকালে রপ্তানি প্রবৃদ্ধির পুরো কৃতিত্ব দেশের রপ্তানিকারকদের বলে উল্লেখ করেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
8: শুধু যে ইউকেতে না, আমেরিকাতেও কিন্তু গ্রোথ হয়েছে। তারপরে আপনার ধরেন অনেকদিন পরে আমরা জার্মানিতে গ্রোথ দেখেছি এই দুই মাসে। ইউরোপিয়ান ডেস্টিনেশনের কথা শুধু বলছি, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, ইতালি, সুইডেন সবখানে কিন্তু গ্রোথ হয়েছে। অন্যান্য যে টপ 20 দেশে গ্রোথ আছে, দুই একটা দেশে শুধু আমাদের একটু নেগেটিভ গ্রোথ এখনো আছে। কাজে একটা পজিটিভ ট্রেন্ড যা থ্রুআউট দ্য ডেস্টিনেশন কিন্তু আমরা এই মাসে খেয়াল করি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে এবং সেই কারণে আমাদের জ্বালানি সাপ্লাই এর সমস্যা হয়েছে, তারপরেও যে রপ্তানিতে একটা ইতিবাচক বা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা আমরা ক্রেডিট অ্যাকচুয়ালি গোস টু দা আওয়ার এক্সপোর্টার্স এন্ড দেয়ার রেজিলিয়েন্স।
7: গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন, বাংলাদেশের পোশাকের চাহিদা, উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বাজার ধরে রাখার প্রচেষ্টা এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
9: যুক্তরাজ্যের বাজারে আগস্টে বাংলাদেশের পোশাক রপ্তানির এই প্রবৃদ্ধি অবশ্যই ইতিবাচক। এর পিছনে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা, উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বাজার ধরে রাখার প্রচেষ্টা ইতিবাচক ভূমিকা রেখেছে। যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার, তাই এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা গেলে সামগ্রিক পোশাক রপ্তানিতে এবং রপ্তানি আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
7: নতুন অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানিতে আশার সঞ্চার করেছে। বড় এই বাজারে চাহিদা ধরে রেখে রপ্তানি বাড়াতে পারলে সামনে তৈরি পোশাক খাতের আয় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়া উক্তাউ শহরে বিমান হামলায় অন্তত 33 জন নিহত ও 36 জন আহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া তথ্য মতে, দেশটির সামরিক বাহিনী আজ বাংলাদেশ সীমান্তবর্তী যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে এই বিমান হামলা চালায়। সেখানে কর্মরত একটি দলের একজন সাহায্যকর্মী হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রকে এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি। ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট বাতিলে বাধ্য হওয়ায় দেশটি জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল প্রধান বলেন, বিমান খাতের ন্যায্য অধিকার রক্ষা ও যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশ একে অপরের মধ্যে 6,000 কোটি মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যের উপর আরোপিত কর কর্তনে সম্মত হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য পরিষদের আওতায় উভয় দেশই সুবিধাজনক শুল্ক সুবিধার জন্য 3,000 কোটি মার্কিন ডলার মূল্যের অসংবেদনশীল পণ্য বাণিজ্যের সুপারিশ করেছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে আগামীকাল জাপানের নিশিনে বাংলাদেশ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। এর আগে সকাল ৬টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বেলা ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো,
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, পড়ছি ফারজানা ইয়াসমিন আরজু। কৃষি বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের প্রধান ভিত্তি। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। এই প্রেক্ষাপটে কৃষকদের স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষক সমাজ নানা ধরনের সমস্যার মুখোমুখি হলেও তাদের দাবি, প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতা অনেক সময় জাতীয় পর্যায়ে যথাযথভাবে উপস্থাপিত হয় না। ফলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণের সরবরাহ বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের মতো বিষয়গুলো আরও কার্যকরভাবে সমন্বয় করার প্রয়োজন দেখা দেয়। জাতীয় কৃষক সংগঠন গড়ে উঠলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে নীতি নির্ধারণী মহলের সামনে উপস্থাপন করা সম্ভব হবে। কৃষকদের কল্যাণে বর্তমান সরকার যে গুরুত্ব দিচ্ছে তার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে। সরকার দীর্ঘদিন ধরে কৃষি উপকরণে ব্যাপক ভর্তুকি প্রদান করে আসছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং অন্যান্য সারের দাম সহনীয় পর্যায়ে রাখার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে উন্নত মানের ও উচ্চ ফলনশীল বীজ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের আরেকটি বড় উদ্যোগ হল কৃষি যান্ত্রিকীকরণ। শ্রমিক সংকট এবং উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে কম্বাইন হারভেস্টার, রিপার, ট্রান্সপ্লান্টার ও অন্যান্য আধুনিক কৃষি যন্ত্র কেনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভর্তুকি দেওয়া হচ্ছে। বিশেষ করে হাওর ও দুর্যোগপ্রবণ অঞ্চলে এই কর্মসূচির ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ধান কাটা ও মাড়াইয়ের সময় কমছে, ফলে ফসলের অপচয় হ্রাস পাচ্ছে। কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান বর্তমান সরকারের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে কৃষকদের উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে, যাতে তারা মৌসুমি চাষাবাদ থেকে শুরু করে কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারেন। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের একটি বড় অংশকে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় আনা হয়েছে, যা ভর্তুকি ও প্রণোদনা সুষ্ঠুভাবে বিতরণে সহায়ক ভূমিকা রাখছে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্রপতির আহ্বানে যদি জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে ওঠে, তবে তা সরকারের গৃহীত কর্মসূচিগুলোর বাস্তবায়ন আরও কার্যকর করতে সহায়তা করবে। একই সঙ্গে কৃষকদের চাহিদা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে অধিক গুরুত্ব পাবে। কৃষক সমাজের সুসংগঠিত অংশগ্রহণ কৃষি খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে সহায়ক হবে। সবশেষে বলা যায়, কৃষক দেশের প্রাণশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপর নির্ভর করেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশের অগ্রযাত্রা সম্ভব হয়েছে। কৃষকদের স্বার্থ সংরক্ষণে রাষ্ট্রপতির কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বর্তমান সরকারের ভর্তুকি প্রণোদনা, কৃষি ঋণ, যান্ত্রিকীকরণ, গবেষণা ও ডিজিটাল কৃষি সেবাসমূহ বহুমুখী উদ্যোগ কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি এই দিক নির্দেশনা এবং সরকারের কৃষি বান্ধব পদক্ষেপের সমন্বয়ে দেশের কৃষক সমাজ আরও শক্তিশালী ও মর্যাদাবান হয়ে উঠবে, এমন প্রত্যাশায় দেশবাসীর। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
13: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে। প্রথম গানে শিল্পী বশির আহমেদ, গানের গীতিকার গাজী মাঝহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
2: উত্তরণ, বেতার ম্যাগাজিন।

0: সকাল কিংবা রাত, নাগরিক কোলাহল যেন ফুরাবার নয়। ব্যস্ততা শুধুই ব্যস্ততা। আকাশের ঝলমলে চাঁদটা রূপালী আলো ছড়ায় ঠিকই, কিন্তু সে আলো প্রায়শই বিলীন হয়ে যায় ব্যস্ততার এই বাধাহীন ছুটে চলায়। অভীষ্ট গন্তব্যের তাড়নায় হয়তো একটিবারের মতো মুখ তোলা হয় না আকাশের দিকে, শোনা হয় না বৃষ্টির গান, দেখা হয় না জোনাকির মিছিল।
1: জীবন সম্পর্ক আর প্রয়োজনের তাগিদেই মানুষের এই ব্যস্ততা, ব্যস্ততার এই ফাঁক গুলিয়ে মানুষ বাঁচে। রাতের চারপাশটায় শহরের বৈদ্যুতিক আলো থাক কিংবা নিস্তব্ধ আধার ভেদ করে ঝলমলে চাঁদের হাসি থাক, মানুষ বাঁচে। প্রকৃতি আর যন্ত্রের লুকোচুরিতেই মানুষ খুঁজে নেয় তার ভালো থাকার অবলম্বন।
0: সুপ্রিয় শ্রোতা, আজ 28 ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দ সোমবার। বেশ কিছু কারণেই এই দিনটি ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব বহন করে। এই তারিখটিতে পৃথিবীজুড়ে পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। মানুষের তথ্য জানার অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য। সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্য জানার সুযোগ থাকলে প্রশাসনের স্বচ্ছতা বাড়ে এবং নাগরিক অংশগ্রহণ শক্তিশালী হয়। তাই গণতান্ত্রিক সমাজে তথ্য অধিকারকে মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়।
1: এছাড়াও প্রতিবছর 28 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং সময় মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই এই দিবসটির মূল লক্ষ্য। সাধারণত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্কের ভাইরাস মানুষের শরীরে ছড়াতে পারে। তবে সময় মতো ক্ষত স্থান পরিষ্কার করা এবং প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা গ্রহণ করলে রোগটি প্রতিরোধ করা সম্ভব।
0: প্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের মূল আয়োজন। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ব বিচিত্রা। আজকের বিশ্ব বিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আমন চপল।
1: সার্বিয়ার 7 বছর বয়সী শিশু বোগদানকে ঘিরে একসময় ইন্টারনেটে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। পরিবারের দাবি ছিল জন্ম থেকেই তার শরীরে রয়েছে অদ্ভুত এক ক্ষমতা। ধাতব চামচ, ছুরি কিংবা অন্যান্য বস্তু তার শরীরে রাখলেই সেগুলো আটকে থাকে। শুধু ধাতব বস্তু নয়, চীনামাটির প্লেট, বাটি, এমনকি টিভি রিমোটের কন্ট্রোলও মতো অচম্বক বস্তু তার শরীরে আটকে থাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল। ফলে খুব দ্রুতই সে পরিচিত হয় চুম্বক মানব নামে। তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যা ছিল ভিন্ন, কারণ চুম্বক সাধারণত লোহা, নিকেল বা কোবাল্টের মতো নির্দিষ্ট ধাতুকে আকর্ষণ করে থাকে, চীনামাটি, প্লাস্টিক কিংবা রিমোট কন্ট্রোলকে নয়। বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণে বলা হয় শরীরের ত্বকের ঘর্ষণ, তেলতেলে ভাব, আর্দ্রতা এবং বস্তুর ওজন পৃষ্ঠের গঠনের কারণে অনেক হালকা ও মসৃণ বস্তু ত্বকের সঙ্গে সাময়িকভাবে আটকে থাকতে পারে। অর্থাৎ বোগদানের ঘটনাটি যতটা রহস্যময় মনে হয়েছিল সেটিকে সত্যিকারের মানব চুম্বক হওয়ার বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে গ্রহণ করবার মতো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবুও ছোট বোগদানের এই অদ্ভুত ক্ষমতা তাকে বিশ্বের নানা প্রান্তে মানুষের কৌতূহলের কেন্দ্রে নিয়ে এসেছিল।
0: ভারতের কেরলের পশ্চিমঘাট পর্বতমালার ইন্দুকি অঞ্চলে একসময় ঘটে যাওয়া এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা স্থানীয়দের বিস্মিত করেছিল 2001 সালের 25শে জুলাই। সেই থেকে কয়েক দফায় এমন বৃষ্টি নামে যার পানি দেখতে ছিল রক্তের মতো লাল। প্রায় 2 মাস ধরে বিভিন্ন সময়ে এই অস্বাভাবিক বৃষ্টির কারণে রাস্তা, বাড়িঘর, গাছপালা ও জলাশয়ের কিছু অংশ পর্যন্ত লালচে হয়ে উঠেছিল। ফলে স্থানীয়দের অনেকেই একে সত্যিকারের রক্তবৃষ্টি বলে মনে করেছিলেন। ঘটনাটি নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা অবশ্য এর পেছনে অতিপ্রাকৃত কোনো কারণ খুঁজে পাননি। বৃষ্টির পানিতে বিপুল পরিমাণ লালচে কণা মিশে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। প্রাথমিক গবেষণায় বিভিন্ন খনিজ ও ধাতব উপাদানের উপস্থিতির কথাও উঠে আসে। প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি করলেও পরে বৈজ্ঞানিক অনুসন্ধানে দেখায় কখনো কখনো প্রকৃতি এমন দৃশ্য তৈরি করতে পারে যা প্রথম দেখায় কল্পকাহিনীর মতো মনে হলেও কেরলের সেই রক্তবৃষ্টি আজও ভারতের অন্যতম আলোচিত অস্বাভাবিক আবহাওয়াজনিত ঘটনা হিসেবে পরিচিত।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা। এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ছুটে চলছে তাদের প্রয়োজনের গন্তব্যে, আর এই বিরামহীন ছুটে চলা মানুষকে করে তোলে ক্লান্ত এবং অবসন্ন, আর সেই নুয়ে পড়া সেই মনকে আবারও নতুন উদ্দীপনায় জাগিয়ে তোলা মুগ্ধতায় ঘেরে ঘেরা কিছু নির্মল বিনোদন।
0: প্রিয় শ্রোতা, মানুষ প্রতিনিয়তই উদ্দীপনার সন্ধানে মগ্ন। বিশুদ্ধ বিনোদনের মাঝে রয়েছে যার অসীম যোগান, তাই তো মানুষ প্রিয় বিনোদনের উন্মাদনায় ভাসতে থাকে তার পুরো জীবনকাল ধরে, আর বিনোদন জগতের মানুষগুলোকে নিজেদের হৃদয়ে স্থান দেয় সীমাহীন ভালোবাসায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে প্রতিত যশা ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পর্ব নন্দিত জন। আজ থাকছে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের সাথে কথোপকথন, সাক্ষাৎকার নিয়েছেন শামসুন্নাহার রিনি।
2: সুপ্রিয় শ্রোতা, কথা বলছি জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
3: ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার কায়সার হামিদ বলছি।
2: শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনার ছেলেবেলা ও পড়াশোনা কোথায়?
3: ছোটবেলা কেটেছে ক্যান্টনমেন্ট রিজ, কারণ আমার আব্বা সেনাবাহিনীতে ছিল। যদি বলি যে পাকিস্তান আমলের কথা, সে সময় ক্লাস থ্রি পর্যন্ত আমরা সেখানে পড়াশোনা করেছিলাম। আব্বার পোস্টিং ছিল পেশাওয়ারে, তারপর এখানে এসে ধেমজি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে পড়াশোনা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার।
2: তারপর আপনি কিভাবে ফুটবল খেলার সাথে যুক্ত হলেন?
3: ছোটবেলা থেকে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলতাম, আসলে দুটোই আমার প্রিয় খেলা ছিল। বলবো যে 80-এর দশকের শেষের দিকের কথা, সেই সময় ফুটবল এবং ক্রিকেট দুটোই আমি সেকেন্ড ডিভিশন খেলতাম। ক্যান্টিনিয়নে ক্রিকেট খেলতাম এবং কামাল স্পোর্টিং সেকেন্ড ডিভিশন খেলতাম, এখান থেকে শুরু আর কি আমার। তারপরে T2 রামগঞ্জে খেলেছি, T3 BGMC, T4 আমি ফার্স্ট সাব গেমসে স্থান পাই, আমি জাতীয় দলের পক্ষে বাংলাদেশের জার্সি আমি প্রথম গায়ে দিই, এবং 6টি সাব গেমস আমি রেগুলার খেলেছি। তারপরে তো মহারণে চলে আসলাম, T5 সেখানে মহারণের অধিনায়কত্ব করেছি। জাতীয় দলের আমি 3টি বিশ্বকাপে বাছাই পর্বে অংশগ্রহণ করেছি, 86 বিশ্বকাপ, 90 বিশ্বকাপ এবং 94 বিশ্বকাপে অধিনায়কত্ব করেছি।
2: ফুটবল নিয়ে আপনার মধুর কোন স্মৃতি আছে কিনা?
3: স্মৃতি তো অনেক আছে, এত স্মৃতি বলতে গেলে তো অনেক সময় লাগবে। তবে খেলা শুরু স্মৃতিটা বলবো, আমি আসলে 82-এর কথা বলি। প্রথম দিকে যখন আমরা স্কুলে গন্ডি পেরে কলেজ শেষ করলাম, তখন আমরা টাঙ্গাইলে খেলতে গেছিলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং তিতুমির কলেজে মাঝে মাঝে খেলতাম, প্র্যাকটিস করতাম একসাথে। টিম গঠন করে আমরা টাঙ্গাইলে খেলতে গেছিলাম, তো টাঙ্গাইলে আমরা কোয়ার্টার ফাইনাল জিতছি, যে তারপরে আমরা সেমিফাইনালে ফেস করছি আমরা ডিসি টিমরে। তো ডিসি টিমের পক্ষে তৎকালীন সময় ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছিল, আমরা তো ছিলাম অজানা, মানে কেউ আমাদের চিনত না, কারণ সবাই আমরা পোলাপাইন। এদিকে জাতীয় দল মধ্যে নান্নু ভাই, মঞ্জু ভাই সহ আরো যারা ছিল, সালাম মুর্শেদি, আরো সেই সময়ের কথা বলছি, তখন ভালো ভালো প্লেয়াররা ছিল জাতীয় দলে। তো ওই খেলায় আমি কিন্তু ফার্স্ট হাফে অনেক দূর থেকে মেরে একটা গোল দিয়ে দিয়েছিলাম, গোলকিপার ছিল মঈন জাতীয় দলের। গোলটা হওয়ার পরেই সবাই চমকায় গেল, কিরে জাতীয় দলের খেলা ওরা পারতেছে না এই পোলাপাইন টিমের সাথে। তখন থেকে মানে চোখে পড়লো আর কি আমার খেলা। তখন মঞ্জু ভাই আমার কাছে খেলার পরে আমাকে এসে বললো যে ছেলে তুমি কোন টিমে খেলো? তাই বলে আমি তো কোন টিমে খেলি না, সেকেন্ড ডিভিশন খেলি। কয়ে তুমি রহমতগঞ্জে খেলো, আমি রহমতগঞ্জে বর্তমানে কর্মকর্তা, তুমি রহমতগঞ্জে খেলো। সেই সময় থেকে আমি রহমতগঞ্জে আমি ঢুকি, এবং এটা একটা আমার একটা স্মৃতি যে জাতীয় দলের বিরুদ্ধে খেলার পরে ওখানে আমরা 2-1 হেরেছিলাম, এবং ওই খেলাটির কথা এখনো মনে আছে। তারপরে আরো অনেক খেলা রয়েছে, মনে করেন 86 যখন চিমা আসে, আবাহনীর পরপর 3 চ্যাম্পিয়ন হয়েছে, মহামডানের চ্যাম্পিয়ন হওয়াটা খুব দরকার ছিল। তো আবাহনীর চ্যাম্পিয়ন হওয়াটা আরো জরুরি ছিল, কারণ ওরা ওয়ান্ডার্স 4 হয়েছে, সেই রেকর্ডটা ছোঁয়ার জন্য তারা ইন্ডিয়া থেকে চিমা সহ মনোরঞ্জন ভাস্কর পাখির আলী প্রেরণ তো ছিলই। আমরা ভাবছিলাম যে আমরা নিশ্চয়ই 2-3 গোল খাবো, কিন্তু সেই খেলা আমরা আবাহনীকে 2-0 গোলে পরাজিত করি, সেটা একটা স্মৃতিবহুল খেলা। তারপরে পরপর 3 আমরা লিগ চ্যাম্পিয়ন হই, অপরাজিত লিগ চ্যাম্পিয়ন, এবং মহডানে খেলাকালীন সময়ে সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে 85 সালে আমরা একটা খেলা হেরেছিলাম, আবাহনীকে 2 বার হারিয়েছি সেই লিগে। তবে একটা খেলা আমরা আরামবাগের সাথে ড্র করলে চ্যাম্পিয়ন হই, সেই খেলা আনফরচুনেটলি আমাকেও নামায় নাই, ওই একটা খেলা আমি ড্রপ ছিলাম। তো হঠাৎ করে মানে 85 মুখে পা কাটা যেটা বলা হয় আর কি, আরামবাগের সাথে হেরে যায় 85-এ, হারার ফলে 2 পয়েন্ট আমাদের নষ্ট হয়ে যায়, সেই বছর আবাহনী চ্যাম্পিয়ন হয়। আমার তো জিত চেপে যায় যে না, এই দলে খেলে আমার চ্যাম্পিয়ন হতেই হবে। 86 সালে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হলাম, 87-ও অপরাজিত চ্যাম্পিয়ন হলাম, 88-ও অপরাজিত চ্যাম্পিয়ন হলাম, এটাও আমার জীবনের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তারপরে জাতীয় দলের পক্ষে 89 সালে যখন প্রেসিডেন্ট কাপে চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে আমরা 90 সালে আপনারা অনেকে জানেন যে ইরানের পিরোজি দল ছিল, সেই পিরোজিকে হারিয়ে আমরা কিন্তু এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামডান, এটাও একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এরকম অনেক স্মৃতিবহুল খেলা রয়েছে বা অনেক স্মৃতি রয়েছে যেটা আজও অম্লান হয়ে রয়েছে।
2: আপনার অনেক স্মৃতি আছে, যে স্মৃতি আপনার হৃদয়কে বারবার দোলা দিয়ে যায়। এখন আপনার সফলতা সম্পর্কে একটু জানবো।
3: সফলতা তো আছি, বাংলাদেশে যে সেকেন্ড যে সাব গেমস হলো, ফার্স্ট সাব গেমসে তো আমরা নেপালে খেলেছি, তো সেকেন্ড সাব গেমসে মানে সেরা খেলোয়াড় নির্বাচিত হই, লিগেও সেরা খেলোয়াড় নির্বাচিত হই। এরপরে আমি কলকাতা মোহামডানের পক্ষেও আমি খেলেছি।
2: আপনার জীবনের সেরা প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি?
3: সেরা প্রাপ্তি হচ্ছে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, তারপরে জাতীয় ক্রীড়া পুরস্কার, নানান পুরস্কার আমি পেয়েছি, থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? অপ্রাপ্তি তো কিছু নাই।
2: ফুটবলের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কাছে জানতে চাই।
3: ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎ এখন ভালোই দেখছি, কারণ বিগত সরকার আমলে আসলে ফুটবলটি অনেক পিছিয়ে পড়ে, মানে 16-17 বছর বাংলাদেশের রেটিং বলেন, সবকিছুই, আপনার জনপ্রিয়তা বলেন, স্টেডিয়ামে দর্শক হইতো না, সব দিক থেকে আমরা পিছিয়ে গেছিলাম। তো এখন ফেডারেশনের নতুন কমিটি হয়েছে, তাবিদ আবুল সাহেব আসার পরে মানে ফুটবলটা একটু জেগে উঠেছে। আপনারা দেখেছেন যে এখন উপচুপড়া দর্শক স্টেডিয়ামে যায় খেলা দেখতে, বিশেষ করে হামজা চৌধুরী টিমে যোগদান করার ফলে টিমে বাড়তি একটা শক্তি আসে, এবং আপনারা দেখেছেন যে স্টেডিয়ামে এখন উপচে পড়া দর্শক এখন ফুটবল খেলা দেখতে আসে। অর্থাৎ এতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল। তো আমি আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেতৃত্বে তারা ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসবে, এবং আমি আশা করব যে ফুটবল উন্নয়নের জন্য এটা গ্রামে গঞ্জে থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে হবে। কারণ আমাদের বিকেএসপি রয়েছে, কিন্তু এরকম বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রতিটা থানা জেলা লেভেলে করতে হবে। কারণ আমরা থানা লেভেল থেকে গ্রাম লেভেল থেকে যদি খেলোয়াড়রা পিক আপ করতে না পারি, তাহলে তো একটা ভালো জাতীয় দল করতে পারবো না। আপনারা দেখেন অনেক দেশ খেলে, বিশ্বকাপ খেলেছে, তাদের লোকসংখ্যা আমাদের একটা মানে থানা থেকেও কম, ঢাকা সিটি থেকেও কম। তারা যদি বিশ্বমানের খেলোয়াড় প্রডিউস করতে পারে, তারা যদি বিশ্বকাপ খেলতে পারে, তো বাংলাদেশ পারবে না? এখন আশা করি বাংলাদেশ পারবে।
2: তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
3: তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে পরামর্শ হইল যে এখন তো সারা বিশ্বের মানে খেলোয়াড়রা কিভাবে খেলা এসেছে বা সোশ্যাল মিডিয়া এখন একটা ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে একটা খেলোয়াড় উত্থানটা কিভাবে হয়, খেলোয়াড় কিভাবে প্র্যাকটিস করেছে বা ট্রেনিং কিভাবে করে। এই যে তরুণ খেলোয়াড়দের বলবো যে তারা যদি এরকম সেই সব ভিডিও দেখে তারা নিজেদের ট্রেন আপ করতে পারে নিজেরাই, আর কোচের আন্ডারে কোনো টিমের আন্ডারে গেলে সেখানে কোচ রয়েছে, তারাও কোচের আন্ডারে ট্রেনিং করতে পারে। তো যারা ফুটবলকে ভালোবাসেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন এবং নিজেকে মেনটেন করবেন, মাদক থেকে দূরে থাকবেন এবং বিশেষ করে মোবাইল গেমস থেকে দূরে থাকবেন এবং মাঠে গিয়া ঘাম ঝরাবেন। এইটুকুই অনুরোধ রইব যে আপনারা প্র্যাকটিসটা ঠিক মতো যদি করেন, তাহলে ডেফিনেটলি আপনারা এক সময় ভালো খেলোয়াড় হতে পারবেন।
2: আপনি বর্তমান যারা খেলে তাদের আইডল, আপনার আইডল কি?
3: আইডল বলতে আমি যে সময় খেলতাম সেই সময় তো বড় বড় যেসব খেলোয়াড় ছিল তাদেরকে আমরা ফলো করতাম, যেমন বেকেনবাওয়ার ছিল জার্মানির, আমি ব্রাজিল সমর্থক সময়, ব্রাজিলের যে ডিফেন্ডার ছিল ফ্যালকাও বলেন, তারপরে জুলিও সিজার, আরো অনেক ভালো ভালো বলবো এক সময় খেলোয়াড়রা ছিল, সেসব ডিফেন্ডারদের খেলা ফলো করতাম। বাংলাদেশে আমার নান্নু ভাইয়ের খেলা খুবই ভালো লাগতো, নান্নু এবং মঞ্জু দুই ভাই ছিল, দুই ভাই দুই দলের অধিনায়ক ছিল, নান্নু ভাই ছিল আবাহনীর অধিনায়ক, মঞ্জু ভাই ছিল মোহামডান অধিনায়ক। তো নান্নু ভাই খুব ঠান্ডা মাথায় খেলতো, ডিফেন্ডার, তো এই নান্নু ভাইয়ের খেলাটা আমার খুবই ভালো লাগতো এবং ওনার খেলাটা আমি ফলো করতাম, চেষ্টা করতাম ভালো খেলার জন্য। কারণ আমার লাইফে কিন্তু কোনো ইয়েলো কার্ড বা রেড কার্ড নাই, আমি যে পজিশনে খেলি স্টপার ব্যাক, সেই সময় আমি খুব টাফ ফুটবল খেলতাম, কিন্তু রাফ না, অর্থাৎ ফাউল করে ফুটবল খেলতাম না, যে কারণে আমার লাইফে কোনোদিন ইয়েলো বা রেড কার্ড আমি পাইনি।
2: যার জন্য আপনি এত জনপ্রিয়?
3: জনপ্রিয় হওয়ার পিছনে একটা রেকর্ড আছে কি, যখন আমি ওই আরামবাগের সাথে উইকেট হারার পরে 85 থেকে 90 পর্যন্ত মোহামডানের একটা রেকর্ড আছে, লিগে কোনো ম্যাচ হারা নাই। আমরা অনেক লিগে হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট আনবিটেন রানার্স আপ হয়েছি, অর্থাৎ মানে মোহামডানের জালে খুব কম গোল গিয়েছে। তখন থেকে আমার নাম হয়তো চীনের প্রাচীর, বিভিন্ন যারা কমেন্টার থাকতো তারা নানান রকমের নাম দিতেন, তখনই বলা হতো যে কাসের হামিদ হল চীনের প্রাচীর। অর্থাৎ পাঁচ বছর আমরা কিন্তু আনবিডেন ছিলাম।
2: অবসর সময় আপনি কি করেন?
3: অবসর সময়ে এই তো টুকটাক গান টান শুনি আর নাটকগুলি দেখি আর কি।
2: কার গান বেশি শোনা হয়?
3: যে গান ভালো লাগে তাদের গানই শুনি।
2: আপনার প্রিয় পোশাক কি?
3: প্রিয় পোশাক পাজামা পাঞ্জাবি, প্যান্টের সাথে সাধারণত পাঞ্জাবি পরি।
2: প্রিয় খাবার?
3: নান রুটি ভালো লাগে শিক কাবাব দিয়ে।
2: প্রিয় ভ্রমণের জায়গা?
3: প্রিয় ভ্রমণের জায়গা তো মক্কা এবং মদিনা। আর বাংলাদেশের প্রিয় জায়গা আমার সিলেট, বাড়ি অঞ্চলটা খুব ভালো লাগে। চট্টগ্রামের সমুদ্র সৈকত ভালো লাগে, তারপরে কুয়াকাটার সাইডে ভালো লাগে। আসলে বাংলাদেশে অনেক জায়গা রয়েছে, অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি তো অনেক ডিস্ট্রিক্টে খেলার সুবাদে গিয়েছি, তো এক একটা ডিস্ট্রিক্টের সৌন্দর্য এক এক রকম। তবে বাংলাদেশটা একটা সুন্দর দেশ এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি।
2: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
3: আপনাকে অনেক ধন্যবাদ।

0: সুপ্রিয় শ্রোতা, প্রকৃতি আর সভ্যতার চাদরে মোড়া এই পৃথিবীর বহু বিষয়ে আমাদের অনেকেরই হয়তো অদেখা অধরা, আর সে কারণেই মানুষ জ্ঞানের পিপাসায় ছুটে বেড়ায় বিশ্বময়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে খুঁজে ফেরে মানুষ হিসেবে নিজের ইতিহাস আর ঐতিহ্যকে, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে মানুষ হিসেবে আমাদের পূর্ণতা পাবার মহাকাব্য।
1: প্রকৃতি, সংস্কৃতি আর বিস্তীর্ণ জীবনের কলরবে মুখর আমাদের এই পৃথিবী, সৌন্দর্য আর বিস্ময় যার পরতে পরতে লুকোচুরি খেলে। প্রকৃতি আর সংস্কৃতির সেই সব অদেখা সৌন্দর্য যেন সবসময় হাতছানি দেয় আমাদের অবচেতনে, তবুও যেন মোহনীয় সৌন্দর্যে ঘেরা এই পৃথিবীটাকে ভালোভাবে জানাই হয় না আমাদের।
0: প্রিয় শ্রোতা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে মরক্কোর ঐতিহাসিক শহর মার্কেশের মদিনা। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, পড়ে শোনাচ্ছেন ফাতেমা আফরোজ সোহেলি।
2: মরক্কোর দক্ষিণ পশ্চিমে তুষারে ঢাকা আটলাস পর্বতমালাকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে এক লালচে সোনালী শহর মারাকেশ, আর সেই শহরের হৃদয়ে রয়েছে প্রাচীন মদিনা। একাদশ শতাব্দীতে গড়ে ওঠা এই প্রাচীন এলাকাটি যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে সময়ের চাকা থমকে গেছে কয়েক শতাব্দী আগেই। মারাকেশ মদিনার গোড়াপত্তন হয় 1070 খ্রিস্টাব্দে আলমোরাফিদ রাজবংশের হাত ধরে। পরবর্তীতে আল মুহাদ রাজবংশের শাসনামলে এটি এক প্রভাবশালী ইসলামী সাম্রাজ্যের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। রাজবংশগুলোর উত্থান পতনের নীরব সাক্ষী এই মদিনা আজও ধরে রেখেছে তার পুরনো শৌর্য বীর্য। রাজনীতি ও সামরিক ক্ষমতার অন্যতম কেন্দ্র হিসেবে এই শহরের গুরুত্ব ছিল অপরিসীম। বিশাল মাটির প্রাচীর এবং সুরক্ষিত ফটকগুলো তৎকালীন সময়ে সাম্রাজ্যের নিরাপত্তা বিধান করত। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে মারাকেশ ছিল সাহারা মরুভূমি অতিক্রমকারী কাফেলাগুলোর প্রধান বাণিজ্য কেন্দ্র। স্বর্ণ, হাতির দাঁত, চামড়াজাত পণ্য এবং মশলা কেনাবেচায় সবসময় মুখরিত থাকত এর বাজারগুলো। আজকেও সেই অর্থনৈতিক ধারার খুব একটা পরিবর্তন হয়নি। মদিনার অলিপথ জুড়ে থাকা শোক বা ঐতিহ্যবাহী বাজারগুলো দেশটির ক্ষুদ্র কুটির শিল্প ও কারুশিল্পীদের অর্থনীতির মূল চালিকা শক্তি। পর্যটন ক্ষেত্রে মারাকেশ মদিনা মরক্কোর সবচেয়ে বড় আকর্ষণ। এই স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে 1985 সালে ইউনেস্কো মারাকেশের মদিনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এবারে চলুন একটু কল্পনার চোখে মদিনার রাজপথগুলোতে হেঁটে নেওয়া যাক। লাল এবং গোলাপি বেলে পাথরের তৈরি বিশাল প্রাচীর ঘেরা মদিনার ভিতরে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে ওঠে এক জাদুকরী জগৎ। সরু আঁকা বাঁকা অলিপথগুলো যেন কোন রূপকথার গোলক ধাঁধা। মাথার উপর বাঁশের ছাউনি ভেদ করে চুঁয়ে পড়া রোদের আলো ছায়ার খেলা। চারপাশ থেকে ভেসে আসে রকমারি মশলা, জিরা, জাফরান আর দারুচিনির তীব্র সুবাস। আশেপাশে তাকালে চোখে পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কারিগরদের কর্মযজ্ঞ। কোথাও পেতলের প্রদীপে কারু কাজ করছেন কোনো বৃদ্ধ শিল্পপতি, কোথাও বা কাঠ খোদাইয়ের টুকটাক শব্দ। চামড়ার রঙিন জুতো, ঐতিহ্যবাহী জিলবাব পোশাক আর কারুকার্যময় মাটির প্রদীপগুলো বাজারের সারি সারি দোকানে সাজানো রয়েছে। মদিনার ঠিক প্রাণকেন্দ্রে পৌঁছালে দেখা মিলবে বিখ্যাত কুদুবিয়া মসজিদের। এর 77 মিটার উঁচু মিনারটি মদিনার যে কোনো প্রান্ত থেকে স্পষ্ট দৃশ্যমান। এর কাছেই রয়েছে ঐতিহাসিক জ্যামা আলফানা চত্বর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এই চত্বর এক অদ্ভুত মায়াজাল তৈরি করে। একদিকে সাপের নাচ, গল্প বলা শিল্পীদের ঘিরে জটলা আর একরোখা সুরের ঐতিহ্যবাহী মরক্কান সঙ্গীত সব মিলিয়ে এক অদ্ভুত গুঞ্জন। বাতাস ভারী হয়ে ওঠে খোলা দোকানের কয়লার আগুনে শেঁকা সুস্বাদু তানজিয়া আর তাজিন খাবারের ধোঁয়া ও সুবাসে। রাতে উপর থেকে মনে হয় পুরো চত্বর জুড়ে যেন শত শত প্রদীপ জ্বলছে। একটু দূরেই লুকিয়ে রয়েছে বিন ইউসুফ মাদ্রাসা কিংবা বাহিয়া প্যালেসের মতো স্থাপত্যের বিস্ময়। সিরামিকের সূক্ষ্ম মোজাইক, যাকে স্থানীয় ভাষায় জেলিজ বলা হয়, আর জিপসাম প্লাস্টারের অসাধারণ খোদাই চোখ ধাঁধিয়ে দেয়। পাতাবাহারি গাছে ঘেরা ভেতরের খোলা উঠোনগুলোতে ঝর্ণার পানির মৃদু শব্দ কোলাহলপূর্ণ শহরের মাঝে এনে দেয় এক শান্ত নিস্তব্ধতা। মারাকেশের মদিনা কেবল কিছু প্রাচীন দালান কোঠার সমষ্টি নয়, এটি অতীতের সমৃদ্ধ ইতিহাস, জাদুকরী স্থাপত্য এবং স্পন্দনশীল সংস্কৃতির এক নিখুঁত মেলবন্ধন। ঐতিহ্য আর আধুনিকতার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই লাল শহর শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ববাসীকে মুগ্ধ করেছে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এবার বিদায়ের পালা, তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই দেশজুড়ে চলমান ডেঙ্গুর উপদ্রবের কথা। ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই যেন আরও অনেক বেশি সচেতন ও দায়িত্বশীল আচরণ করি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে, শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
0: শেষের উচ্চারণে জানিয়ে দিতে চাই আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
1: এবং আমি জিএম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনের সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: শুভরাত্রি।

0: information has been observed across the country, likewise elsewhere of the globe today through various programs. The theme of the day in Bangladesh this year was Ensuring Right Information in the Digital Era for Environmental Protection. To mark the occasion, a discussion meeting was held at the Information Commission Building Auditorium at Agargaon in Dhaka. Speaking at the event, State Minister for Information and Broadcasting, Yasir Khan Chaudhry, called for concerted global efforts to prevent disinformation and misuse of artificial intelligence, AI. This is Bangladesh Betar giving you the news. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haque Milon said the process of verifying and scrutinizing information for successful candidates for the post of assistant teachers in primary schools will continue till Thursday. He revealed the information while replying to questions from newsmen at the beginning of a meeting of National Steering Committee at the Secretariat on World Teachers Day 2026 today. The minister said, verification and posting of candidates selected for primary teacher recruitment are currently underway and will conclude by Thursday. If anyone does not receive an appointment letter by that time, it will be issued following a subsequent review. At least 33 people died and 36 were injured in the airstrike in the town of Kyok Tau in Rakhine State. According to a rebel group, Myanmar military carried out an airstrike today near a market in the country's war-torn Rakhine State, which borders Bangladesh. Iran lodged a complaint with the United Nations over U.S. sanctions against its aviation sector that forced the cancellation of flights. Iran's civil aviation chief said the country lodged it to defend the legitimate rights of the aviation industry and counter illegal restrictions imposed by America. Asian Games, and Bangladesh will take on Malaysia in the fourth quarter-final of Asian Games cricket at Korogi Sports Park, Nisheen, tomorrow. The knockout match is scheduled to begin at 11 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says depression over North Andaman Sea and adjoining Myanmar coast moved north-northwestwards and intensified into depression over the same area at 3 p.m. today, about 880 kilometers southeast of Chattogram, 810 kilometers southeast of Cox's Bazar, 1,080 kilometers southeast of Mongla, and 990 kilometers southeast of Baira. It is likely to move north-northwestwards further. Maximum sustained wind speed within 48 kilometers of depression center is about 50 kilometers per hour, rising to 60 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Baira have been advised to hoist distant cautionary signal number 1. Repeat, distant cautionary signal number 1. All fishing boats and trawlers over North Bay have been advised not to venture into deep sea till further notice. Meanwhile, forecast bulletin 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman emphasizes to boost bilateral trade, investment and development cooperation with China. President Mirza Fakhrul Islam Alamgir calls upon the European nations to increase investment in Bangladesh. No journalist or media outlet will be victimized under proposed Cyber Security Act, says Home Minister. State Minister for Information and Broadcasting calls for concerted global efforts to curb misinformation and misuse of AI. Airstrike in Myanmar's Rakhine State kills 33. And Bangladesh will face Malaysia tomorrow in the fourth quarter-final of Asian Games cricket. That's the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here's the news commentary, written by Mainur Rahim and read by Mohammad Mahfuzul Haq Haidari. Agriculture is the backbone of Bangladesh's economy, food security and rural life. A significant portion of the country's population is directly or indirectly involved in agricultural activities. Therefore, the development of farmers is inseparable from the development of the nation itself. Against this backdrop, President Mirza Fakhrul Islam Alamgir has called for the establishment of a national-level central organization to safeguard the interests of farmers. He made this appeal when an 8-member delegation of the Bangladesh Krishak Samiti called on him at Bangabhavan during a courtesy meeting yesterday. His call is not confined merely to protecting farmers' rights, rather it is widely regarded as an important guideline for building a more organized, resilient and sustainable agricultural sector in Bangladesh. The president observed that although farmers across the country face a wide range of challenges, their demands, expectations and practical experiences are not always adequately represented at the national level. As a result, issues such as ensuring fair prices for agricultural produce, reducing production costs, expanding the supply of agricultural inputs, improving irrigation facilities, and strengthening market management require more coordinated and effective attention. Bangladesh's agriculture sector is currently confronting a number of challenges, including climate change, natural disasters, shrinking agricultural land, rising production costs, and market volatility. Despite these obstacles, farmers continue to sustain food production and contribute significantly to national development. In this context, a central organization dedicated to protecting farmers' rights and interests has become a necessity of the time. Such an organization could help identify farmers' problems, explore solutions, and facilitate the effective implementation of government initiatives at the grassroots level. Another major government initiative is the mechanization of agriculture to address labor shortages and lower production costs. Substantial financial support has been provided for the purchase of modern agricultural machinery, including combine harvesters, reapers, transplanters, and other equipment. The positive impact of these programs is already visible, particularly in hard regions and disaster-prone areas. The government has taken noteworthy measures to improve farmers' access to credit. Agricultural loans are being provided through state-owned and private sector banks under relatively easy terms, enabling farmers to expand seasonal cultivation as well as establish small agro-based enterprises. In addition, the introduction of agricultural cards has brought a large number of farmers under various government support programs, ensuring greater transparency in the distribution of subsidies and incentives. To address the adverse effects of climate change, the government is placing increasing emphasis on research-based agriculture. Programs are being implemented to develop and expand climate-resilient crop varieties that can withstand salinity, drought, and waterlogging. Digital agriculture services have also been expanded to provide farmers with weather-focused disease alerts and guidance on modern cultivation practices. If a national central farmers organization is established in response to the president's call, it could significantly enhance the effectiveness of government programs and policies. In conclusion, farmers are the lifeline of Bangladesh. The nation's progress toward food self-sufficiency has been made possible through their relentless labor and dedication. The president's call for the formation of a central farmers' organization is therefore highly significant. That is the end of the news commentary.
0: Bangladesh Betar Onushtan Ek Juge Projorito Hoche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon, O Kumilla Kendro Theke.
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা এবং বিশ্ব জলাতঙ্ক দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন,
3: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত 21 সেপ্টেম্বর 2026 তারিখে নিউ ইয়র্কে পৌঁছান। এ সময় তিনি জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিভিন্ন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নিউ ইয়র্কের কর্মসূচি শেষে তিনি গত 25 সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে 27 সেপ্টেম্বর ভোরে দেশে পৌঁছান। এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। নতুন সরকারের জন্য এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে। এর মধ্যে দিয়ে একই পরিবারের দুই প্রজন্মের তিনজন প্রধানমন্ত্রীর এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের অনন্য ইতিহাস রচিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। 4 দিনের সফরে প্রধানমন্ত্রী সব মিলিয়ে মোট 30টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, 7টি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রেখেছেন, 11টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং জাতিসংঘ সহ 10টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
2: আজ 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের বিভিন্ন দেশে তথ্যের অবাধ প্রবাহ, নাগরিকের তথ্য জানার অধিকার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য হল ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর তথ্য কমিশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন,
4: আজকের প্রতিপাদ্য ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। আজকের এই সময়ে এসে এই যুগে তথ্যের কিন্তু অভাব নেই। তথ্য যেরকম জানার অধিকার সকলেরই আছে, তবে সেই তথ্যটা হতে হবে সঠিক, অপতথ্য নয়, অসত্য তথ্য নয়, এবং যেই তথ্যের দ্বারা দেশ, জাতি, পৃথিবী, গণতন্ত্র নস্যাৎ হয়, যেই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, গুজবের মাধ্যমে যেসব ভোটাধিকার ইত্যাদি ভুলুণ্ঠিত হয়, সেগুলোকে তথ্য না বলে আমরা অন্য কিছু নাম দেওয়ার সময় এসেছে। তথ্য অবশ্যই একটি জাতির জন্য, একটি দেশের জন্য, সকল শ্রেণী পেশা মানুষের জন্য অবশ্যই মোস্ট রিকোয়ার্ড এন্টিটি ইন লাইফ। আমরা এখন এসে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগে, আমাদের ইলেকট্রনিক জমানায় এসে, যে তথ্যের জন্য একটি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে ইনফরমেশনকে টুইস্ট করে মিস ইনফরমেশনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত করে রেখেছিল, মানুষের ভোটাধিকার ধ্বংস করে রেখেছিল, কিভাবে বাংলাদেশের মানুষকে অপতথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। কাজেই আমাদের এমন কোন তথ্য, এমন কোন ইনফরমেশন প্রচার করা উচিত না, তুলে ধরা উচিত না, শুধু সোশ্যাল মিডিয়াতে না, যে শেয়ার, লাইক, কমেন্ট, এটা সোশ্যাল মিডিয়ার একটি অংশ, বৃহৎ অংশ হতে পারে। আমরা যারা এই গণমাধ্যমের সাথে জড়িত আছি, আমরাও যেন তথ্যগুলা সঠিকভাবে যেন পরিবেশন করতে পারি, সেদিকে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, আমরা রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব আছে, সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে। আমরা অনেক সময় অনেক তথ্য আমরা প্রচার করি, হয়তো নিজেরা চেক করেও দেখি না তথ্যটা কি সঠিক কিনা বা বাস্তবতা আছে কিনা, কিন্তু মনের অজান্তে হয়তো আমরা এই তথ্যগুলা শেয়ার করে থাকি, মনের অজান্তে হয়তো তথ্যগুলো আমরা প্রচার করে থাকি। আমাদেরকে এই বিষয়ে একটু সাবধান হতে হবে, আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের নিজের দেশের জন্য। আমাদের তথ্য যদি আমরা সঠিকভাবে প্রচার করতে না পারি, আমরা অনেক ইনসিডেন্টস আমরা দেখেছি, সুইসাইডাল পর্যায়ে মানুষ চলে যাচ্ছে, বিশেষ করে নারী শিশুর অধিকার হরণ হচ্ছে, বিভিন্ন বয়সের মানুষের রাইটস ক্ষুণ্ণ হচ্ছে। আমাদেরকে এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, এ কারণেই যে প্রত্যেকটি মানুষের তাদের নিজের বিষয়ে, নিজের ব্যাপারে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। তার জানার যেরকম অধিকার রয়েছে, তার নিজের চরিত্র, তার নিজের জীবনযাপন, তার হিউম্যান রাইটস এর অধিকার রয়েছে। এবং এমন পর্যায়ে আজকাল আমরা দেখি তথ্য পরিবেশন করা হয় যেখানে শুধু হিউম্যান রাইটস না, যে তার যে পারিবারিক বিষয়াদি আছে সেখানেও পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে একটি অপতথ্য, একটি অসত্য তথ্যের জন্য। আমরা দেখছি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। একজনের নাম ব্যবহার করে আরেকজনের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সকল অ্যাপ্লিকেশন আছে সেগুলো অপব্যবহার করে মানুষকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মান ক্ষুণ্ণ করা হচ্ছে। অসত্য তথ্য প্রচারের পাশাপাশি মানুষকে অনেক সময় অকথ্য ভাষায় গালমন্দ করা হচ্ছে। এই অপসংস্কৃতির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
2: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন,
5: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা, মানে যেহেতু এটা তথ্য অধিকার দিবস আন্তর্জাতিক, আমরা সঠিক তথ্য দিলে তথ্য অধিকার নিশ্চিত করতে পারলেই অপতথ্য রোধ করা যাবে। আমরা যদি সঠিক তথ্য মানুষকে দিতে পারি, গুজব ঠেকানো যাবে, অপতথ্য ঠেকানো যাবে। এই যে আমরা তিন ধরনের মিস, ডিস এবং ম্যাল ইনফরমেশন ঠেকানো যাবে বলে মনে করছি, আমার কাছে মনে হয় বর্তমান সময়টা ঠিক ওই রকম না। আমাদের চ্যালেঞ্জ কিন্তু আরো বেড়ে গেছে। আমরা সঠিক তথ্য দেওয়ার ব্যাপারে দ্বিমত করি না, সঠিক তথ্য দিতে পারতে হবে। এই তথ্য অধিকারের যে আলাপ এসছে, এই কমিশনটা খুব দ্রুত গঠিত হয়ে যাবে, প্রায় সব প্রক্রিয়া শেষ হয়েছে। এর মাধ্যমে আমরা চেষ্টা করবো, আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা মূলত জনগণের তথ্য অধিকার নিশ্চিতের ক্ষেত্রে যদি তারা বাধাগ্রস্ত হন, বাধাপ্রাপ্ত হন, তাদের অধিকার যদি কোথাও ক্ষুণ্ণ হয়, তখন এই প্রতিষ্ঠানটা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করতে পারে জনগণকে তথ্য দেওয়ার মাধ্যমে।
2: সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন,
6: আজ 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, জনগণের তথ্য জানার অধিকার রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি এবং বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। আমরা সবাই জানি এক যুগের বেশি সময় ধরে আমরা তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিলাম। অপশাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে, সেজন্য তথ্য প্রাপ্তি এবং গণমাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সে সময় আমরা দেখেছি প্রতিবাদের ভাষা হিসেবে আমাদের ছেলেমেয়েরা বেছে নিয়েছে গ্রাফিতি, র্যাপ সঙ্গীত, দেয়াল লিখন এবং বিভিন্ন মাধ্যমে তাদের চিন্তা, মত এবং তথ্য প্রকাশ করেছে এবং তুলে ধরেছে। তথ্যের অবাধ প্রবাহ বহমান, একই সঙ্গে অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য সবকিছুই আমাদেরকে ভিশাস সার্কেলের মতো ছেয়ে ফেলেছে। সে প্রেক্ষিতে 2026 সালের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। Upholding information integrity in the digital age, the role of access to information in addressing information disorder. Digital juge totthyo bishwasjoggota somonnotto rakha ebong totthyo bishrinkhola mokabelay totthyo odhikarer bhumika. Ami mone kori ei protibadder moddhe bortoman shomoye sobcheye guruttopurno bastobota ottonto sposhto bhabe protifulito hoyeche. Ei diboshe ashol tatporjo holo manushke tar chahito totthyo dite hobe, eki sathe totther shothikota jachai kore prokrito totthyo prochare jotnoban hote hobe, mithya totthyo apototthyo rukhe dite hobe. Bortoman digital বিশ্বে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তথ্যের যেমন অবাধ প্রবাহ বহমান, একই সাথে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এন্ড ম্যাল ইনফরমেশনের যে ঘোড়াটোপ, তার মধ্যে আমরা প্রত্যেকটা ব্যক্তি মানুষ থেকে, সমাজ এবং আমাদের গণমাধ্যম তথা রাষ্ট্র আবর্তিত হচ্ছে। নাগরিকের তথ্য পাওয়ার অধিকার হল একটি আইনি দায়িত্ব এবং তথ্য সে পেতে হবে এবং এই সংক্রান্ত আইন দ্বারা আমরা একেবারে বাইন্ডেড। সেক্ষেত্রে তথ্যের যে বিশ্বাসযোগ্যতা সেইটি আমাদেরকে প্রত্যেকের, নাগরিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, এই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে হবে। তথ্যের সততা এবং অখণ্ডতা বজায় রাখা ডিজিটাল রূপান্তরের এই যুগে বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাংলাদেশ সরকার বহুমুখী কৌশলের মাধ্যমে সেটা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভুল তথ্য, অপতথ্যের বিরুদ্ধে বিস্তার রোধে আমরা বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করেছি। একই সাথে আমরা প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্বশীল ও নৈতিক দায়িত্ববান সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার করছি, পেশাদার সাংবাদিকতার একটি ব্যবস্থা তৈরি করছি। একই সাথে আমাদের মিডিয়া এবং আমাদের গণমাধ্যম যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে সেই বিষয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুততার সাথে তথ্য কমিশন গঠনের কাজটি প্রক্রিয়াধীন রয়েছে এবং অতি দ্রুততার সাথেই সেটি সম্পন্ন হবে। আমরা তথ্য অধিকার আইন সংশোধনের কাজ শুরু করেছি এবং আমরা অলরেডি অনেকগুলো কনসালটেশন বৈঠক আমরা সম্পন্ন করেছি। একই সাথে এটি আমাদের সকল মন্ত্রণালয়ের সাথে, মাঠ পর্যায়ে বিভিন্ন অফিসের সাথে, একই সাথে RTI ফোরামের সাথে আমরা কাজ করে চলেছি এবং আমরা খুব দ্রুত তথ্য অধিকার আইনের কিছু সংশোধনী, যেটা দীর্ঘ সময়ের পুরনো, সেটা করতে যাচ্ছি। রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে আইন অনুযায়ী সরকার যেমন প্রতিটি তথ্য দিতে বাধ্য এবং তথ্য আমরা পরিবেশন করতেই বাধ্য এবং আমরা একটা আইনি শেকলে আবদ্ধ আছি আমরা সেটার জন্য, একই সাথে আমি যেটা অনুরোধ করব, দায়িত্বশীল তথ্য প্রচার করা আমার যেমন দায়িত্ব, তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই বাস্তবতায় আমাদের সকলের মূল লক্ষ্য হল তথ্য গোপন নয়, তথ্যের সঠিকতা নিশ্চিত করা, তথ্য প্রবাহকে বিশ্বাসযোগ্য করা, প্রযুক্তিকে ভয় নয়, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা, তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হওয়া, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম, নাগরিক সমাজ ও ব্যক্তিকে সহায়তা করা।
2: জলাতঙ্ক দূরীকরণ সবাই মিলে করণীয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ নানা আয়োজনে বাংলাদেশে উদযাপন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর ফার্ম গেটে তুলা উন্নয়ন বোর্ড মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন,
7: আমাদের আগের এটি প্রকল্প ছিল, মাঝখানে তিন বছর ধরে এই প্রকল্পটি নেই, এখন শুধু ঢাকা শহর ভিত্তিক এই প্রকল্পটি নেওয়া হয়েছে। অবশ্যই সারা বাংলাদেশে এই প্রকল্পটি যাতে পূর্বের ন্যায় থাকে সেই ব্যাপারে আমি ব্যবস্থা নিব। সবকিছুরই কিন্তু প্রিভেনশনটা অত্যন্ত জরুরি। আমরা যদি আগেই সচেতন হই, আগেই যদি সেই রোগকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হই, তাহলে রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা যাবে। সেটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম, মানুষকে সচেতন করা এবং রোগ হওয়ার পরে সেটি নিয়ন্ত্রণ করা, এই কাজটা যদি আমরা যথার্থভাবে করতে পারি তাহলে মানুষকে রক্ষা করতে পারব। সবকিছুই কিন্তু জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি এবং জনস্বার্থেই কাজ করি। বর্তমান বিশ্বে কিন্তু মানুষ অনেক বেশি সচেতন, বিশেষ করে খাদ্য নিরাপদ এবং যেই সমস্ত প্রাণী আমরা গ্রহণ করি সেটাও নিরাপদ কিনা সেটাও একটা বর্তমানে মানুষ কিন্তু চিন্তা করে, যে আমি একটা খাদ্য খাচ্ছি, যে প্রাণীটি আমি খাদ্য হিসাবে গ্রহণ করছি সে কোনো রোগে আক্রান্ত ছিল কিনা, সেই জায়গা থেকেও কিন্তু মানুষ রোগে আক্রান্ত হয়। কাজেই আমরা এই বিষয়গুলি সর্বোচ্চ, এই বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন না অতটা প্রান্তিক পর্যায়ে, সেটা সেমিনার করে সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে, তাদের তদারকি কিন্তু বাড়াতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব। প্রাণী সম্পদ সেক্টর এটা কিন্তু অনেক বড় সেক্টর, বাইরে থেকে হয়তো মানুষ চিন্তা করে কিন্তু এটার ভিত্তিতে যত কাজ করা যাবে এই সেক্টর যে তত বেশি কাজের পরিধিও কিন্তু বাড়ানো যাবে। পাশাপাশি প্রান্তিক অর্থনীতিতে এই প্রাণী সম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
2: সভাপতির বক্তব্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান উল্লেখ করেন,
8: স্ট্রঙ্গার টুগেদার একসাথে আরো শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, একসাথে সবাই মিলে আমাদের কাজ করতে হবে। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন সবাই মিলে আমাদের এই জায়গায় কাজ করতে হবে। তখন আমাদের জলাতঙ্ক ডিক্লাইন করেছে হেলথের সাথে যখন আমরা কাজ করেছি, বাট এখন যেহেতু প্রকল্পটা নেই সেটা আমাদের এখন আস্তে আস্তে জলাতঙ্ক আপ করতেছে। আমাদের যে প্রকল্পটি নেওয়া হয়েছে জলাতঙ্ক রোধ বিস্তার রোধ প্রকল্প, সেটা শুধুমাত্র এই ঢাকা শহরের মধ্যে কুকুরের ভ্যাকসিনেশন এবং তার জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করার মাধ্যমে কুকুরকে নিয়ন্ত্রণে রাখা, এটা বাংলাদেশের প্রতিটি জায়গায় ছড়াই দিতে হবে। আমরা একসাথে এই জলাতঙ্ক রোগের প্রতিরোধের বিরুদ্ধে, কারণ এটা যেমন 100% মৃত্যু আছে তেমন 100% প্রতিরোধযোগ্য।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
9: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ বাংলা।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রোববার সকালে ঢাকায় ফেরেন। বিবিসি বাংলা জানিয়েছে, নিউ ইয়র্কে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, সফরকালে প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ বক্তব্য ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু, আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে। মাহাদি আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন দেশের সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। এদিকে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘের জোরালো ও কার্যকর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেডিও তেহরান জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ১১তম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন প্রশ্ন এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। এ সময় রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী মানবিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাগত চাপ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের উৎস উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেয়াকেই তিনি এই সংকটের একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দৃঢ় ও কার্যকর সমর্থন দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী সতর্ক করেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায় বিচার ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে সংকটটি ভবিষ্যতে আরও বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের পুনর্গঠনে থ্রি আর কৌশল অনুসরণ করছে সরকার। এই থ্রি আর হল রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন, অর্থাৎ পুনর্লাভ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ। ডায়সে ভ্যালির রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, ফলে নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকেও অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারী উদ্যোক্তা তৈরির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারীদের জন্য নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে সরকার। এছাড়া স্নাতক শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ অবারিত করা হয়েছে। তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে তার সরকার। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার। বিবিসি বাংলা জানিয়েছে, রোববার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে তাদের প্রস্তাব এবং মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আলোচনায় অংশ নিলে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয় ধারণ করা ও সমন্বয় করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে বিভক্তি না রেখে ঐক্যমত্যের ভিত্তিতে কাজটি সম্পন্ন করতে চায় সরকার। কমিটির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়া ভিত্তিক পদ্ধতি চালু করতে চায় সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে দেশের অধিক সংখ্যক মানুষের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তায় আওতায় আনতে প্রচলিত সুদভিত্তিক কাঠামোর পাশাপাশি শরিয়া ভিত্তিক পদ্ধতি চালুর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে পেনশন স্কিমে মুনাফার হার বৃদ্ধি এবং পেনশন সুবিধাভোগীর বয়সসীমা বাড়ানো সহ নানা উদ্যোগও নেওয়া হয়েছে। পেনশন কর্তৃপক্ষের মতে, শরিয়া ভিত্তিক পদ্ধতি চালু করার মাধ্যমে সর্বজনীন পেনশনে বিভিন্ন ধরনের গ্রাহককে যুক্ত করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিবিসি বাংলা জানিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হল ভুটানের ডিকে ব্যাংকের অর্থায়নে ডিকে ডিজিটাল ব্যাংক লিমিটেড, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিকাশ ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের নোভা ডিজিটাল ব্যাংক এবং রবি আজিয়াটার বুস্ট ডিজিটাল ব্যাংক। একই সঙ্গে আগে অনুমোদন পাওয়া কোরি ডিজিটাল ব্যাংককেও কার্যক্রম শুরু করার লেটার অব ইন্টেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যথাযথ প্রক্রিয়া শেষে পাঁচটি ডিজিটাল ব্যাংকে কার্যক্রম শুরু হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারী বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তর অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় দেবযানী মিত্র, গ্রন্থনা ও উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর।
4: আজকে আমাদের এই আয়োজনে শিল্পী আছেন দেবযানী মিত্র। আমরা দেবযানীর কণ্ঠে চারটা গান শুনব যথারীতি, এবং সেই গান নিয়ে গল্প করব। তো দেবযানী, কোন কোন গান আজকে শোনাতে চাও? আমরা আগেই ঠিক করে ফেলি।
5: প্রথমে আমি গান করব বরিশুধরা মাঝে শান্তির বাড়ি।
4: তো আমরা প্রথম গানটি শুনে আসি, তারপর আমরা নিশ্চয়ই গান নিয়ে কথা বলবো।

0: কবির জীবনের যদি আমরা আধ্যাত্মিকতাকে ধরি, তার দুটো ভাগ। একটা হচ্ছে তার প্রথম জীবনের ব্রাহ্ম ধর্মাচরণ, এবং যেখানটায় একটা স্পষ্টত পরকাল, যেটাকে বলে আফটার ডেথ লাইফ, যেটা এক সময় গিয়ে তার কাছে মিলিত হব, এবং ওই ব্যাপারটা যেমন করে পরম ব্রহ্মর পূজা করে থাকেন ব্রাহ্মরা, সেই জীবনটাতে আমরা স্রষ্টাকে, ঈশ্বরকে অন্তত রবীন্দ্রনাথের গানে দেখি, একটা প্রভুত্বের আসনে আসীন এবং তার দিকে আরাধনা, পূজা বা সমর্পিত আমরা পৃথিবীর মানুষ। যে গানটি আমরা শুনলাম, এটি কবির একদম প্রথম বয়সের রচনা, 22 বছর বয়সের রচনা। এখানে প্রার্থনাটা এমন যে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, এই যে পৃথিবীতে তাপ ক্লিষ্ট দুঃখ ক্লিষ্ট মানুষ, সেই নরনারী ঊর্ধ্বমুখে তোমার পানে তাকিয়ে আছে, তুমি আমাদের এই ধরায় শান্তি বর্ষণ করো, শান্তির বাড়ি বর্ষণ করো। কিন্তু রবীন্দ্রনাথের যে অহিংস ধর্ম, আনন্দের যে বোধ, সেটি কিন্তু আমরা একেবারে প্রথম বয়সে, এটি বোধ হয় দেবযানী কবির 22 বছর বয়সের রচনা, তো সেই প্রথম বয়সের গানে কিন্তু আমরা দেখতে পাই, যেখানে এই গানটা শেষটায় উনি বলছেন যে, কেন হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই, ঈশ্বর স্রষ্টা প্রভু আমাদের মনে সেই প্রেম বিতরণ করুক, যেন আমাদের মধ্যে এই হিংসা দেশ মান অভিমান না থাকে। দেবযানী, এই গানটি খুব ভালো লাগলো শুনতে, আর আমার খুব পছন্দের গান, এটা একটা কথা। এবার দ্বিতীয় গান আমরা কোনটা করবো বলো?
1: দ্বিতীয় গান করবো মহারাজও একই সাজে।
0: খুবই পূজা পর্যায়ে সুন্দর উপপর্যায়ের গান। যখন গানটা দেখছিলাম, আমার কাছে একটা ভ্রম হয়েছিল যে, সাধারণত আমরা যে রবীন্দ্রনাথের গানকে দেখি, প্রথম বয়সের গানগুলোতে এই সম্বোধনগুলো, পিতা, রাজা, মহারাজ, এগুলো থাকে, কিন্তু এটি একদম কবির মধ্য বয়সের রচনা। ঠিক আমরা বলবো যে গীতাঞ্জলি পর্বের রচনা, যদিও গীতাঞ্জলি কাব্যগ্রন্থে গানটি যোগ করেননি রবীন্দ্রনাথ। এখানে ওই যে যে কথাটা, যে যিনি মহারাজ, যার ইশারায় চলছে এই নিখিল, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, স্রষ্টাকে, নিখিলের স্রষ্টাকে মহারাজ সম্বোধন করেছেন, এবং শুধু নিজে নন, বরং এই নিখিল বিশ্ব, এই কোটি চন্দ্র সূর্য তারা যে তার চরণতলে আশ্রয় গ্রহণ করছে, এটি প্রকাশিত হয়েছে। আমরা এবারে গানটি শুনি, দ্বিতীয় গান, মহারাজ একই সাজে, এলি হৃদয় পুরো মাঝে।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে। আজকে আমাদের শিল্পী আছেন দেবযানী মিত্র। দেবযানীর কণ্ঠে আমরা পরপর দুটি গান শুনলাম এবং দুটি পূজা পর্যায়ের গান। কোন গানটি করবো বসার?
1: আমি করব আজি শ্রাবণ ঘন গহন মোহে।
0: আমাদের প্রকৃতি পর্যায়ের গানের মধ্যে সবচেয়ে বেশি গান বর্ষার, তারপর বসন্তের। বসন্তে যেমনটা আমরা দেখি যে ঋতুর রূপ বর্ণনা, বর্ষায় কিন্তু এই রূপ বর্ণনার পাশাপাশি বাইরের প্রকৃতির সাথে মনের যে গতি, অন্তঃপ্রকৃতির একটা মিল আমরা দেখতে পাই। এই গানটিতে তেমনি একটি বিষয় দেখা যায় যে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায় এলে। এই যে সবার দিঠি এড়ায় এলে, যদিও বর্ষা প্রকৃতির গান, যিনি এলেন একই কবির জীবন দেবতা ঈশ্বর, অথবা যে জীবন দেবতাকে কবি বিভিন্ন লেখায় বারবার করে বলেছেন যে এই যে তাকে সম্মুখ পানে নিয়ে যাচ্ছে সেটা তার ভেতরের আমি, তো এই গানটিতে আমরা সেই বাইরের প্রকৃতি এবং ভেতরের যে কথা তার একটা সম্পর্ক খুঁজে পাই। আমরা গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে। আমরা আরেকটি গান শুনে আমাদের আয়োজন শেষ করতে হবে। দেবজানি, কোন গানটি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব?
2: আমি আরেকটি পূজা পর্যায়ের গান তোমার অসীমে প্রাণমনলয়ে এই গানটি দিয়ে শেষ করতে চাচ্ছি।
1: আমার খুব প্রিয় গান, যদিও সবগুলি গানই আমার প্রিয় এবং তোমার গাওয়াটাও খুব ভালো লেগেছে আজকে। এই গানটিকে আমি বিশেষ করে কেন প্রিয় বললাম, কবিতার গীতাঞ্জলি পর্যায়ে যেটা সেটা শুরু হয়েছিল নৈবেদ্য যে কাব্যগ্রন্থ, অর্থাৎ নৈবেদ্যর গান দিয়ে। এবং বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থেরও এবং ইংরেজিটারও যে প্রথম গানটি কিন্তু নৈবেদ্যর গান। তো নৈবেদ্যতে কবি যেটা করেছিলেন, প্রতিদিন একটা করে গান তার জীবন দেবতাকে, ঈশ্বরকে, স্রষ্টাকে, উনি অবশ্য জীবন দেবতাই বলেছেন, তার যে আরাধ্য দেবতা তাকে নিবেদন করেছেন। এই গানটির প্রসঙ্গটা এমন যে সাধারণত মৃত্যু যেটি, সেটি আমি বরং কবির লাইনটি পড়ছি, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, তোমা হতে যবে হয়ে বিমুখ আপনার পানে চাই। যখন আমি আমাকে দেখি আত্মবোধে, যখন মগ্ন থাকি, যখন আমি অহংবোধে থাকি, আমার নিজের পৃথিবী থেকে কল্পনা করি, তখন মৃত্যু মৃত্যুর রূপে আসে, দুঃখ রূপে আসে। কিন্তু যখন আমি নিখিলের চিন্তা করি, আমি যখন ভাবি যে তোমার অসীমে এই মহাকালে, মহা অসীম পৃথিবীতে, অসীম সময়ে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তখন মৃত্যুটাকে দেখা হয় কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। কবির চোখে জীবন একটা প্রবহমানতা, মহাকালের একটা ঢেউ, সেখানে মৃত্যু অনেকটা অন্য একটি গানে কবি বলেছেন যে তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে। অর্থাৎ এই মহাকালে, এই অসীম জীবনে, প্রাণের অনন্ততায় মৃত্যু বা মৃত্যুর দুঃখ বড় কথা নয়, যখন আমি অসীমকে কল্পনা করি। প্রিয় শ্রোতা, আমরা এই গানটি শুনে আজকের আয়োজন শেষ করব। তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত সংস্কৃতি চর্চা করুন। শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় দেবযানী মিত্র, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। সংগীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথা সুরের আলাপন অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন দেশ বরণ্য একজন সংগীত ব্যক্তিত্ব। আমরা তার সৃষ্ট অথবা পরিবেশিত সংগীত এবং আলাপন নিয়ে প্রতি পর্বে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। এ পর্বের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরণ্য সংগীত শিল্পী শিল্পী ফেরদৌস আরা। আপনাকে স্বাগতম স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
1: আমিও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সংশ্লিষ্ট সকলকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে।
0: ফেরদৌস আরা বাংলাদেশের অন্যতম খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী। তিনি তার সুমধুর কণ্ঠ, শুদ্ধ পরিবেশনা ও সংগীত সাধনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বিশেষ স্থান অধিকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কাজী নজরুল ইসলামের গান দেশ বিদেশে পরিবেশন করে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তার গায়কিতে নজরুল সংগীতের আবেগ, সৌন্দর্য ও গভীরতা অনন্যভাবে ফুটে ওঠে। সংগীত চর্চার পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে নজরুল সংগীত শেখানো ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার অসংখ্য অ্যালবাম ও মঞ্চ পরিবেশনা শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য

বা গান শুনব, সেই সাথে সকল গান নিয়ে স্মৃতিচারণ শুনব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী শব্দ মুস্তারি প্রিয়াঙ্কা। গানের কথা হলো তোমার পথ পানে নিত্য।

0: ধন্যবাদ শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গানটি বিষয়ে বলবেন আমাদের আজকের অতিথি এবং মূল শিল্পী ফেরদৌস আরা।
1: ভীষণ ভীষণই ভালো গাইল স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা, আর ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে এই গানটিও 80-এর দশকের এবং আমাকে সেই সময় লন্ডন থেকে ফিরে এসেছে। প্রথম পরিচয় হলো হাবিবুর রহমান, বললেন যে এই গানটি আমি কাউকে দিচ্ছি না, কারণ আমি তোমার জন্য লিখেছি। আর প্রিয়াঙ্কা এত সুন্দর।

0: ধন্যবাদ শিল্পী রাজিয়া সুলতানা মিশি। আসুন গানটির পিছনের কথা শুনি ফেরদৌস আরার কণ্ঠে।
1: এইসব গান শুনলেই কিন্তু আমার সেই স্মৃতি কথা ভেসে ওঠে, ওদের এই যে বয়স, এখন যে কি সুন্দর করে গাইছে, এই বয়সটি আমার সেই সময়ে, আর সেই সময় এই গানগুলো গেয়েছি আমি, আমার এখনো শুনলে বড্ড ভালো লাগে। আর ওরা যারা নতুনরা গায় তাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। এই গানটি মিশিক কি সুন্দর করে গাইল, বিশেষ করে কি যে স্বপ্ন দেখাইলা, কত গল্প শোনাইলা। গানটির সুরকার ছিলেন অত্যন্ত গুণী সুরকার ফরিদ আহমেদ এবং গীতিকার লিয়াকত আলী বিশ্বাস। এত সুন্দর কথাগুলো, এত স্বপ্নিল, খুবই ভালো গাইল।
0: ধন্যবাদ আপা। প্রিয় শ্রোতা, আমরা এখন আরেকটি গান শুনব। গানটি হল আমার মন চলে যায় বাংলাদেশের সুদূর একটি গায়। গানটি শুনব গাইবেন শিল্পী ফারা দিবা খান লাবণ্য। ফেরদৌস আরা, আপনি গান নিয়ে আমাদের কি কিছু বলুন।
1: বড্ড মিষ্টি কণ্ঠে গায় লাবণ্য, ভীষণ ভালো লাগলো। আর এই গানটি দেশাত্মবোধক গান, আমার জীবনে কিন্তু প্রথম হিট করা গান, এবং এই রকম গান এত কাল সর্বাধিক প্রচারিত এবং সকলের প্রিয় গান হয়ে গেছে আমার মন চলে যায় বাংলাদেশের সুদূর একটি গায়ে। এই দেশাত্মবোধক গানটি লিখেছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল হামিদ এবং সুর দিয়েছেন হাবিবুর রহমান। এই গানটি একদম আশির দশকের গোড়ার দিকের গান।

0: ধন্যবাদ শিল্পী ফারা দিবা খান লাবণ্য। বন্ধুরা, এখন আমরা গান শুনব শিল্পী ফারজানা বেগম মিমির কণ্ঠে। গানের কথা হলো, এমন সোনার দেশ ওরে ভাই কোথায় পাওয়া যায়। ফেরদৌস আরা, গানটি নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
1: এই গানটিও দেশাত্মবোধক গান, এবং এই গানটিও ওই রকম একটি সময়ে গাওয়া। প্রত্যেকটি গান তখন এমন ভাবে মানুষের মনটাকে জয় করে চলেছে, আমি কিন্তু শিল্পী হিসেবে ততটা বুঝে উঠতে পারিনি। কিন্তু এখন এত কাল পরেও যখন এই গানগুলো শোনার আগ্রহ মানুষে জানায়, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যে এত গান আমি গেয়ে এসেছি, আমার চেয়েও যেন তাদের বেশি মনে আছে। এই গানটিও সেই রকম। এই গানটির গীতিকার সাবির আহমেদ চৌধুরী এবং সুরকার হাবিবুর।

আজকের এই অনুষ্ঠান কথা সুরের আলাপন, এই অনুষ্ঠানটি আমার বড় ভালো লাগলো। আর আজকের নতুন এই প্রজন্মকে আমার হৃদয় ছোঁয়া ভালোবাসা জানাতে ইচ্ছে করছে। আমার এই গানগুলোকে তারা বড় সুন্দর করে কণ্ঠে ধারণ করে নিয়ে আজকে গাইল, অনেক দোয়া তাদের জন্য, ওরাও বড় হবে, অনেক বড় বড় শিল্পী হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে। এই অনুষ্ঠানের অনুরোধ জানাতে গিয়ে আশরাফ শাহীন আমাকে খুব করে অনুরোধ করেছিল যে আপনি আপনার একটি গান গাইবেন, এবং সেই গানটিও আবার তার অনুরোধের গান ছিল। আমি আমার মতোই আছি, তুমি তোমার মতোই থেকো, ইচ্ছে হলে সোনালি সেই দিনের কথা মনে রেখো। ভীষণ ভালো লাগার গান এটা আমার। এই গানটি গীতিকার ছিলেন মারজুক রাসেল এবং সুরকার ফরিদ আহমেদ। আজকের এই গানটি পছন্দ করার জন্য আশরাফ শাহীন আপনাকেও ধন্যবাদ। আমি এই গানটি আপনাদের শোনাচ্ছি।

0: বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার গাওয়া সঙ্গীত নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন। অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের ভেতরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্য প্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিক্স সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টিও উঠে আসে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগের যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের তাগিদ দেন এবং ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্রকে যুক্ত হওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ এর কাছ থেকে আরও মানবিক সহায়তা চান এবং মিয়ানমারে তাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এই বিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি সমান সুযোগ সুবিধা ভিত্তিক পরিবেশ তৈরির ওপরও জোর দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীদারদের নিয়ে মত বিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ এবং বিস্তৃত আলোচনার মাধ্যমেই এই আইনটি চূড়ান্ত করা হবে। নানান কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর বাংলাদেশে দিবসের প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে বিকালে রাজধানী আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার রোধে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বেলা ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ করা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

0: সকাল ৬টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে মুনাফিকের পরিণাম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা বেজে ২০ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো গুড়ে ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। সকাল ৬টা ৪০ মিনিটে এবং বিকেল ৪টা বেজে ৪৫ মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে শুনবেন লেটস স্পিক ইংলিশ। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কথিকা শুনবেন বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা বেজে ৫ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক পঞ্চতুরে, রচনা জাহানারা আহমেদ, প্রযোজনা জাহানারা আহমেদ। এফএম এর অনুষ্ঠান সূচি এবারে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ, রাঙামাটি ও বান্দরবনে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৩ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৬১ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৫টা ৪৮ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ১০৬ মেগাহার্জ, এফএম ১০২ ও 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar, Dhaka. Shokal Chhota. Aaj Mongolbar. 14 Ashin 1433 Bangabdo. 17 Rabi ul Sani 1448 Hijri. 29 September 2026 Khristabdo.
1: সুন্দরী সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুর